আকাশবাণী মুর্শিদাবাদ, আজ রবিবার 3রা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 9ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 24শে মে 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:57, সূর্যাস্ত সন্ধে 6:12। শুরু হল আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখনও সময় ভোর 5:55 হয়ে 43 সেকেন্ড।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন অমৃতবাণী।

পশ্চিমবাংলা যেখানে সত্যই সুন্দর, সেখানেই দেখি তার উঁচু নিচু খোয়াইডাঙা আর দূর দূরান্তের নীলাভ পাহাড়। উঁচু নিচু ঢেউ খেলানো মাঠের এখানে ওখানে কখনো বা দীর্ঘ তালগাছের সারি, আবার কখনো বা একা দাঁড়িয়ে একটি মাত্র তালগাছ। এই তালগাছগুলো মানুষের মনে যে অন্তহীন দূরত্বের মায়া রচে দিতে পারে তা সমুদ্র দিতে পারে না। সমুদ্র পারে বসে মনে হয় এই আধ মাইল দূরেই বুঝি সমুদ্র থেমে গিয়েছে। আকাশে নেমে গেছে নিজের দেওয়ালের মতো হয়ে সমুদ্রের অগ্রগতি বন্ধ করে দিয়েছে। পশ্চিমবাংলার খোয়াইডাঙা তাই তার শালতাল দিয়ে দূর না হয়েও যে দূরত্বের মরিচিকা সৃষ্টি করে, সে মায়া দিগন্ত মানুষের মনকে এক গভীর মুক্তির আনন্দে ভরে দেয়। জানি মন স্বাধীন, সে কল্পনার পক্ষী রাত জোরে এক মুহূর্তে চন্দ্র সূর্য পেরিয়ে সৃষ্টির ওপার পানে ধাওয়া দিতে পারে। কিন্তু সেই স্বপ্ন প্রয়াণে আমার রক্তমাংসের শরীরকে বাদ দিয়ে চলতে হয়, আমাকে দেখতে হয় সব কিছু চোখ বন্ধ করে। আর এখানে আমার দুটি মাত্র চোখই আমাকে এক নিমেষে নিয়ে যায় দূর হতে দূরে, যেখানকার শেষ নীল পাহাড় বলে আরও আছে, আরও দূরের দূর আছে। সে যেন ডাক দিয়ে বলে, তুমি মুক্ত মানুষ, তুমি ওখানে বসে আছো কি করতে, চলে এসো আমার দিকে।

পূর্ব বাংলার সৌন্দর্য দূরত্বে নয়, পূর্ব বাংলার মাঠের শেষে মাঠ, মাঠের শেষে সুদূর গ্রামখানি আকাশে মেশে নয়, সেখানে মাঠের শেষেই ঘন সবুজ গ্রাম, আর গ্রামখানির উপর পাহারা দিচ্ছে সবুজের ওপর সাদা ডোরা কেটে কেটে সুদীর্ঘ সুপারি গাছ। আর সে সবুজ কত না আভা, কত না আভাস ধরতে জানে, কচি ধানের কাঁচা সবুজ, হলদে সবুজ থেকে আরম্ভ করে আম জাম কাঁঠালের ঘন সবুজ, কৃষ্ণচূড়া রাধাচূড়ায় কালো সবুজ, পানার সবুজ, শ্যাওলার সবুজ, কচি বাঁশের সবুজ, ঘন বেতের সবুজ, আর ঝরে পড়া সবুজ পাতার রস খেয়ে খেয়ে পূর্ব বাংলার মাটি হয়ে গেছেন গাঢ় সবুজ কৃষ্ণ শ্যাম। তাই তার মেয়ের গায়ের রঙে কেমন যেন সবুজের আমেজ লেগে আছে। সে শ্যামশ্রী দেশ বিদেশে আর কে পেয়েছে, আর কে দেখেছে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গান। আজকের শিল্পীরা ছিলেন শ্রাবণী সেন, রাঘব চট্টোপাধ্যায় এবং সবশেষে স্বস্তিকা মুখোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদের জন্য।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এসওপি প্রকাশ। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে বৈশ্বিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তির প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন।

0: পরিষদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশি মিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড তার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ সচিব গতকাল প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং শিক্ষা ও জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলে রুবিও আশা প্রকাশ করেন।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুজন অত্যন্ত দায়িত্বশীল নেতা হিসেবে অভিহিত করেছেন। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের PM বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 29তম রোজগার মেলায় গতকাল সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব ভারতের যুব সমাজের দিকে অধীর আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে। যুবাদের কর্মসংস্থানের লক্ষ্যে একাধিক দেশের সঙ্গে ভারতের যোগসূত্র স্থাপিত হয়েছে বলেও প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন।
2: দুনিয়া ভারত কে ইউয়াও আর ভারত কি টেকনোলজিক্যাল প্রোগ্রেস কো লেকার বহুত উৎসাহিত হ্যায়। আজ দুনিয়া ভারত কি বিকাশ যাত্রা কা হিসসা বননা চাহতি হ্যায়। ভারত ভি দুনিয়া কে অলগ অলগ দেশো কে সাথ পার্টনারশিপ কর রাহা হ্যায়। ইসকা উদ্দেশ্য ইয়াহি হ্যায় কি ভারত কে ইউয়াও কো অবসর মিলে, রোজগার মিলে, উনকা সামর্থ্য খিল উঠে। সাথ সাথ মে চাহতা হু মেরে দেশ কে নওজওয়ানো কো গ্লোবাল এক্সপোজার ভি মিলে।
0: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি, কলকাতা শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, VBGRAMJI আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা করা হবে। ভারতের সভাপতিত্বে 21 ও 22 মে নতুন দিল্লিতে ব্রিক্স সন্ত্রাস দমন কার্যনির্বাহী গোষ্ঠীর সিটিডব্লিউজি 11 বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন এবং উপগোষ্ঠীগুলির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ মূল বক্তব্য পেশ করেন। তিনি সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি মোকাবিলায় ব্রিক্স সদস্য দেশগুলোর সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন। তিনি ব্রিক্স সদস্য দেশগুলোকে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। গত বছর 22 এপ্রিল জম্মুর পহেলগাম সংঘটিত সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতের প্রতি সংহতি প্রকাশ ও সমর্থন জানানোর জন্য তিনি ব্রিক্স সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এই বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ সেকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, স্বাস্থ্যসেবা ও পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। এদিকে আজ আইপিএল এর 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস এর মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:25।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন শিল্পী নন্দিতা সরকার। পরবর্তী গানে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় থাকছে সেই সব লোভনীয় আচারের সন্ধানে। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের গানে শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন নন্দিতা সরকার, শ্রীকান্ত আচার্য, রেজওয়ানা চৌধুরী পন্না, সৌম্যজিৎ দাস এবং শেষ গানে সোমলতা আচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় সেই সব লোভনীয় আচারের সন্ধানে। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 03482259648। এছাড়াও আপনারা আসতে পারেন হোয়াটসঅ্যাপ বার্তায় একই নাম্বার 9434921300।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি। প্রথমে চন্দ্রাবলী রুদ্রতত্ত্ব, এবারে অনুঘোষাল।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। আজকের শিল্পীরা ছিলেন চন্দ্রাবলী রুদ্র দত্ত, মানবেন্দ্র মুখোপাধ্যায়, পিউ মুখোপাধ্যায় এবং শেষ গানে অনুপ ঘোষাল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ সকাল আটটায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় সেই সব আচারের সন্ধানে। আপনাদের জন্য খোলা থাকবে এই নম্বর দুটি 9434921300 এবং 0348225968। এছাড়াও আসতে পারেন বার্তায় 9434921300 তে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। ধান চাষের ক্ষেত্রে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী দুই থেকে তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখেন। আমের ক্ষেত্রে ঝড় বৃষ্টি এবং বৃষ্টির কারণে ফল ঝরে যাওয়া বা ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। ফসলের ক্ষতি সম্মুখীন হতে পারে, অর্থাৎ গাছ হেলে পড়া বা বাঁকানোর ক্ষেত্রে সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রম অর্থাৎ স্প্রে করা, সার প্রয়োগ করা ব্যাহত হতে পারে। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিন, যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো বা নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা প্রদান করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগ আক্রমণের ওপর নজর রাখবেন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ।

এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। দিন রাতে তাপমাত্রা আগামী মঙ্গলবার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা। পরবর্তী কয়েকদিন আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি, শিল্পী লোপা মুদ্রা মিত্র।

লোকগীতি শুনলেন প্রথমে লোপা মুদ্রা মিত্র, তারপর অমর পালের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

এখন জানিয়ে দেব আজকের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 বাংলা ছবির গান, সকাল 8:00 লাইভ অনুষ্ঠান শুভ সকাল। আজকের বিষয় সেই সব লোভনীয় আচারের সন্ধানে। সকাল 9:10 বিকেল 3:10 এবং রাত 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 থেকে শোনা যাবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান। বেলা 2:20 থাকবে অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি এবং নজরুল গীতির অনুরোধের আসর। উপস্থাপনা ফেতুস আরা বেগম। দুটো 30 ছোটদের অনুষ্ঠান সবুজের মেলা, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি। লোকগীতি বিকেল 5:30, সন্ধ্যে 6:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন।

জীবিকার জন্য সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:40 ভক্তিগীতি এবং রজনীকান্তের গান। আজ সন্ধ্যায় অনুষ্ঠান সন্ধ্যে 7:10। আধুনিক গানের অনুষ্ঠান রাত 8:40। রাত 10:00 যুব জগৎ চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন রাত 10:30। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 6:20, 7:25, সন্ধ্যে 7:35। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35, সন্ধ্যে 6:50, গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35। আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00, সন্ধ্যে 6:00, রাত 8:00 এবং 8:45। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বেলা 3:05, রাত 8:05। বিজ্ঞাপন অনুষ্ঠান থাকবে সন্ধ্যে 7:30, রাত 8:10 এবং রাত 8:25। অধিবেশনের সমাপ্তি রাত 11:00। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, তারপর আকাশবাণীর কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ ফিরে আসব 7:45 সঙ্গে নিয়ে বাংলা ছায়াছবির গান।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ড জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশি মিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলেও রুবিও আশা প্রকাশ করেন।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের PM বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসে 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিবি জি রামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হওয়ার কথা। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু স্থানে রাতের বেলায় উষ্ণ আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর আজ আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে মোট 21 রাউন্ডে গণনা শেষ হবে। উল্লেখ, গত 29 এপ্রিলের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আসায় কমিশন সামগ্রিকভাবে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। 21 মে পুনর্নির্বাচনের দিন ওই কেন্দ্রে 88% ভোট পড়েছে বলে কমিশন জানিয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন স্বাস্থ্যসেবা পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। শ্রী নাড্ডা জোর দিয়ে বলেন, চিকিৎসকরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সফটওয়্যার হিসেবে কাজ করেন, অন্যদিকে পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হার্ডওয়্যার হিসেবে কাজ করে। মন্ত্রী মন্তব্য করেন, দেশের উদীয়মান বিশেষজ্ঞদের সম্মানিত করার মাধ্যমে ভারত তার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করছে।
2: We all know that under the visionary leadership of Prime Minister Modi ji, we want India to be developed India, Viksit Bharat by 2047. And when we talk about Viksit Bharat in 2047, health or healthy India is a very key factor. Because if we are healthy, certainly we'll be able to get the success.
0: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কঙ্গো ইবোলা সংক্রমণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। মহারাষ্ট্রে নাসিকে টিসিএস কেন্দ্রের সঙ্গে যুক্ত যৌন নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার ঘটনায় নাসিকের একটি আদালত 1500 পৃষ্ঠার চার্জশিটে জমা দেওয়া হয়েছে। এসআইটির প্রধান সন্দীপ মিতক জানান, গতকাল 4 অভিযুক্ত মতিন প্যাটেল, নিদা খান, দানিশ শেখ এবং তৌসিফ আত্মারের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়। তিনি জানান, এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ শকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অগ্রগতির কথা ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়াদি নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডন এবং বাহরাইনের নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, গত 1 সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের অবস্থান ক্রমশ কাছাকাছি এসেছে। আজ আইপিএল ক্রিকেটের 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। এদিকে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভোট গণনা আজ। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রাজ্যে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে আগামী 30 মে। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যে জমিজটের কারণে আটকে থাকা রেলের সমস্ত প্রকল্প চালু করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। আইপিএল ক্রিকেটে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে ভোট গণনা আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রে খবর, গণনার জন্য মোট 19টি টেবিল রাখা হয়েছে এবং 21 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। উল্লেখ্য, গত 21 মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 88% ভোট পড়ে এই নির্বাচনে। প্রসঙ্গত, এর আগে গত 29 এপ্রিল রাজ্যের 142টি আসনের সঙ্গে ফলতা কেন্দ্রেও ভোট নেওয়া হয়েছিল, তবে সেই ভোটে একাধিক বেনিয়মের অভিযোগ সামনে আসে। বিজেপির অভিযোগ খতিয়ে দেখে কমিশন ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করে। এদিকে পুনর্নির্বাচনের 2 দিন আগে ওই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে। এমনকি বুথে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকেও। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটিরও বেশি মানুষ সরাসরি এই প্রকল্পের আওতায় আসবেন।
1: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
0: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকারও বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব, স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে বলেও জানা গেছে। একটি প্রতিবেদন,
2: সারা দেশের পাশাপাশি এবার এ রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সংঘাতের জেরে সাধারণ মানুষকে আর কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের গরিব মানুষ দেশের অন্য রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তেন, এবার সেই পরিস্থিতির অবসান হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এবার পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। এর ফলে যোগ্য পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবে। রাজ্য সরকারের দাবি, এর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু কেন্দ্রীয় প্রকল্প শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলায় কার্যকর করা হয়নি। তার দাবি, এর ফলে সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও দরিদ্র পরিবারের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়েছে বহু ক্ষেত্রে। এদিকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এর ফলে বাংলার মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানান, বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করা হবে। রাজ্যের জন্য এই টিকা 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও এরাজ্যে তা এখনো শুরু হয়নি।
1: সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026 মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। 14-15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে।
0: রাজ্যে জমিজটের কারণে রেলের আটকে থাকা সমস্ত প্রকল্প ফের চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, এরাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমিজটের কারণে আটকে আছে। উল্লেখ্য, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের জমি নীতির কারণে রেলের বেশ কিছু প্রকল্প আটকে ছিল বলে অভিযোগ। প্রশাসনিক কাজে সুবিধার্থে এবং স্বচ্ছ পরিষেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে শূন্যপদের তালিকা তৈরি করে আগামী 3 জুনের মধ্যে সংশ্লিষ্ট নোডাল অফিসারকে ইমেল মারফত তা পাঠাতে হবে বলে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। রাস্তা বা ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে সেদিকে রাজ্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর গতকাল সাংবাদিকদের তিনি বলেন, 10-15 বছর বা তারও বেশি সময় ধরে যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের বিকল্প কোনো জায়গায় যাতে পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে। কংগ্রেস এবছর শহীদ মিনারে 21 জুলাই শহীদ দিবস পালন করবে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে একথা ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্করবাবু বলেন, এতদিন কংগ্রেসের তরফ থেকে সম্মানের সঙ্গে প্রতীকী শহীদ দিবস পালন করা হতো, এবার আরও বড় আকারে শহীদ মিনারে দিনটি পালিত হবে। এদিকে রাজ্যে নতুন সরকার উন্নয়নের স্বার্থে কাজ করলে কংগ্রেস সমর্থন দেবে বলেও শুভঙ্করবাবু উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। ওয়েমার্কশিটে নেওয়া হবে পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার পাঠ্যক্রমে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না ছাত্রছাত্রীরা। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। 28-29 তারিখ জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণের মতো নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জমি দখল ও প্রতারণা মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের কান্দির পৈতৃক বাড়ি সিল করে দিয়েছে ইডি। সোনাপাপ্পু মামলার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কান্দির ওই বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গায় চলে অভিযান। বালিগঞ্জের শান্তনু ঘনিষ্ঠ ফল ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়ি থেকে প্রায় 2.5 কেজি সোনা এবং 15 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তোলাবাজি ও হুমকির অভিযোগে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বোরো চেয়ারম্যান সুদীপ পল্লেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। ইডেনে এবারের আইপিএল এর লিগ পর্যায়ে তাদের শেষ ম্যাচে কলকাতার নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা করা হবে। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz এফএম প্রচার তরঙ্গে।

0: ন্যায়বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছেন ময়না ছায়াছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এবারের গানটি শুনছেন মা ও মেয়ে ছায়াছবি থেকে, শিল্পী মান্না দে।

0: রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার।
2: রিফান্ডই আসেনি, পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: শেষ গানে অরিজিৎ সিং, ছবির নাম অপুর পাঁচালী।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই লাইভ ফোন শুভ সকাল।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুভ সকাল।

যিনি যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আপনাদেরই বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। আপনাদের সঙ্গে কথা বলার নম্বরটা আগেভাগেই জানিয়ে দিই, 9434921300 এবং 0348225968। আজ সেই সব লোভনীয় আচারের সন্ধানে

আচার খেতে ভালোবাসেন না এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না। বাংলার ঘরে ঘরে বারো মাস চলে আচার পার্বণ। আচার পক্ষপাতহীন, যে কোনো রকমের খাবার হোক না কেন ভাটা পড়ে না আচারের স্বাদের, বরং আচারের সঙ্গতে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। একথা যদি বলি তাহলে কোনো ভুল হবে না। টক ঝাল মিষ্টি স্বাদের বাহারের রসনা তৃপ্তি হয় পরিপূর্ণ। ভাত ডাল অথবা লুচি পরোটা সবেতেই কিন্তু আচার বাজিমাত। ঠাকুমা দিদিমাদের হারিয়ে যাওয়া সেই সব লোভনীয় আচারের সুগন্ধ আজও কিন্তু আমাদের নাকে আসে। আর তাই তো আজকের শুভ সকাল অনুষ্ঠানে একেবারে দরজা দিলাম হাট করে খুলে, আসুক না সেই সব ঘ্রাণ, যে ঘ্রাণে একটা সময় বাড়ির হেসিলগুলো আমোদিত হতো আর আমরা সব খুদেরা বারবার ছুটে ছুটে যেতাম সেই সব লোভনীয় বয়ামের দিকে। আচ্ছা আসুক না সেই সব মজাদার মজাদার গল্প, তার আগে একটা গান নয় শুনি।

0: কেউ হজমি খায়,
1: এতে কেউ হজমি খায়,
0: এই দেবে কেউ হজমি খায়, এতে ভীষণ ভাল লাগে, তাই পেটু খালি হজমি চায়,
1: খালি হজমি চায়,
0: পেটু খালি হজমি চায়, ফুচকা খেলে পেট ভরে না, তেঁতুল জলের আহ্বানে মন চলে যায় বিকেল বেলা, ফুচকা ওলার সন্ধানে,
1: মন চলে যায় বিকেল বেলা, ফুচকা।

0: পালার সন্ধানে। জানা চোর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়,
1: কথা বন্ধ হয়,
0: মুখের কথা বন্ধ হয়। এই জন্যে এসব জিনিস বিধানসভার জন্য নয়,
1: বিধানসভার জন্য নয়।

0: তোমার মতো আমার চাই। ললিপপের রাংটা তাকে কায়দা করে খোলার পর,
1: কায়দা করে খোলার পর,
0: কায়দা করে খোলার পর,
1: মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ করে জব্দ কর,
0: আয়েশ করে জব্দ কর,
1: আরে আয়েশ করে জব্দ কর।

0: যাব।
1: আপনাদের পাঠানো মেসেজে পাঠিয়েছেন আব্দুল হাদি বেলায়পাড়া খৈরাটি সাগর থেকে মুর্শিদাবাদ থেকে, লিখেছেন শুভ সকাল, আজকের বিষয় দিয়েছেন সেই সব লোভনীয় আচারের সন্ধানে। খুব সুন্দর বিষয়, যার নাম শুনলেই জিহ্বাতে এক প্রকার রসের আগমন ঘটে, যার প্রতি শিশু এবং মহিলাদের আসক্তি বেশি দেখা যায়। আচার কি? এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয় বিভিন্ন ধরনের সবজি বা ফলকে প্রসেসিংয়ের মাধ্যমে সংরক্ষিত করা। কেউ তো মিষ্টি স্বাদযুক্ত, আবার কেউ নোনতার স্বাদের আচার পছন্দ করেন। এখন গ্রামগঞ্জে প্রচুর কাঁচা আম, কুল, আমড়ার আচার করে থাকেন, অনেকে আবার লঙ্কা লেবুর আচারও করেন। বর্তমানে বিভিন্ন ধরনের আচার বিক্রি করতে লাদেন গাড়িতে করে নিয়ে আসেন, তাতে আকৃষ্ট হয় ছোট্ট ছোট্ট বাচ্চারা। ধান, চাল, পয়সা, যার যেটা সম্ভব দিয়ে হাজির হয় আচার বিক্রেতার কাছে। বর্তমান দিনে বিভিন্ন ধরনের মোরব্বাকে আচারের পর্যায়ে ধরা যেতেই পারে। আব্দুল হাদি বেলায়পাড়া খৈরাটি সাগর থেকে মুর্শিদাবাদ থেকে লিখেছেন। বিষ্ণুপুর বীরভূম থেকে পাঠিয়েছেন বঙ্কিম দাস, লিখছেন শুভ সকাল দিতি ভাই, আজকের বিষয় সেই সব লোভনীয় আচারের সন্ধানে। এই আচার নামক বস্তুটি 4 থেকে 40 বছরের সবার মুখেই কিন্তু জল এনে দেয়। আগের দিনে মা ঠাকুমা দিদারা আচার দিতে পারতেন পাথরের কুঠুরিতে, রোদে দেওয়া থাকত আর তা তৈরি হতো না, হতে না হতে অর্ধেক শেষ হয়ে যেত, কারণ তাদের হাতে জাদুতে ছিল স্নেহ, মায়া, মমতা। আমরাও চেষ্টা করি কিন্তু ওই রকম স্বাদ আনতে পারি না। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস লিখেছেন, একদম একদম ঠিক কথাটাই লিখেছেন। দেখুন, আগেকার সেই সব জাদুময়ী হাতেরা, তারা কিভাবে দিতেন, কি প্রক্রিয়ায় দিতেন, কি মশলা দিতেন, কোনোদিনও কিন্তু তাকিয়ে দেখতাম না, শুধু খাওয়ার সময় লুকিয়ে চুরিয়ে যেভাবেই হোক হাতটা গলিয়ে দিতাম ওই বয়ামের মধ্যে। কিন্তু আজকের দিনেও কিন্তু সেই স্বাদ আমরা পাই, কিছু কিছু ক্ষেত্রে পাই। অনেক সুন্দর সুন্দর আচার, অনেক রকমের আচার আমরা সন্ধান পাই, কিন্তু ওই যে বললাম না, হয়তো ওই আচার দেওয়াটাই এখন হয়ে ওঠে না সময়ের কারণে, হয়তো ইচ্ছেও করে না। আর বাজার থেকে তো রেডিমেড অনেক আচারই পাওয়া যায়, তাই জন্য কে আর বাড়তি কসরত করে, তাই না?

0: ফোনে যায়। 03482259648। নমস্কার,
1: আমি সুলেখা খাতুন বলছি।
0: সুলেখা দি বলছেন, স্বাগত আজকের অনুষ্ঠানে। আচ্ছা,
1: আমের আচার, ফুলের আচার, আমের আচার।
0: আচ্ছা, হার
1: এইটুকু বলে নমস্কার আপনাকে,
0: ব্যাস এইটুকু। এইটুকু শুনেই তো ভিতরটা কেমন আকু পাকু করতে লাগলো। ভালো থাকবেন। এবছর কোন আচার দিয়েছেন আপনি?
1: হ্যাঁ দিয়েছি তো আচার,
0: কই বললেন না তো,
1: আচার দিই, আবার ফুলের আচারও দিই, তারপরে সর্ষের তেল দিয়ে ওই মুড়ি দিয়ে খাই, ওই আচারও দিয়েছি।
0: সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ পেয়ে গেলাম তো, আপনার যে হাসিটা দিলেন না, আচারের থেকে কোনো অংশে কম না।
1: আসবেন একদিন, খেয়ে যাবেন।
0: আচ্ছা ভালো থাকুন, কেমন।
1: হ্যাঁ নমস্কার।

হারিয়ে যাওয়া লোভনীয় আচারের সুগন্ধ রসনাবিলাসী এক বিশেষ স্থান দখল করে আছে। সময়ের সাথে সাথে অনেক হারিয়ে যাওয়া আচারের প্রচলন কমে গেলেও বাংলার গ্রামীণ হিসেলে আজও কিন্তু তৈরি হয় দারুণ সব আচার। আর আমরা তো মানি যে শেষ পাতে অম্ল না হলে নাকি ঠিকঠাক হয় না, তাই বাঙালির শেষ পাতে চাটনি বা আচার খুব গুরুত্বপূর্ণ। ফলের মরশুমের শুরুতেই মা ঠাকুমারা ফল কেটে রোদে শুকিয়ে তেল মশলা দিয়ে তুলে রাখেন সারা বছর খাওয়ার জন্য। কিন্তু চাটনি বাংলার নিজস্ব হলেও আচারের সাথে যুক্ত হয়েছে পশ্চিম ভারতের নাম। সুলতানি আমলে মানসিংহের হাত ধরে বাংলায় প্রথম প্রবেশ ঘটে আচারের। পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় রাজস্থানের পাঞ্জাবের মানুষের আনাগোনা হয়, তাদের সংস্কৃতিতে আচারের প্রচলন আছে। তার কারণ আর কিছুই না, আসলে মরুভূমি অঞ্চলে সেভাবে চাষাবাদ হয় না, আর আচারের মাধ্যমে নানা ধরন সবজিকে সংরক্ষণ করার প্রচেষ্টা মাত্র। যাব আপনাদের পাঠানো বার্তায়। পাঠিয়েছেন মণি, লিখছেন শুভ সকাল জয়িতা পিসিমণি, আমার প্রণাম নেমে। গরমে ছুটি পড়েছে, দিদুর বাড়ি আসলাম বইপত্র নিয়ে পড়াশুনো করতে। আচার চুপ করে খেতে হবে আর একটু মজা করতে হবে। পিসিমণি, আচার নানা রকমের হয়। আমার দিদুকুলের আচার চালতার আচার আমের আচার করে, তবে আমার লোভনীয় আচার হচ্ছে চালতার আচার। আমি চালতার আচার খেতে খুব ভালোবাসি। জানেন, একদিন দিদু আচার দিয়ে আর সময় রোদে দিয়েছিল, আর আমি চুপ করে আচারের বোতলের মুখটা খুলতে গেছি আর ঘরের দিকে তাকাচ্ছিলাম কেউ আসছে কি না। হঠাৎ আচারের বোতলটি মাটিতে পড়ে ভেঙে গেল। দিদু স্নান করছিল আর চিৎকার করছিল, কি হলো, কি ভাঙলো? ইতিমধ্যে কাজ সরাতে গিয়ে আমার হাতটা কেটেই গেল কাছে। মা বকা দিয়েছে কিন্তু দিদু বকা দেয়নি। দিদু শুধু বলেছে যে আচার খেতে ইচ্ছে করছে তো আমাকে বললেই হতো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর কাঁদছিলাম। ছোট্ট ননি চুয়াপুর জলকল থেকে বলছেন। ছোট্ট ননি, তোমাকে বলি সত্যি কথায়, তুমি ছোট্ট হাতে অনেক বড় একটা কাজ করতে গিয়েছিলে। ওই যে আচারের বোতলটা পড়ে ভেঙে গেল, হতে পারত তোমার হাতটা কেটে যেতে পারত বা হাতে কাঁচও ঢুকে যেতে পারত, তাই সব সময় এরকম দুঃসাহস না দেখানোই ভালো। বাড়িতে মা বা বড়দেরকে বলে তাতে হাত দিলে কোনো ভয় থাকে না জানো। তবে হ্যাঁ, এটা আমি মানছি, আচার চুরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কানে ফিসফিস করে বললাম কিন্তু। ভালো থেকো, কেমন?

আচার্য কতটা আপনার হৃদয়ে আসন পেতে থাকে তা আপনাদের পাঠানো বার্তাতে আমি খুব বুঝতে পারছি। জানেন, পাঠিয়েছেন খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত। লিখছেন, সেই সব লোভনীয় আচারের সন্ধানে সত্যি জিভে জল আনা অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়। একটা সময় বাড়িতে বিভিন্ন ধরনের আচার বানানোর চল ছিল। মুখরোচক সেই সব

0: আচারগুলোতে বছরের বিভিন্ন সময়ে সহজলভ্য আনাজ ও ফল দিয়ে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুদ্ধ চিত্তে তৈরি করা হতো, আর এই আচারগুলো যা থাকত সারা বছর ধরে। বলা হতো শুদ্ধ চিত্তে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচার তৈরি না করলে আচার বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। মূলত বাড়িতে আম, কুল, আমড়া, লঙ্কা দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি টক বা টক মিষ্টি আচার বানানোর চল ছিল। একটা সময় ছিল যখন আনাজপাতি অতটা সহজলভ্য ছিল না, ঘরে ঘরে রেফ্রিজারেটরের ব্যবহারও ছিল না। ঠিক সেই সময় খরা, বর্ষা বা বন্যার সময় গৃহস্থের ঘরে খাওয়ার জন্য এভাবেই ঘরোয়া পদ্ধতিতে সবজি এবং ফল সংরক্ষণ করা হতো। আচার খাওয়া চল মূলত অবাঙালিদের মধ্যে বেশি থাকলেও এখন আর বাঙালিরাও পিছিয়ে নেই। তবে এখন বাড়িতে তৈরি আচারের পরিবর্তে দোকান থেকে কিনে এনে সহজলভ্য বিভিন্ন ধরনের লোভনীয় আচারের মজার স্বাদ নিয়ে অনেকেই মুখে রুচির পরিবর্তন করেন। ছোটবেলায় লখনৌতে অরোরার আচারের সুসজ্জিত বিশাল বড় দোকান দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এখন তো আমাদের দেশের শহরের বহরমপুরে একাধিক বড় বড় আচারের দোকান হয়েছে, যেখান থেকে মুখরোচক, লোভনীয়, জিভে জল আনা আচারকে মুখের স্বাদ পাল্টানো যেতেই পারে। নমস্কার জানিয়েছেন এবং একই সঙ্গে জানিয়েছেন সবাইকে ভালো থাকতে। হ্যাঁ, অবশ্যই আপনিও ভালো থাকবেন, কারণ নিজে ভালো থাকলে সবাই ভালো থাকে, এটাই মনে করি। আমাদের দূরের বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণ বসে রয়েছেন, হদিস দেবেন সেই সব লোভনীয় আচারের। ফোনে কথা বলি, কে আছেন ফোনে?
1: নমস্কার দিদি। নমস্কার।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: স্বাগত স্বাগত আজকের অনুষ্ঠানে। খুব তাড়াতাড়ি শুনবো
1: আপনি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলবো, কালকে যে রাতে যে রুচিটা খেয়েছি,
0: হ্যাঁ,
1: তাতে দিদি আমি রুটি রুটি রুটি তার সঙ্গে আমের আচার, একটু আমের আচার, মানে ওই তেল দিয়ে আমের আচার, তো আচার আমি তৈরি করছি দেখেছি দিদি। আমার মা ঠাকুমাকে ওই আম কাটার, মানে এই যে কাঁচা আমগুলো কাটার একটা আলাদা বটি পাওয়া যেত, হ্যাঁ, সেই বটিটাতে এত তাড়াতাড়ি আম কাটা হতো, হ্যাঁ, এবং সেই আমগুলো যখন রোদ মাখিয়ে শুকিয়ে, হ্যাঁ, মানে আর ঘরে ছিল প্রচুর সর্ষের চাষ হতো, সেই খাঁটি তেলের আচার যখন রোদে দেওয়া হতো দিদি, হ্যাঁ, তখন আহা কি একটা অপূর্ব যেন গন্ধ। আর ছিল গুড় গুড়, যেটা জিরে গুঁড়ো দিয়ে, ওই জিরে গুঁড়োটা যখন পড়তো তখন আমার জিভ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তখন আমি ছোট, তো মা সে বয়ামে, কাঁচের বয়াম ছিল রাখছে দিদি, হ্যাঁ, তো বেশ মনে পড়ে যে আমি একবার চুরি করে একটা কুলের, মানে গুড় কুল খেয়েছিলাম। তো কি হয়েছিল জানেন? আটিটা আমার গলায় আটকে গিয়েছিল, আটিটা গলায় আটকে গিয়ে আমার সেই বিষম খাওয়ার অবস্থা। আর দুপুর বেলা মা যখন আমার কাশি শুনে, হ্যাঁ, মানে দম বন্ধ অবস্থায় ছুটে এসে বলেছে চুরি করে আচার খেয়েছিস, চুরি করা মহাপাপ, হ্যাঁ, এবারে সেই আঁটি যখন জল জল জল খা জল খা, দু তিন গ্লাস জল খাইয়ে সেই আঁটিটা দিদি ভিতরে চলে গিয়েছিল। আমার শাস্তি পেয়েছি আমি, কিন্তু ননী চোরা ভালোবাসা পেয়েছিল, কৃষ্ণ ভালোবাসা পেয়েছিল, আর আমি পেয়েছিলাম শাসন। সেদিন থেকে কান মনেছিলাম চুরি করে আর কোনো কিছু খাওয়া নয়। এটুকু শেয়ার করলাম, ভালো
0: থাকবেন, খুব ভালো লাগলো। স্বাগত, হাসি নেই কেন মুখে আজকে অম্বিকাদি?
2: আচারের সব গল্প শুনছি, অমিতাভ দার গল্প শুনছিলাম আর হাসছিলাম।
0: আচ্ছা, এই তো এবার পেলাম অম্বিকাদিকে।
2: ঘটনা আমাদেরও ঘটেছে, তবে অমিতাভ দা মায়ের হাতে খেত আর আমি খেতাম আমার দিদার হাতে তৈরি আচার।
0: সেটা তো আরো সুন্দর, আরো পরিপক্ক,
2: দারুন দারুন আচার বানাতেন।
0: একটা ছোট্ট করে রেসিপি শুনে নি।
2: তেঁতুল, তেঁতুলের আচার বানাতো আমার দিদা, ওইটা কি পাকা তেঁতুলটা প্রথমে একটু গরম জলে চটকে নিত, নেওয়ার পর ওই আপনার গুড়টা ভালো করে পাক করে তারপর ওইটাকে ওই তেঁতুল চটকানোটা ওর মধ্যে দিতেন, তার মধ্যে পাঁচ ফোড়ন সব কিছু ভেজে গুঁড়ো করে
0: দিতেন, তাই না?
2: বাস মানে যখন আচারগুলো রোদে দিত মানে এত পাড়ার লোকে বলতো এই যে ওই অমুকের মা আচার রোদে দিয়েছে রে, ওদের বাড়িতে আচারের গন্ধ, আর যেদিন বানাতো সেদিনও তাই গোটা পাড়া একদম মো মো করতো গন্ধে। হ্যাঁ, তো এত সুন্দর আচার বানাতো, এখনো সেই আচারের স্বাদ মানে মুখে লেগে আছে। মামার বাড়ি গেলেই দিদাকে বলতাম, দিদা তুমি কি কি আচার বানিয়েছো আগে দাও
0: আমাকে, দাও আমাকে। আর আপনার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? আমি মনে হচ্ছে কখন কখন কখন খাবো।
3: জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দেনা কুশাসন, খাব

কাটলেট মাংস পোলাও, সব কাটলেট মাংস পোলাও, আলু বকরার চাটনি বলাও, ফুলক লুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলক লুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা, অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে, মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো, বলি হাড়ি, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মহগন, ওই আহা সেই রসে হইনি মহগন, খাবো খাবো করছে আমার পাগলা মো। আমার পেটের মধ্যে ঈশ্বর বাবাকে জ্বলছে আগুন, ওরে বাপে বাপ, নিভবে না বাবাকে দমকলে, এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো, কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা কুড়ি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই খাবো রে, হাতি খাই ঘোড়া খাই উট খাই ভাড়া খাই রাজা খাই প্রজা খাই খাবো রে, মাথা জিম জিম ভাই ভেবে হিম সিম খাই গোটা দুনিয়াটা ভাই খাবো রে, এ জ্বালা বুঝবে না ভাই ভুকছে যারা, বাবা অম্বলে, এই আগুনে নিভবে যদি রাবড়ি করো বরিশন, এই আগুনে নিভবে যদি রাবড়ি করো বরিশন, খাবো খাবো ফুটছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত।

0: সাতাশি সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: কদিন ধরেই হারিয়ে যাওয়া অনেক কিছু নিয়ে অনেক নিজেকে হারিয়ে নিচ্ছি, আজ আবার হারিয়ে যাওয়া।
2: আচারটা হারিয়ে গেলেও কিন্তু আমাদের ভেতরে থাকে, ভালোবেসে সুখে নিবৃত যতনে, তাই না?
1: বেঙ্গালোরে ছিলাম, সেখানে আমার এক বন্ধু আমাকে খাইয়েছিল চিকেনের আচার।
2: চিকেন?
1: হ্যাঁ হ্যাঁ, চিকেনটাকে ম্যাশ করে সিদ্ধ করে সুতোর মতো হয়ে গেছিল এবং খুব সুন্দর লাগছিল খেতে। আমি তারপরে আর খাইনি, সে আমার বন্ধুটা নেপালি অ্যাকচুয়ালি।
2: আচ্ছা,
1: তাই সেই চিকেন আচারটা আর কোথাও খাইনি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কীভাবে তৈরি করতে হয়, আমাকে বলেছে যদিও বা, আমি দেখি ভবিষ্যতে যদি চেষ্টা করি ওটা করা যায়। খুব সুন্দর খেতে হয়েছিল চিকেনের আচার। আর একটা, হ্যাঁ, আরেকটা আচারের কথা আমি শুনেছিলাম আমার এক আসামিজ বন্ধুদের কাছে, আসামের এক বন্ধু, বাঁশের
2: আচার হয়।
1: ঠিক ঠিক ঠিক,
2: আমরা যদি একটু চেষ্টা করি কিভাবে উপকরণগুলো জোগাড় করি এবং যদি নিজে একটু হাত লাগিয়ে একটা দিন, ৩৬৫টা দিনের মধ্যে একটা দিন একটুখানি সময় যদি চেষ্টার হাতটা বাড়াই, আমার মনে হয় আমরা খুব সহজে সবকিছু হারিয়ে যেতে দিতে পারি না।
1: আচারটাও যেন জীবনের একটা অংশ,
2: একঘেয়ে জীবন
1: থেকে একটা আলাদা করে কিছু করাটা হচ্ছে আচার।
2: এবং সত্যি কথায় আচার যে স্বাদ, এই যে চহক ঝাল মিষ্টি বা টক ঝাল মিষ্টি একই রকম।
1: সত্যি কথা বলতে শনিবারটা আমাদের খুব মনে পড়ে আচার, যেহেতু শনিবারের খাবারের লিস্ট একটু
2: না আলাদা করে শনিবার বলে হয় কিনা জানি না, তবে প্রতিদিনের মানে ওই খাবারের তালিকায় পাশে একটা ছোট্ট বাটিতে বা প্লেটে একটু আচার থাকবে না বা চাটনি থাকবে না, ভাবতেই পারি না।
1: ওই যে রায়তা বা দই বা আচার, এটা কিন্তু অনেক জায়গাতেই ডিশে থাকে, সব টাইপের। ঠিক আছে, অনেক কথা বললাম,
2: ভালো লাগলো, সঙ্গে থাকবেন, কেমন,
1: ধন্যবাদ
2: ধন্যবাদ।

0: বার্তা রয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। লিখছেন, আচারের গন্ধের মধ্যে একটা মোমো ব্যাপার আছে, এর নাম হোক না বা ঘ্রাণ, শোনামাত্রই জিভে জল চলে আসে। আচারপ্রেমী হওয়া মানে ছোটখাটো সুখ খুঁজে নেওয়া, এক চামচ এই দিনটা ভালো হয়ে যায়। আচারের তেল যেমন ফলটাকে ভালো রাখে, তেমনি দীর্ঘদিন ধরে রোদে শুকিয়ে ভালোবাসা মিশিয়ে তৈরি করা হয় এক বোতল আচার। এক চামচ মুখে দিলে মনে পড়ে যায় মায়ের যত্ন, দাদির যত্ন। রসুনের আচার, কুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার, লেবুর আচারের মধ্যে প্রায়শই কিচেনকে করে তোলে মোহনীয় ডেকোরেটেড। প্রতিবেশীরা আসেন, পাশে আচার বানানো হচ্ছে, খবর হওয়াতে ভেসে আসে মশলার সুগন্ধই বলে দেয়। মায়ের তৈরি আচারের কোনো স্পেশাল ব্র্যান্ড হয় না, সুস্বাদু রকমারি আচার, হোমমেড বা এর কোনো বিকল্প নেই। খুব সুন্দর আজকের অনুষ্ঠান। আচার আচার লিখতে লিখতে আচারের ব্যায়ামের কথাই মনে পড়ে গেল, খুঁজে নিই কিচেনের কোথায় থাকে। নমস্কার জানিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। বার্তা রয়েছেন মন্টালি দেবীডাটি থেকে। লিখছেন, আপনার জন্য রইল অনেক আদর এবং ভালোবাসা। একবার আসুন আমার বাড়ি, আমি নিজে হাতে আমের আচার আর পাঁচমিশালি আচার বানিয়ে রেখেছি। আমার একটা দুষ্টু নাতি আছে, সে আচার খেতে খুব ভালোবাসে। নাতির নাম অভিরূপ। আচার রোদে দেওয়ার উপায় নেই তার জন্য। আগে নানা রকমের আচার বানাতাম, এখন বয়স স্বাদ দেয় না। পারলে একবার আসুন, আচার খেয়ে যাবেন মন্টালিতে, ভালো ও সুস্থ থাকবেন। গরমে আচার খেতে খুব ভালো লাগে, সকলের নিমন্ত্রণ রইল আচার খাওয়ার। আহা, কি আন্তরিক আহ্বান আপনার, অবশ্যই যাব। আর আজকে অনুষ্ঠানের মধ্যে তো আমরা খানিকটা পৌঁছে গেলাম, তাই না? ভালো থাকবেন কেমন। এত বার্তা পাচ্ছি আপনাদের কাছ থেকে, সত্যি অভিভূত। আর আমাদের দূরের ফোনের বন্ধুরা হয়তো রাগ করে বসে রয়েছেন। কে রয়েছেন ফোনে? নমস্কার।
1: হ্যালো দিদি ভাই, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কার সঙ্গে কথা বলছি?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি,
0: স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকে তো আমরা শুনবো লোভনীয় আচারের কথা।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন এই যে

0: জিনিসটা আপনি আজকে দিয়েছেন, সত্যি করে ছোটবেলার স্মৃতি চারণ করে দিলেন দিদি ভাই। কারণ আচার তো লোভনীয় বটেই, তার সাথে চুরি করে খাওয়াটা তার থেকে বেশি আনন্দ।
1: একটু আগে শুনলেন তো, আচার মানে চুরি করে খাওয়ার পর ঘটনাগুলো কি কি ঘটতে পারে
0: দিদি ভাই? সেই জন্য বলছি যে আজকে আপনি ছোটবেলার কথা উস্কে দিয়েছেন, তাই বলছি যে দিদি ভাই, ঠাকুমা মা আচার বানিয়ে রাখতো, এবারে দুপুর বেলায় শুয়ে থাকতো বয়ম ফুলে আচার, এবারে দেখে মা বলতো যে আচারটাকে খেলি, হ্যাঁ প্রবীর ছাড়া আর কেউ খায় না। এই যে মার, তারপরে সেই মারটা বললো যে ও আমার আচারে হাত দিলি কেন, তুই বলতে পারছি আমি তোকে বার করে দিতাম। তা আমি বললাম যে তুমি তো দেবে না, ওই জন্য আমি চুরি করে খেয়েছিলাম, তুই যা মারবে মারো, ওই মারটা আচারের মধ্যে শোধ হয়ে গেল।
1: সত্যি কত রকমের কাহিনী, তাই না?
0: হ্যাঁ দিদি ভাই, আর তারপরে তো স্কুলে আচার নিয়ে যাওয়া, সেও আরো এক নতুন ধরনের জিনিস, কাড়াকাড়ি করতাম ছেলে মেয়েদের সাথে আর কি স্কুলে, তো সেইটাও একটা স্মৃতি হয়ে আছে দিদি ভাই।
1: আর সেই সময় স্কুলের সামনে আচারের কিন্তু একটা স্টল বা একজন বসতেন, তাই না, হাতে ঝাঁকা নিয়ে? আর সেখানে আমরা ওই 5 পয়সা 10 পয়সা খুব বেশি হলে চার আনা, এর বিনিময়ে বেশ অনেকটা আচার কিনতাম, সেটা কুলের আচার, আমরার আচার থাকতো। সত্যি আমার মনে পড়ছে সেই সব কথা,
0: সত্যি করে সেগুলো একদম স্মৃতি হয়ে গেছে এখন দিদি ভাই।
1: ভালো থাকবেন, কেমন
0: বললাম,
1: সঙ্গে থাকুন, আচারময় থাকুক জীবন।
2: আচার বললেই জিভে জল কার না আসে।
1: তো আচার
2: তৈরি করতে খুব কষ্ট দিদি, তৈরি করাটাই মানে সমস্ত সরঞ্জাম তৈরি করে একত্রিত করে তাকে যে পাঠ করা। তো আমাদের বিশাল বড় আমের গাছ ছিল দাদু, তো বহরমপুর থেকে ওই দাদু আমের গাছি লিয়েছে, লাগে গাছ আম লিয়েছে লাগাতো। তখন বলতো, তখন শহর বলতো, শহর বহরমপুর শহর যাব, শহর থেকে আম আনবো, সে আমের ওই গাছি লাগাবো। তাই সেইভাবে জাত করে লাগাইছিল, এক একটা 1 কিলো করে ওজন দিদি। আর সে আম কি আর বলবো আপনাকে, সে আম কুড়াতে এসে অনেক মানুষ ধরে ওই মাথায় ঘাড়ে পিঠে আম পড়লে সে মানুষ পড়েও যেত, তবু ওই আম 1 কিলো আম মানে চিন্তা করতে পারেন। আর সে আম কি বিখ্যাত আম দিদি, তো একবারে পাকলে পরে এত সুন্দর সুমধুর মিষ্টি। তা সেই আম আমার মা আচার দিয়ে রাখতো, আর একটা হচ্ছে শুকনোটা মেলাদিন থাকতো, ওইটা আমচুর বলছে, তা ওইটা সেই চাপচাপি খেতাম। আর মা বলতো, বাবা তুই চুরি করে খাস নে, এমনি হ্যাঁ ভাতের সঙ্গে দিব তখন খাবি, বা কিছুর সঙ্গে দিব তখন খাবি, অমনি করে খেতে কি হ্যাঁ গলায় হয়তো আঁচি বা ওই এগুলো লেগে যাবে, হ্যাঁ তাহলে কাজে ওভাবে খাওয়া যাবে না। তা দিদি মায়ের কথাই শুনি ওই আচার খেয়েছি, আর সেই আচার এখন আর কেউ তৈরি করতে পারে না।
1: এবারই যাব আপনাদের পাঠানো বার্তায়। পাঠিয়েছেন কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা, লিখছেন সেই সব লোভনীয় আচারের সন্ধানে, বাক্যটি আচারের প্রতি লোভের এক বহিঃপ্রকাশ, যার সন্ধান তার প্রতি আসক্তির আরও কিছু পরিপূর্ণতা। বাঙালির স্বাদের তৃপ্তিতে আচারের কোনো জোরে নেই, এ স্বাদ নিতে লাগে যে কোনো একটা অজুহাত। ছোটবেলায় বাড়িতে দেখেছি আচার বানানোর প্রস্তুতি, সারাদিন ধরে চলত বিভিন্ন প্রক্রিয়া, একটা শেষ হতে না হতে অন্যটা শুরু হতো, সারা বছর আচার তার স্বাদ দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ত। বড় বড় কাঁচের বয়ামবন্দি আচারের দেহাংশ সারাদিনের রোদ দিয়ে কেমন যেন শুকিয়ে যেত। কত রকমের আচার, আমের তেল আচার, মিষ্টি আচার, ঝালমাখানো সর্ষের আচার, গুড় দিয়ে কুলের আচার, লঙ্কার আচার, আরও কত কি। আর আমার লোভ ছিল মিষ্টি আচার, সুযোগ পেলে বের করে খেতাম। অনেক চেষ্টা করেও মা আমার এই চুরিটা কিন্তু বন্ধ করতে পারেননি। বিকেলবেলায় আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে বেশ লাগতো। এখন বাড়িতে আচার তৈরি হলো, কখনো কখনো মেলা থেকেও কিছু লোভনীয় আচার সংগ্রহ করি। পাঠিয়েছেন চন্দ্রনাথ সাহা কান্তনগর বহরমপুর থেকে। একদম ঠিক কথা লিখেছেন, নানা ধরনের এই আচার, আমেরই তো কত ধরনের আচার হয়। আর সত্যি কথা, যেন পালা বদলির মতো আচার আমাদের জীবনে আসে, যখন যেটা ওঠে সেটাকেই আমরা দেখেছি ঠাকুমা বা দিদিমারা বা বয়স্ক মানুষেরা তারা কি করতেন, সংরক্ষণ করে রাখতেন সারা বছর, যাতে আমরা পেতে পারি তার স্বাদটা, যেন আমরা কখনোই মিস না করি। সত্যি কত গভীর ভাবনা, তাই না? ভালো থাকবেন। সৌভিক সরকার কসবাহুলটু থেকে লিখেছেন, মামা বাড়ির উঠোন জুড়ে স্বাদের গন্ধে শুকোচ্ছে কাঁচা আমের আচার। মাটির বয়ামের ঢাকনা খুললে মনে হতো বড়ই অস্থির আর বেপরোয়া। দুপুরবেলা ঘুমে সবাই যখন নিশ্চুপ, আমি চুপি চুপি পায়ের শব্দ লুকিয়ে আঙুল ডুবিয়ে চুরি করে খেতাম সেই লোভনীয় আচারের টক মিষ্টি স্বাদ। আজও সেই স্বাদে মিশে আছে শৈশবের দুষ্টুমি আর মামা বাড়ির অমলিন। সৌভিক সরকার কসবাহুলটু থেকে লিখেছেন।
3: খেতে আমাদের খুবই ভালো লাগে, এবং এই আচারটা আমাদের যখন মানে রুচি ফেরাচ্ছে, যখন আমরা অসুস্থ থাকি বা খাবার খেতে পাই না, তখন কিন্তু রুচি ফেরাতে এই আচারটা কিন্তু খুবই সাহায্য করে। প্রাচীনকালেও দেখা যেত যে এই যে মানে আচার, এরা মেসোপটেমিয়ানরা এরা খাবার যখন সংরক্ষণ করত, তখন এই খাবার সংরক্ষণের সঙ্গে এটা ওই লবণাক্ত জল দিয়ে এই সমস্ত জিনিসও কিন্তু তৈরি করে খেত। এই আচারে কিন্তু পুষ্টিগুণে আমরা দেখতে পাই যে ভিটামিন কে এবং অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় কিছু জিনিস রয়েছে, আর ক্যালোরি আর কার্বোহাইড্রেট কম থাকে। সুতরাং শরীরের আমাদের যে পুষ্টিগুণ বা এগুলো একটু ঠিক মতো পাওয়া যায়, আর হজম করতেও কিন্তু যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট আছে সেহেতু সাহায্য আমাদের করে। আর এগুলো তো লঙ্কা, তারপরে আম, এগুলো দিয়ে বিভিন্ন ফল টল দিয়ে সবজি দিয়ে এগুলো তৈরি করে। সুতরাং আচার আমাদের শরীরের যে পুষ্টিগুণ সেটা আমরা পাই, কিন্তু যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের পক্ষে কিন্তু এটা খাওয়া ক্ষতিকর, কারণ এতে বেশি লবণ থাকে, সোডিয়াম থাকে, এই জন্য এটা খাওয়া একটু ক্ষতিকর আছে। আর ওজনও বৃদ্ধি হয় এই কি বলে এই খাবারটা খেলে, ওজনও বৃদ্ধি হয়। কিন্তু অল্প করে যদি আচার খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের মুখের স্বাদ ফেরাতে বা ইয়ে করতে খুবই ভালো লাগে। এবং আমরা ছোটবেলায় তো এসব গুলো অনেক চুরি করে খেয়েছি, অনেক কিছুই ঠাকুমার মায়েরা সব আচার ওপরে খেয়েছি, তখন তো এসব কিছু বুঝতে পারিনি। কিন্তু এখন আচারটা খেলে মানে
1: পরিবর্তন হয়, রুচি আসে। ভালো থাকবেন, কেমন সঙ্গে থাকুন। আমাদের বার্তায় রয়েছেন, আমাদের বন্ধু আধারমানিক থেকে মহাদেব লিখছেন, বিষয় সম্পর্কে বলতে গিয়ে আমার মনে হয় আচার মানে শুধু টক ঝাল মিষ্টি স্বাদ নয়, আচার হলো আমাদের শৈশবের দুপুর ঠাকুমার হাতের কাঁচের বয়াম আর ছাদে রোদে শুকোতে দেওয়া আমের সেই গন্ধ। সেই সব লোভনীয় আচারের সন্ধানে বের হলে আমরা খুঁজে পাই কুলের আচার চুরি করে খাওয়া রোমাঞ্চ, পাই পরীক্ষার আগের রাত মায়ের হাতে লুকিয়ে রাখা তেঁতুলের আচার, এক চামচ আচার মুখে দিলে জিভে জল আসে আর মনে পড়ে যায় হারিয়ে যাওয়া সেই সব দিনগুলোর কথা। আজকের ফাস্টফুডের যুগে আমরা ভুলতে বসেছি জলপাই, আমরা, বড়ই, চালতার সেই ঘরে তৈরি স্বাদ। আচার শুধু খাবার নয়, একটা সময়কে ধরে রাখার কৌশল। কাঁচা আমকে রোদে নুনের তেলে মাখিয়ে আমরা আসলে একটা ঋতুকে সারা বছরের জন্য বন্দী করে ফেলি। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, তাই আসুন সেই সব লোভনীয় আচারের সন্ধান আবার করি। শুধু দোকানের বয়াম নয়, খুঁজে দেখি মায়ের রান্নাঘরে দিদিমার পুরনো ডায়েরির রেসিপিতে, কারণ আচারের স্বাদে লুকিয়ে আছে আমাদের শিকড়, আমাদের কল্পনা।

রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন। নমস্কার, আজ আপনি লোভনীয় এবং সুস্বাদু বিষয় নিয়ে উপস্থিত হয়েছেন। ছোটবেলায় মাকে দেখতাম তিন ধরনের আচার তৈরি করতেন, কাঁচা আমের তেল, গুড় আচার এবং তেঁতুলের আচার। বিভিন্ন আকারের বয়ামে হাত লাগানোর অধিকার আমাদের ছিল না। মা বলতেন, নিয়ম মেনে আচার বার না করলে খারাপ হয়ে যায়। আবার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম এই সব আচার তৈরি করতে, কিন্তু আমের আচার তৈরির প্রধান শিক্ষিকা রাজস্থানী কাকিমা। উনাকে পেয়েছিলাম ঝাড়খণ্ডে থাকতেন, আমাদের পাশের কোয়ার্টারে। উনি এমন কোনো জিনিস নয় যার আচার তৈরি করতেন না, যেমন আম, কাঁঠাল, লেবু, তেঁতুল, কুল, লঙ্কা, আমলকি, আমড়া, ওল, আদা, রসুন, চালতা ইত্যাদি। প্রতিটি আচার তিনি দিতেন আমাদের, তার স্বাদ ছিল অতুলনীয়। আর সেই সব আচারের ঘ্রাণ থেকে গেছে স্মৃতিতে। আমি উনার কাছে শিখেছিলাম লঙ্কা, কাগজি লেবু, কুল ও তেঁতুলের আচার তৈরি করা। ঝাড়খণ্ডে নভেম্বর মাসে এক প্রকার লঙ্কা পাওয়া যায় যাকে আচারি লঙ্কা বলে। সেই লঙ্কার মধ্যে মশলা পড়ে তৈরি হয় সুস্বাদু লঙ্কা। আচার কাকিমা মারা গেছেন, কিন্তু ওনার শেখানো পদ্ধতিতেই আজও আচার বানাই। আমি এই বছর তৈরি করেছি কাঁচা আমের তেল এবং গুড়ের আচার এবং কুলের আচার। মন চলে যাচ্ছে ছোটবেলায় মা আচারে তেল দিয়ে মুড়ি মেখে দিতেন, সঙ্গে উঠোনে মাচা থেকে কুচি শশা তুলে খেতাম যার স্বাদ অমৃত সমান। রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন। রেখাদি, সত্যি কথাই, এই যে আপনি বললেন না যে এত ধরনের আচার, খুব অবাক হলাম যখন আপনার লেখায় চোখ পড়লো আপনি লিখলেন যে ওল বা কাঁঠালের আচার, আবার একটু আগে এক আমাদের বন্ধু বললেন চিকেনের আচার। সত্যি সত্যি ভাবি এত দূর তার শিকড়, আমরা পারি না, কিছুই পারলাম না আর।

0: দেখেছেন, আচারে মজতে গিয়ে ভুলেই গেছি কাজের কথা বলার কথা। তাহলে চলুন শুনে নি জীবিকার কথা। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ সহ অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 1 জুন থেকে 12 জুন 2026 অনলাইন কমন এন্ট্রান্স টেস্টের জন্য অগ্নিপথ স্কিমের রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোল শহরে। আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। www.joinindiaanarmy.nic.in রেজিস্ট্রেশন করা আবেদনকারীরা যারা এখনও তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা বহরমপুর মুর্শিদাবাদের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্যের জন্য নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারীরা বহরমপুরের আর্মি রিক্রুটিং অফিসে অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা আর একবার বলে দিই, 9434584102। আবারও জানাই, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী 12 জুন 2026 তারিখ পর্যন্ত। শুনলেন কাজের খবর।
1: আমি নিজে হাতে আচার করেছি। হ্যাঁ, প্রথমে এবার বলবো কিছু আচার সম্পর্কে।
0: আপনি একটা দু একটা নাম বলতেই পারেন যেটা আজও আপনার জিভে বসে রয়েছে।
1: আচার করেছি আমি, হ্যাঁ, ওই আচার আমকে কাটলাম, কাটার পরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিলাম, দিয়ে কিছুদিন দু চার দিন রোদ দিয়ে যখন জলটা বের হয়ে গেল তখন ওকে দুদিন রোদে শুকালাম, তারপরে সব 5-6 রকম মশলা দিয়ে মেথি, হ্যাঁ, এই সব কিছু দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে ওকে, হ্যাঁ, তেল দিলাম, তেল দিয়ে মাখিয়ে ওকে বয়ামে ভরে, এক বয়াম একবারে আচার গুলো যেন তেলে ঢুকে যায় এরকম, হ্যাঁ, একবার তেলে ঢেকে গেল, তারপরে আচার, এখন আমরা বাড়িতে আচার খাই প্রতি বছর। হ্যাঁ,
0: ভালো থাকবেন তপনদা, কেমন সঙ্গে থাকুন,
1: ভালো থাকুন সব।

বার্তায় রয়েছেন কাশিমবাজার থেকে পরিমুগ্ধা সরকার। লিখছেন, আমার প্রিয় খাবারের মধ্যে আচার বা চাটনি একটা বিশেষ জায়গায় থাকে। আমার মামির হাতের আচারের কথা না বলে থাকতে পারছি না। আসলে আমার মনে হয় যে আমার মামির হাতে না একটা জাদু আছে। মামির নামটা বলেই দিই, নন্দিনী ম্যাম। সত্যি আমার সর্বক্ষণের সঙ্গী হচ্ছে মামির হাতে সেই আমের আচার। আর তার আচার যিনি খেয়েছেন তারাই জানেন তার স্বাদ কি অতুলনীয়। যতই আমরা আচার খাই না কেন, একবার সেই স্বাদ যে খাবে সে কোনো দিন ভুলতে পারবে না। একটা বলি না, জাদু আছে তার হাতায়। যখনই আমি খেতে বসি তখনই আমার চোখ এবং হাত দুটোই চলে। আর খেতে খেতে বারবারই বলি, বাহ বাহ, দারুণ দারুণ, ব্রাভো ব্রাভো। আর যখনই ভাবি এবার থামি, তাহলে নাহলে তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে, ব্যায়াম ফাঁকা হয়ে যাবে, তখন কোথায় পাবো আর কোথায় পাবো জানেন? কিছুতেই মন থামতে চায় না। পড়তে বসলে আবার একটু নাচ করার পর, একটু খেলা করার পর, মায়ের সাথে বকা খাওয়ার পর, বিশেষত সেই টক ঝাল মিষ্টি আচারটা না আমার সব দুঃখ ভুলিয়ে দেয়। আর বারবার পড়তে বসে চোখ চলে যায় মায়ের লুকিয়ে রাখা সেই আমের আচারের ব্যায়ামটির দিকে। আর সত্যি কথা না বলে পারছি না জানেন তো, সবাই বলেন না আমার শেষ পাতে আমের আচার বা চাটনি মাস্ট। আমি বলি কি, আচার আমার সর্বক্ষণের সঙ্গী। আর সেই আচার যদি নন্দিনী ম্যামের হয় তাহলে তো কোনো কথাই নাই। পরিমুগ্ধা সরকার, কাশিমবাজার থেকে।

0: 0034 9213 00 00 তে নমস্কার। স্বাগত রফিকুল ভাই। আমি যে শুনতে পেলাম না,
1: আরেকটা হয়তো আগের আসার, তারপরে আসার পরে আর বিদেশ থেকে অনেক লোক আসার বিক্রি করছে, আমলকের আসার অনেক কিছু আসার,
0: এভাবেই আচার প্রয়োগ আমাদের জীবন। কেমন, সঙ্গে থাকুন।

প্রচুর প্রচুর বার্তা পাচ্ছি আপনাদের, ছোট ছোট করে বলি। রজত বিশ্বাস চাঁদপুর বানপুর থেকে লিখেছেন, লোভনীয় আচার আমাদের খাদ্য তালিকা একটি জনপ্রিয় উপাদান। এর টক ঝাল মিষ্টি স্বাদের মনোরম সমন্বয় খাবারকে আরও সুস্বাদু করে তোলে। নানা ধরনের ফল এবং সবজি দিয়ে তৈরি আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই আকর্ষণীয় রং, সুগন্ধ এবং মুখরোচক স্বাদের কারণে ছোট বড় সকলের কাছে আচার অত্যন্ত প্রিয়। ভাত

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

0: এবারে কান রাখবো ভালো খবরে। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসে শুক্রবার কলকাতার প্রদর্শনীতে গিয়েছে জঙ্গিপুরের 33টি প্রজাতির আম। আর সেই সব প্রদর্শিত আমের প্রজাতির অনেকগুলোই এখন বিলুপ্ত প্রায়। আর প্রদর্শনীতে এই সব বিলুপ্ত আমের দেখা পাওয়াতে অনেকেই খুশি, দারুণ খুশি। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই,
0: স্বাগত। কার সঙ্গে কথা বলছি?
1: স্বাগত। হ্যাঁ দিদি ভাই, আপনাকেও স্বাগত। আজকের বিষয় হলো সেই সব লোভনীয় আচারের সন্ধানে।
0: একদম
1: দিদি ভাই, আচারের নাম শুনলেই তো মানে জিভে জল আসে।
0: ঠিক বলেছেন।
1: আমরা বাড়িতে কিন্তু আচার বানাই না দিদি ভাই।
0: কেন
1: দিদি ভাই? আমাদের মানে সময় নেই অতটা। তো আমার মেয়ের বাড়ি তারাপীঠ, সেই তারাপীঠে মানে স্পেশালি মানে আচারের দোকান আছে। আমরা যখন ওখানে যাই তখন ওখান থেকে আমরা বিভিন্ন রকমের আচার নিয়ে আসি, যেমন আমের আচার, লঙ্কার আচার, ফুলের আচার, পাটমিশালি আচার, এসবগুলো আমরা নিয়ে আসি। আর দিদি ভাই সবথেকে বড় কথা যে আচারের তেলটা, ওই তেলটা দিয়ে মুড়ি খেতে দিদি ভাই খুব সুস্বাদু।
0: একদমই তাই। ভালো থাকবেন। কেমন
1: সময়? স্যার নমস্কার, ভালো থাকবেন,
0: সঙ্গে থাকুন।

বেলডাঙা হরিকনগর মাঝপাড়া থেকে রিন্টু শেখ লিখছেন, আজকের শুভ সকালের বিষয় পুরনো দিনের লোভনীয় আচারের সন্ধানে। দারুণ বিষয়, আমার বাড়িতে আম এবং কুলের আচার তৈরি হয়। কাঁচের বয়ামে রেখে ছাদে শুকোতে দেওয়া দেখলে আজও জিভে জল আসে। এটুকুই বললাম, ভালো থাকবেন। তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দির পাড়া থেকে লিখেছেন, আপনার আজকের বিষয় শুনে সত্যি সকালবেলাতেই জুভে জল চলে আসছে। ছোটবেলায় দিদিমার বাড়িতে স্নান করার পর একরকম চুরি করে কুলের আচার খেয়েছিলাম। আমার বাড়িতে আমার দিদি আচারের বয়ান যেখানেই লুকিয়ে রাখুক না কেন, তা আমি খুঁজে বার করে চুরি করে খেতাম। তারপর দিন দেখতাম আগের দিনের স্থানে আচারের বয়ামটি আর নেই। এভাবেই দৌরাত্ম্য করতাম, খুব মজা লাগতো তখন, যেটি এখন আর অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। তবে এখন আমাদের বাড়িতে আমার মা আমের আমড়ার কুলের আচার তৈরি করেছে, তবে এখন আমি মায়ের কাছে চেয়েই খাই। ছোটবেলার মতো আর নিজের বাড়িতে চুরি করে খাই না। শেষে বলি, এরকম ছুচকে চোর আমরা সবাই। তখন তো আর মোবাইল ফোন ছিল না, তাই আমরা সেই সময় এই সমস্ত বিষয়গুলো নিয়ে মজা করে দিন যাপন করতাম। নমস্কার জানিয়েছেন তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দির পাড়া থেকে। পাঠিয়েছেন তাপসী চট্টোপাধ্যায় খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে, লিখছেন, ছোটবেলা থেকে আমার আচারের প্রতি একটা আসক্তি ছিল, বা ভালোবাসাও বলতে পারেন। সেই থেকে বিয়ের পর আচার শব্দটা শুনলেই যেন কবে আচার খাবো সেই মনে হয়। এবছর আমের আচার, কুলের আচার, আমড়ার আচার, তেঁতুলের আচার করেছি, সকলকে দিয়ে এক আলাদা তৃপ্তির। তাই সকলের মধ্যে ভাগ করে আচারের আচার সত্ত্ব ভাগ করে নিলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। খড়গ্রাম থেকে তাপসী চট্টোপাধ্যায়।

শীষ মোহাম্মদ শীষান ড্রিম হাউস পাইকপাড়া নৈহাটি বীরভূম থেকে লিখছেন, কাঁচা আম নতুন লঙ্কা সর্ষের তিল আমার ছোটবেলার প্রথম আচার, খুব খেতে ভালোবাসতাম একটু চিনি দিয়ে। তারপর পশ্চিম বীরভূম গিয়েছিলাম, একজনের বাড়িতে একটা লঙ্কা দেখেছিলাম, আমাকে বলল খেতে পারবো না, খুব ঝাল, বাড়ি নিয়ে এলাম। নিয়ে এসে আদা কুচিয়ে লেবুর রসে ডুবিয়ে রাখলাম, তারপর লবণ মিশালাম কলেজ যাওয়ার সময়, মাত্র আধ চামচ তাহলেই খাওয়া হয়ে যেত। এছাড়া হিমাচল প্রদেশে মাছ বা মাংসের রাতের পাওয়া বাঁশের গোড়ার আচার, রাজস্থানে রসুনের আচার, কত রকমের আচার আমাদের দেশে খাওয়া হয়। নারকেলের সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছি এবং খেয়েছি ওলের আচারও। আমাদের বীরভূমের সিউড়িতে অনেক ধরনের আচারের দোকান আছে, আচার এবং মোরব্বা পাশাপাশি বিক্রি হয়। তবে মোরব্বা ও আচার স্কুলের গেটে বিক্রি হতো ছোটো ছোটো কুল চালতার আচার। শীষ মোহাম্মদ শীষান ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। অনেক অনেক বন্ধুরা রয়েছেন, বুঝতেই পারছি প্রচুর প্রচুর বার্তা রয়েছে আমাদের সঙ্গে, সত্যি হয়তো সময়ের অভাবে আজ সম্পূর্ণটা আমি শেষ করতে পারবো না, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।

যে কথা বলবো বলে বসেছিলাম সবই আজকে অধরা থেকে গেল। আপনাদের পাঠানো এত বার্তা আমরা পেলাম এবং নানা ধরনের এই যে আচারের কথা, আচার খাওয়ার অভিজ্ঞতার কথায় আমরা নিজেরা নিজেদেরকে আবার পুরনো ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে গেলাম। সত্যি কথায় শুভ সকালের এই দরবার ছাড়া মনে হয় সে আশা আমাদের পূরণ হয় না। তার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। তবে হ্যাঁ, এই যে নানা রকম হর কিসিমের আচার বয়ামবন্দি হয়ে শোভা পায় আমাদের মেয়েদের বা মায়েদের হেঁসেলে, টক ঝাল মিষ্টি নানা স্বাদের আচারগুলো আমাদের রসনাকে যেমন পরিবর্তিত করে, তেমনই আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের রুচি বদলায়। তবে সংসারের চার দেওয়ালে বন্দি জীবনেরা জীবনের খাঁজে খাঁজে থাকা ছোট্ট ছোট্ট আনন্দগুলো তাদের প্রিয়জনের জন্য বয়ামবন্দি করে সংরক্ষণ করেন সারা বছর। একই জীবনের শেষে একটু ভালো থাকার জন্যই তো আমাদের এই নিরলস প্রচেষ্টা, যার ধারা আজও সমানভাবে বহমান। ভালো থাকবেন সকলে, কেমন?

সময় শেষ, কথা হবে আবার অন্যদিন অন্য কোনো বিষয়ে। শুভচিন্তায় ভরে উঠুক আপনাদের সকলের অন্তর। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা সরকার। কারিগরি সহায়তায় ছিলেন সুদীপ্ত রায়।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: साउंड कैमरा एक्शन।
1: नमस्कार श्रोताओं, बॉम्बे टॉकीज में आज हम आपके लिए लेकर आए हैं जाने माने अभिनेता देवेंद्र अहिरवार से एक मुलाकात। आपसे बातचीत की है यूनुस खान ने।
2: दोस्तों नमस्कार, मैं आपका दोस्त यूनुस खान हूं और आज विविध भारती के स्टूडियो में एक युवा अभिनेता हमारे साथ मौजूद हैं, बल्कि ये कहना चाहिए कि युवा अभिनेता, लेखक, गायक और संगीतकार देवेंद्र अहिरवार। बहुत स्वागत देवेंद्र।
3: बहुत बहुत शुक्रिया सर, थैंक यू सो मच।
2: देवेंद्र, सबसे पहले तो मुझे ये बताइए कि आपकी जो पहचान बनी है वो 120 बहादुर से बनी है।
3: जी जी।
2: ये फिल्म आपको कैसे मिली थी?
3: ये फिल्म के पहले एक बहुत लंबी कहानी है। इस पहचान तो ऐसे नहीं है कि इस फिल्म से बनी है, क्योंकि मैं लगातार थिएटर कर रहा था लगभग 15-20 सालों से। मैंने
4: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
5: এটা যেন স্ফুলিঙ্গ। সেই সময় পরাধীন ভারতের মানুষ তার সেই কথায়, তার গানে, আবেগে, দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে উঠছেন। সে এক উত্তাল সময় এবং মানুষকে যেভাবে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন সেটা অসাধারণ। সেই অনন্য অবদানের জন্য তিনি কিন্তু আমাদের কাছে এতটাই প্রণম্য, এতটাই শ্রদ্ধার। তো আজকে আমরা ছোট বন্ধুদের নিয়ে বসেছি, ওদের গানে গানে কবিতায় ওরা কবিকে ওদের প্রণাম জানাচ্ছে। মিশকা দুটো কবিতা শোনালো, এরপরে আরও একটা গান গেয়েছে একটু আগে, এবারে কবিতা বলবে, তাই তো? কোন কবিতাটা বলবে?
6: আমি এখন লিচুচোর কবিতা দিয়ে বলবো।
5: বা, লিচুচোরটা তো সবার খুব প্রিয়, একটু আগেই কথা হয়ে গেল, তাহলে আমরা লিচুচোর কবিতাটা শুনবো আরবের কাছে।
6: বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই গাছে না, লিচুরের গাছ আছে না, হোথা না আসতে গিয়ে, ইয়াব্বর কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে, পড়েছি সরাতে জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছাড়, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিল ও খুশি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিগলো দেয়াল, দেখে এক ভিতে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়ল ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে, পাঁচিলের ফোকর গোলে, ঠুকি গো বস দেয় ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নাম মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা, ই বলিস ফের হপ্তা, তবা না খপ্তা।
5: খুব সুন্দর করে আবৃত্তি করলো লিচুচোর কবিতা, আরও খুব ভালো হয়েছে। এবার আয়ুষী, তুমি একটা কবিতা বলো, একটু আগে তো গান গেয়েছো, এবারে কি কবিতা বলবে বলো।
7: আমি এবার ঝিঙে ফুল কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি, কবি কাজী নজরুল ইসলামের রচিত।
5: বাহ, বলো।
8: ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল, গুলমে পর্ণে লোতে কালকর্ণে, ঢলো ঢলো স্বর্ণে, ঝলমল দোলে দোল, ঝিঙে ফুল, পাতা দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ পরে জাফরানি বেশ, মরা মাচা নির্দেশ করে তোলে মশগুল, ঝিঙে ফুল, শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমো যাও রোদে গলা দুকুরে, প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয়, এই অকুল, ঝিঙে ফুল,

0: তুমি বলো আমি হাই, ভালোবাসে মাটি মায়, চাই না ও অলকায়, ভালো এই পথ ভুল ঝিঙে ফুল।
1: কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল কবিতা আবৃত্তি করলো আয়ুষী, খুব ভালো, খুব সুন্দর হয়েছে ঝিঙে ফুল কবিতাটাও, খুব সুন্দর বলেছে, খুব ভালো আয়ুষী, খুব সুন্দর। আমাদের আজকের আসরটা আমরা শেষ করব শ্রীবিদ্যার আবৃত্তি দিয়ে।
0: আমার দ্বিতীয় আবৃত্তি হলো খুকি ও কাঠবিড়ালি। কবি নজরুল ইসলামের রেখা খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, দাইনি তুমি হোৎকা পেটুক, খাও একা পাও জেঠায় জেঠুক, বাতাবি নেবুর সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিলো, তবে যে ভারী ল্যাজ উঠিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও, কাঠবেড়ালি বাঁদরি মুখী মারব ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই উঁচা, তাই তেতে তোর নাকটি বোচা, হুদমো চোখে গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ঐশী পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার চর্দি হবে বৌদি হবে উ রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না উ, এই রাম তুমি ন্যাংটা ফুটো ফ্রকটা নেবে জামা দুটো, আর কেউ না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট ওমা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও।
1: বা বাবা খুব ভালো, শ্রীবিদ্যাও খুব সুন্দর আবৃত্তি করলো খুকি ও কাঠবিড়ালি। আজকে আমার চার বন্ধু ওদের গান আর কবিতার মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধা জানালো। কাজী নজরুল ইসলাম পরলোক গমন করেছিলেন 1976-এর 29শে অগাস্ট। কোথায় সেটা জানো? মিশকা হাত তুলছে, বলো।
2: বাংলাদেশের ঢাকা শহরে।
1: হ্যাঁ, বাংলাদেশের ঢাকায় তিনি প্রয়াত হয়েছিলেন। কিন্তু ওই যে কবি বা শিল্পীর মৃত্যু হয় না, তার কাজের মধ্যে তিনি অমর হয়ে থাকেন। দেখো আজকেও কিন্তু তিনি আমাদের মধ্যে তেমনই জীবন্ত, তেমনই সজীব হয়ে রয়ে গেছেন। এই যে তোমরা কচি কচি গলায় গান গাইছ, কবিতা বলছ, তার জন্মদিনকে সামনে রেখে তার সম্বন্ধে কত কি বললে, তাকে প্রণাম জানাচ্ছ, তাকে কাছের মানুষ, নিজেদের মানুষ মনে করছো, এটাই তো খুব আনন্দের। আজকে আমরা গান কবিতার মধ্যে দিয়ে কবিকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। খুব সুন্দর হয়েছে আজকের এই গান কবিতার আসর, শ্রীবিদ্যা, আয়ুষী, আরব আর মিশকা, সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানালাম, খুব ভালো করেছে সবাই।

0: একটা বন্ধুদের গাওয়া গান নজরুল গীতি শুনলাম আমরা। আচ্ছা, কি শোনাবে আজকে? বন্ধুরা তো সবাই দেখছো কাজী নজরুল ইসলামের কবিতার গান শোনাচ্ছে, তুমি সেরকম কিছু বলবে?
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তুতুল ভাঙা।
0: বলো।
1: ২৭ আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার উপর উঠল রাগে জ্বলে, মা গো তুমি ৫ পয়সায় বললে তোর দিন রাত্রি কেবল তত খেলা, একটু শোনা পড়াশোনার বেলা, মা গো আমি জানাই আমি যদি নালিশ করি এই খুনি তার কাছে উনি যখন খেলার প্রতি মা ওর ঘরে সত্যি পুতুলে পড়ে সকাল সাজি তাদের করতে গিয়ে খেলা কোনো পড়াই করেন নাকি কোন রকম হেলা
0: তোমার আবৃত্তি খুব ভালো, খুব সুন্দর। ছোট বন্ধু শোনাল রবীন্দ্রনাথের কবিতা। আজকে আমরা কথায় গানে কাজী নজরুলকে স্মরণ করছি। তো টেলিফোনে যে বন্ধুরা আসছো, তোমরাও যদি নজরুল গীতি শোনাতে পারো কিংবা কাজী নজরুলের কবিতা ভালো হয় কিন্তু। দেখো না, একটু ভেবে দেখো, যদি তৈরি থাকে তাহলে সেটা আবৃত্তি করতে বা সে গান শোনাতে চলে এসো। ডায়াল করবে 0332-1313-1342। দেখো সামনের সপ্তাহে একটা উৎসব আসছে মুসলমান ভাই বোনেদের, এটি একটি প্রধান ধর্মীয় উৎসব, ঈদ উল আজহা আমরা বলি বা বকরিদ বলেন অনেকে, যেখানে তারা নিজেদের প্রিয় বস্তুকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেন, এমনই একটি উৎসব। আগামী সপ্তাহে এই দিনটি উদযাপিত হবে, শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে উদযাপিত হবে এই উৎসব ঈদ উল আজহা বা ঈদ উল জোহা।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ বলো বলো,
1: তুমি কেমন আছো?
0: আমি তো খুব ভালো, তুমি কেমন আছো?
1: আমি ভালো আছি।
0: তুমি কে সেটা তো বললে না।
1: আমি অনিলন্দন বাসুরা।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
1: ও বাড়িতেই এখন পড়ি।
0: ও বাড়িতেই এখন পড়ো? আচ্ছা শোনো না, ছুটির ঘন্টা হচ্ছে তো, শুনছো? ছুটির ঘন্টা আগামীকালও হবে সকাল 10টায়। ঠিক আছে, শুনবে কিন্তু কালকে, কেমন? আর আজকে কি শোনাবে তুমি বন্ধুদের? কবিতা? বেশ বেশ, বলো বলো চটপট।
1: কোথা দিচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, উঠতে বসতে বাবা আঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত বড় ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। যেতে বলেন কি হবে তুই সেটা আমি জানি, তুই হবে এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুরে ওড়াই, রাত্রি ঘোরাই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার, কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তোরে, সবাই বলেন বন্ধে বলো এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখা পড়ার দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই, এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার।
0: আচ্ছা, সুন্দর হয়েছে তোমার কবিতা। আমাদের আজকে শিশু মহলে বারে বারে কিন্তু কাজী নজরুল ইসলামের কথা উঠে আসছে। স্টুডিওয়ে যে বন্ধুরা ছিল আমার সঙ্গে এতক্ষণ, ওরা কি সুন্দর সুন্দর কবিতা বলল, গান গাইল, নজরুল গীতি গাইল, তাই না? তোমরা সবাই কাজী সব্যসাচীর নাম শুনেছ, নিশ্চয়ই শুনেছ, তিনি একজন বিশিষ্ট আবৃত্তিকার, আর তিনি কাজী নজরুল ইসলামের ছেলে। তো তার একটা আবৃত্তি আমরা এখন শুনি। কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেছেন তার পুত্র কাজী সব্যসাচী, চলো শুনি।

চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরি নিমে, উড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে, সাথে সাপরে সাথে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতেরও অলস বেলা পাতা ছড়ারও খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। এই দেশেরও মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর।

কাজী সব্যসাচীর কণ্ঠে আমরা আবৃত্তি শুনলাম। আর এবারে কাজী নজরুল রচিত একটি দেশাত্মবোধক গান।

0: Hello.
1: হ্যালো,
0: কে আছো? টেলিফোন কথা বলো। হ্যাঁ বলো। তোমার কথা ভালো শোনা যাচ্ছে না। হ্যালো, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। তুমি কে বলছো? গান শোনাবে? আচ্ছা শুরু করো দেখি।
1: মধুর

ভালো গাইছিল আমাদের বন্ধু টেলিফোনে, কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে, ওর গান আমরা ভালো করে শুনতেই পেলাম না। এদিকে আমাদের সময় ফুরিয়ে আসছে, শিশু মহলের সময় তো প্রায় শেষ। তাহলে আমরা একটি নজরুল গীতি দিয়েই আজকের আসরটা শেষ করব। ছোট্ট বন্ধুরা সবাই খুব ভালো থেকো, কেমন? আর এত গরম, সাবধানে থাকবে, রোদ্দুরে বেরোবে না। এখন তো স্কুল ছুটি, বাড়িতেই থাকো, শান্ত হয়ে থাকো, ঘরে বসে খেলাধুলো করো, ছুটির ঘন্টা শোনো, ভালো ভালো বই পড়ো। ছোটদের কত ভালো ভালো বই আছে, কত বই তো পড়াই হয় না স্কুলের পড়ার চাপে, তাই না? বাড়িতে বসে ভালো সিনেমা দেখতে পারো, রোদ্দুরে বেরোবে না, হালকা জামা কাপড় পরবে, আর বাইরের খাবার টাবার খাওয়া একদম বন্ধ, ঠিক আছে? আর যদি বেরোতে হয় তাহলে ছাতা নিয়ে বেরিও। লক্ষ্মী হয়ে থেকো, আবার সামনে সপ্তাহে দেখা হবে, তখন অনেক অনেক গপ্প হবে। হ্যাঁ, আদর ভালোবাসা শুভেচ্ছা সব রইল তোমাদের জন্য। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসিমণি।

শিশুমহল শেষ হলো, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গানের ভেলা আপনাদের সঙ্গে শ্রীতমা মিত্র।

আরও একটা রোববার, আর রবিবারের গানের ভেলা মানেই একটু মুক্তির স্বাদ গানে কথায়। আসলে রোববার দিনটাই সারা বছর, সারা সপ্তাহের একটা অপেক্ষার পর আসা, সারা সপ্তাহের ক্লান্তিগুলোকে ঝেড়ে ফেলে একটু নিজের মতো করে কাটানোর দিন, তার অপেক্ষা। আর এখন রোববারটা শুধু একটা দিনের ছুটি নয়, এখন গরমের ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, আমাদের মনে করিয়ে দেয় সেই ছোটবেলার কথা, স্কুল জীবনের কথা। তারপর বড় হয়ে গেলে হয়তো পেশাগত দিক দিয়ে সেইভাবে আলাদা করে শীত গ্রীষ্ম বর্ষার কোনো ছুটি হয় না, কিন্তু সেই ছোটবেলায় অপেক্ষা করে থাকা বছরের দুটো সময়ের জন্য, কবে গ্রীষ্মের ছুটি পড়বে আর কবে পূজোর ছুটির সময়টা আসবে। এই সময়টা আমাদের বাড়িতে যারা ছোটরা থাকে তাদের ওই ছুটির আনন্দটা, তাদের কিছুটা দিন সমস্ত পড়াশোনার টেনশন থেকে মুক্ত থাকার যে আনন্দটা, নিজেকে মেলে ধরার যে আনন্দটা, তার মধ্যে যেন আমরা ফিরে যাই আমাদের ছোটবেলায়, খুঁজে পাই সেই ছুটির দিনগুলো, হাতছানি দিয়ে যায় গরমকালের দুপুরবেলা বাড়ির বড়দের সঙ্গে বসে গল্প শোনা, ভাই বোনদের সঙ্গে বসে খুনসুটি, বা একটু সুযোগ পেলেই এদিক ওদিক বেরিয়ে পড়া। তবু ওই সপ্তাহান্তে একটা রোববার, সেটাই আমাদের ওই ছুটির বাতাসটুকু এনে দেয়। আমরা প্রতি রোববারই যেন ছোট হয়ে যাই, ছোটবেলায় ফিরে যাই।

ছুটির ঘণ্টা এই শব্দটার মধ্যেই যেন একটা অদ্ভুত মায়া জড়িয়ে থাকে। ছোটবেলায় হয়তো ক্লাসরুমে ঘড়ি থাকতো না, কিন্তু তখন মনটা ছটপট করত কখন এই একটা ঘণ্টার আওয়াজ শোনা যাবে। একটা পর্ব শেষ হবে, একটা ক্লাস শেষ হবে, পরের ক্লাস শুরু, বা একদম অবশেষে ছুটি হয়ে বাড়ি ফেরার আনন্দ। এখনো যারা বড় হয়ে গিয়েছি, ঘণ্টার আওয়াজ হয়তো কানে ঢোকে না, কিন্তু কাজের জায়গায় ছুটির সময়টার জন্য কিন্তু মন ছটপট করতেই থাকে। তখন বারবার ঘড়ির দিকে তাকাতে হয়। কিন্তু এই ছুটি আসলে শুধু যে নির্দিষ্ট বাঁধন থেকে ছুটি তাই তো নয়, কখনো কখনো এই ছুটির ঘণ্টাটা আমরা নিজেদের মধ্যেও কোথাও যেন মনের মধ্যে শুনতে পাই। যারা বড় হয়ে যায়, ছোটবেলার সেই নির্ভাবনার পালে হাওয়া লাগিয়ে তো আর চলতে ফিরতে পারি না, তখন মাথায় কত চিন্তা থাকে, কত দুশ্চিন্তা থাকে, সেইগুলো থেকেও মাঝে মাঝে মনে হয় একটু ছুটি নিয়ে নেওয়া দরকার। কেউ যদি এরকম একটা ঘণ্টা বাজিয়ে দিত আর আমাদের মন থেকে সমস্ত ভার, সমস্ত দুশ্চিন্তাগুলো এক নিমিষে দূর হয়ে যেত, আবার অপেক্ষা করতাম পরদিন কখন বন্ধুদের সঙ্গে দেখা হবে, আবার ছুটির অপেক্ষা। ঠিক যেমন মেঘ বৃষ্টি একটা চক্র চলতে থাকে, ঠিক তেমনই ছুটি আবার কাজে ফেরা, ছুটি আবার স্কুলে যাওয়া, এর মধ্যে দিয়ে আমাদের জীবনটাও ঘুরতে থাকে। সেই ছুটির ঘণ্টাকে নিয়েই আজকের গানের ভেলা। একটু মুক্তি, একটু ছুটির আনন্দ, আর একটু ফিরে পাওয়া ছোটবেলা।

0: দুধ কুম্ভক রাশি রাশি হাতা তোলা যায় না তো মুখে আর নেই হাসি
1: এক্সাম টিউটার হোমওয়ার্ক রাশি রাশি মাথা তোলা যায় না তো মুখে আর নেই হাসি।

গরমের ছুটি মানেই একটা লম্বা লিস্ট করে ফেলা, কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে। গরম পড়েছে ভীষণ গরম, চারদিকে গরমের গন্ধ, খুশিতেই জগাই মাথায়, দুই মাস পাঠশালা বন্ধ। আজ মামা বাড়ি মাসি বাড়ি আর আমজাম লিচু গাছ তলে দুই মাস ধরে খেলব প্রচুর সাঁতরা পুকুরের জলে। গরমের ছুটি মানে হুল্লোড়ের সময়, গরমের ছুটি মানে সমস্ত বাধা সমস্ত শাসন ডিঙিয়ে নিজের মতো করে বাঁচা। এই সময়টার জন্য তুই ছোটবেলায় কত অপেক্ষা থাকতো, সত্যি আম গাছের তলা থেকে ঝরে পড়া আম কুড়োনো, সাঁতার কাটা, বন্ধুরা মিলে বিকেলবেলা খেলা, হইচই, ঝড় ওঠা, মায়ের বকুনি, আবার একটু ফিরে এসে পড়তে বসা, সবটাই থাকে। কিন্তু সেই দিনগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। এই যে ছুটি আসবে ছুটি আসবে, এই অপেক্ষাটাও কোথাও অন্যরকমভাবে পরিবর্তন হয়ে যায়। তখন অনেক দায়িত্ব আসে, কর্তব্য আসে, ছুটিতে সেইগুলো পালন করতে হয়। তবু অপেক্ষা তো থাকে ছুটির। আর এই একটা দিন রবিবার, সেই দিনটা একটু ছোটবেলায় ফিরে যাওয়া, বাড়ির ছোট্ট বন্ধুদের গরমের ছুটির আনন্দটুকু নিজেরা আস্বাদন করা। একটু ফিরে যাওয়া যাক ছোটবেলার সেই বেড়ানোর দিনগুলো, প্রথম ট্রেনে চেপে এদিক ওদিক চলে যাওয়া, সেই অনুভূতিগুলোতে গানে গানে সুরে সুরে।

ঝিম বৃষ্টি, দিনের শেষে রাত্রি আসে আধারনা সৃষ্টি, কখনো রোদ কখনো ঝড়ের ঝিমা ঝিম বৃষ্টি।

কিন্তু এখনকার ছোটদের ছুটিটা বোধ হয় একদম 100% আনন্দ করা হয় না। তাদের বাড়িতে পড়ার চাপ থাকে, দুবেলা টিউশন থাকে, নাচের স্কুল, গানের স্কুল করে ছুটির অর্ধেক সময়টাই পেরিয়ে যায়। স্কুলটাই যেন পুরো বাড়িতে ঢুকে চলে আসে। গানের ভেলার শেষ গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

0: ঘড়ির কাঁটা বলছে ঠিক 11:24, আর আমি জানি রবিবারের সকালটা একটু আয়েস করে কাটাতে ইচ্ছে করে আমরা সকলে,
1: পারেই তাই লুচি তরকারি খেয়ে বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট করে এই 11:01, কিন্তু আমি আর রাহুল কথা মতো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে মুশকিল আসানের আড্ডায়। আর রাহুল, যেহেতু নতুন একাডেমিক সেশন শুরু হতে চলল, আমাদের বন্ধুরা নিশ্চয়ই বিভিন্ন রকমের পিজি কোর্সে কিংবা যারা 12 দিয়েছে তারা গ্র্যাজুয়েশন কোর্সেসে ভর্তি হবে, তো এইবার ভর্তি হওয়ার জন্য আমাদের বন্ধুদের অনেক সময়ই বেশ কিছু কোর্স পড়বার জন্য অ্যাসিস্ট্যান্সেস লাগবে।
0: হ্যাঁ, একেবারে। এবং এই যে অ্যাসিস্ট্যান্সের কথা তুমি বলছো, ধরো ক্যারিয়ার গাইডলাইন্স এর জন্য তো আমাদের তরুণের স্বপ্ন রয়েছে, কিন্তু মুশকিল আসানে আজ আমরা এমন একটা বিষয়কে অ্যাড্রেস করব যে বিষয়টা ছাড়া কিন্তু তুমি যেখানেই ভর্তি হতে যাও একটা বড় সড় প্রশ্নচিহ্ন তোমার মুখের সামনে ঝুলবে, কারণ সেটা হচ্ছে ফিন্যান্সের দিকটা। অবশ্যই আমরা যে কোনো জায়গাতে ভর্তি হতে যাই না কেন, যে কোনো জায়গাতে পড়াশোনা শুরু করতে যাই না কেন, আমাদের কোর্স ফি, টিউশন ফি, হস্টেল ফি বিভিন্নভাবে আমাদের অনেকটা টাকার প্রয়োজন হয়।
1: একেবারেই তাই, ফাইন্যান্সের কিভাবে ম্যানেজ করব সেই চাপে আমরা জর্জরিত হয়ে যাই। আজ সেই জন্য মুশকিল আসানের আড্ডায় আমি সর্বাণী আর আমাদের সঙ্গে রয়েছে রাহুল, আমরা কথা বলবো এডুকেশনাল লোনস নিয়ে। এবং আমরা ছাড়াও আজকে আমাদের সঙ্গে রয়েছে আব্দুল ওয়াহিদ স্যার। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: যুববাণীতে আপনাকে স্বাগত। তো আজকে তো আমরা থাকবই, আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে স্যারের কাছে, এবং আমাদের সঙ্গে কিন্তু তোমরাও যোগ দিতে পারো। আমাদের ফোন নম্বরটা আরও একবার বলে দিই, 0332213-1342, আমাদের ফোন করে তোমাদের প্রশ্ন জানাতে পারো।
0: যদি মনে হয় ফোনে পাচ্ছ না, ফোনে অনেক লম্বা লাইন, তাহলে কিন্তু আমাদের ফেসবুক যুববাণী কলকাতা YUVAVANIKOLKATA এই প্রোফাইলে গিয়ে আমাদের আজকের যে পোস্টার এডুকেশন লোন মুশকিল আসান সেখানে গিয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেখান থেকেও আমরা তোমাদের প্রশ্ন নেব। তবে তোমাদের প্রশ্ন নেওয়ার আগে আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই, কারণ হয়তো দেখা যাবে তোমাদের প্রশ্নটাই আমরা আগে ভেবে ফেলেছি।
1: তাহলে রাহুল,
0: বেশ, আজকে স্যারকে আমার প্রথম প্রশ্ন, ধরুন একজন আবেদন করবেন এডুকেশন লোনের জন্য, সেক্ষেত্রে তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন?
2: হ্যাঁ, দেখুন, শিক্ষা ঋণটা দেওয়া হয় কিন্তু সাধারণত উচ্চশিক্ষার জন্য। তো উচ্চশিক্ষা মানে আমরা বলতে চাই যে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বা কেউ কারিগরি শিক্ষায় যেতে চান, টেকনিক্যাল কোর্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, বা পেশাগত MBA, বিভিন্ন রকম যে কোর্স আছে। সাধারণত যেহেতু উচ্চশিক্ষা, সুতরাং মিনিমাম তাকে 10+2 মানে 12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে যে কোনো লোন পাওয়ার জন্য।
0: এবং যদি আমি বলি যে ধরুন আমি যে লোন পাবো তার জন্য তো আমাকে কিছু ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে, তো তার জন্য কি কি ডকুমেন্টস আমার লাগবে?
2: শুনুন, প্রথমত হচ্ছে যে সে উচ্চ শিক্ষার জন্য ঋণ চাইছে, তাই তো? তাহলে প্রথম যোগ্যতা হচ্ছে তাকে যে 10+2 স্ট্যান্ডার্ড পাস করতে হবে। তার 10+2 প্লাস যে 10 ক্লাসের, হ্যাঁ, 2 ক্লাসের যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা চাই। দ্বিতীয়ত, সে উচ্চশিক্ষার জন্য যে কোনো একটা যে ইনস্টিটিউশন অর্গানাইজ, কোনো একটা ইনস্টিটিউশনে যে সে ভর্তি হয়েছে, হ্যাঁ, বা ভর্তির অফার পেয়েছে, তো তখনই দেবে যে সে একটা ভালো ইনস্টিটিউশনে অফার পেয়েছে বা ভর্তি হয়েছে, তার একটা প্রমাণ যে সে এই ইনস্টিটিউশনে সে ভর্তি হয়েছে বা ভর্তির অফার পেয়েছে। এই দুটো কিন্তু খুব ভাইটাল,
0: কারণ নইলে হয়তো

0: ভেরিফাই করা যাবে না যে তার সত্যি
1: সত্যি কিনা, হ্যাঁ তার লোনের দরকার আছে কিনা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে তার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে সে যে একটা ইনস্টিটিউশনে, এডুকেশনাল ইনস্টিটিউশনে উচ্চশিক্ষার জন্য তার আবেদন গ্রাহ্য হয়েছে, অফার হয়েছে এবং সে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে, হ্যাঁ বা সে ভর্তি হয়ে গেছে, তাহলে এই প্রমাণটা দিতে পারলে কিন্তু সে লোনের যোগ্যতা, প্রাথমিক যোগ্যতা ফুলফিল করছে।
2: আচ্ছা, তাহলে আমরা এই লোনটা অ্যাপ্লাই করব কিভাবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা ঠিক কি হবে?
1: শুনুন, ঋণটা দেয় ব্যাংক, সুতরাং ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা একটা জিনিস।
2: আচ্ছা,
1: হ্যাঁ যে কোনো সব ব্যাংক এখন ধরুন আপনার যেগুলো শিডিউল কমার্শিয়াল ব্যাংক, মানে সরকারি ব্যাংক বলুন, প্রাইভেট ব্যাংক বলুন, রিজনাল রুরাল ব্যাংক যেমন RRB, কোঅপারেটিভ ব্যাংক, সবাই কিন্তু ব্যাংক এডুকেশনের জন্য ঋণ দিয়ে থাকে। তাহলে যদি কেউ ঋণের দরকার লাগে এডুকেশনের জন্য, তাহলে সরাসরি তারা সেখানে যোগাযোগ করতে পারে। অথবা প্রত্যেকটা ব্যাংকের বা প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের তাদের অনলাইনে ঋণ অ্যাপ্লিকেশনের সুযোগ আছে।
2: তো এই অনলাইন অ্যাপ্লিকেশনটা আমরা যখন করব, সেই অনলাইন অ্যাপ্লিকেশনে আমাদের কি সেই সেমই ডকুমেন্টস লাগবে নাকি অনলাইনে আমরা কিভাবে অ্যাপ্লাই করব?
1: আচ্ছা শুনুন, তাহলে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, যে এখন ভারত সরকারের বিদ্যালক্ষ্মী পোর্টাল বলে একটা পোর্টাল হয়েছে।
2: আচ্ছা,
1: ধরুন যারা আমরা কোনো জায়গায় যাব ট্রেনে টিকিট কাটতে চাই, তাহলে কি আমরা তাহলে স্টেশনে গিয়েও টিকিট কাটতে পারি? কিন্তু সেই আজকে আর কেউ স্টেশনে যায়, যদিও সুযোগ আছে, কেউ যায় কোথায় যায়? সে IRCTC-তে, সেখানে গিয়ে সে কী ইনফরমেশন পাচ্ছে, বিভিন্ন ট্রেন কখন ছাড়ছে, কোথার থেকে ছাড়ছে, তার ফেয়ার কত, এবং সেখান থেকে সে অ্যাপ্লাই করতে পারছে। ঠিক তেমনি বিদ্যালক্ষ্মী পোর্টাল, যেটা ভারত সরকারের একটা শিক্ষা পোর্টাল, শিক্ষা ঋণের পোর্টাল, সেখানে 100টা স্কিম, ব্যাংকের ঋণের স্কিম, 38টা মেম্বার ব্যাংক, মেম্বার মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের পুরো তথ্য এবং পুরো মানে নিয়মাবলী সমস্ত কিছু সেখানে আপলোড আছে। তাহলে তাকে বিভিন্ন ব্যাংকে ব্যাংকে ঘুরে খোঁজ নিতে হবে না, সে এক জায়গা থেকে বসে ওই পোর্টালই দেখতে পাচ্ছে যে কোন ব্যাংকে কি স্কিম আছে, তার কি নিয়মাবলী, তার রেট অফ ইন্টারেস্ট কত, তার রিপেমেন্ট টার্মস কত, সব কিছুই সে দেখতে পাচ্ছে ওখান থেকে। এবং ওখান থেকেই সে কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে, অনলাইন অ্যাপ্লাইও করতে পারে। তাহলে আমার যিনি ঋণ নিতে চান, তিনি ইনস্টিটিউশনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ভিজিট করে করতে পারেন, সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নিজেদের যে ওয়েবসাইট আছে সেখানে অ্যাপ্লাই করতে পারেন, বা ভারত সরকারের যে বিদ্যালক্ষ্মী পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমেই যে কোনো ব্যাংকেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আরেকটা সুযোগ আছে যে এই পোর্টালের মাধ্যমে একই সঙ্গে তিনটে ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন।
2: আচ্ছা, এই ক্ষেত্রে অনেকেরই একটা ব্যাপার থাকে, যেরকম আমার ব্যক্তিগতভাবেও আছে জানো তো রাহুল, যে আমি অনলাইনে ধরো অ্যাপ্লাই করলাম, তাও মনে হয় করার পর ব্যাংকে গিয়ে কারোর সাথে একটা সামনাসামনি কথা বললে খুব সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি একবার বিদ্যালক্ষ্মী পোর্টালে অ্যাপ্লাই করি, ধরুন আমার পাশে একটি ব্যাংক রয়েছে, তো সেই ব্যাংকে আমি বিদ্যালক্ষ্মী থেকে অ্যাপ্লাই করলাম, তো আমি তারপরে অ্যাপ্লাই করার পর গিয়ে সেই ব্যাংকে ফিজিক্যালি কথা বলে আসতে পারি, সেই ক্ষেত্রে কি সহায়তা পাবো?
1: বিদ্যালক্ষ্মী পোর্টালটা হচ্ছে এতটাই সহজ, সরল, স্বচ্ছ এবং ছাত্র বান্ধব, খুবই সহজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি যখন অ্যাপ্লাই করছি সেখানে কিন্তু আমি ট্র্যাকিংও করতে পারছি, অনলাইন ট্র্যাকিং, আমার কি অবস্থা আছে, কোথায় আছে, কোন জায়গায় আছে, এটা প্রসেস হলো কিনা, স্যাংশন হলো কিনা, রিজেক্ট হলো কিনা, সেটা তো আমি পাচ্ছি, দেখতেই পাচ্ছি। তাছাড়াও যে ব্যাংকে অ্যাপ্লাই করেছে, হ্যাঁ সেখানেও তারা যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই এই পোর্টালটা কিন্তু অত্যন্ত মানে ছাত্র বান্ধব, খুব সহজে কিন্তু তারা বুঝতে পারবে তার স্ট্যাটাসটা কি, স্ট্যাটাস ট্র্যাক করা কিন্তু খুব সহজ এখান থেকে।
0: বেশ, এবং আপনি যখন বলছেন যে স্ট্যাটাসটা আমি ট্র্যাক করতে পারছি, এবার ধরুন সেটা তো আমি বিদ্যালক্ষ্মীতে নয় দেখতে পাচ্ছি, ধরুন অফলাইনের গুলো যেখানে আমরা ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করছি বা কিছু, সেক্ষেত্রে আমরা করে বুঝবো যে আমাদের কতদিন লাগবে বা ইউজুয়ালি কতদিন লাগে লোন পাওয়া?
1: মোটামুটি 30 দিনের ভিতরে, খুব ম্যাক্সিমাম হলে 30 দিনের ভিতরে জানিয়ে দেবে। হ্যাঁ 30 দিন, কারণ ব্যাংক তারা সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফাই করা, অন্যান্য ইন্সপেকশন করা, যে সমস্ত ডিউ ডিলিজেন্স আছে সেগুলো কমপ্লিট করা, সাত দিন থেকে তিরিশ দিনের ভিতরে, আমি বেশি করেই বললাম, এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সাধারণত হয়ে যায়। কিন্তু একটা জিনিস যেটা ব্যাংকে সরাসরি যাওয়াতে যে অসুবিধাগুলো আছে, যার জন্য বিদ্যালক্ষ্মীকে আমরা প্রেফার করি, কারণ আপনি গিয়ে দেখবেন কোনো ব্রাঞ্চে গেছেন, কোনো ব্যাংকে আপনি এডুকেশনাল লোনের জন্য বলছেন আমি একটু কথা বলতে চাই, দেখছেন ভিড় ভর্তি, আমি নিজে ব্যাংক থেকে বলছি যে আমরা তখন সেই সেই যে ছাত্রটাকে তাকে হয়তো ঠিকভাবে এন্টারটেন করতে পারি না, বা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে পাঠিয়ে দিল, ব্রাঞ্চ ম্যানেজার হয়তো অনেক কে নিয়ে বিজি আছে, হ্যাঁ তাও সময় করতে পারছে না, তার ফলে কি ওই যে রেলের টিকিট কাটার মতো লাইনে দাঁড়িয়ে থাকা, সময় নষ্ট করা, এগুলো অ্যাভয়েড করার জন্য আমি সবসময় প্রেফার করব যে অনলাইন, সেটা ব্যাংকের অনলাইনেও করতে পারে, বিদ্যালক্ষ্মী করতে পারে। ব্যাংকের অনলাইনের থেকে বিদ্যালক্ষ্মীর কতগুলো আরও সুবিধা আছে, প্রথমত হচ্ছে ব্যাংকিং অনলাইনের ক্ষেত্রে একটা ব্যাংকই অ্যাপ্লাই করতে পারছে, এখানে তিনটে ব্যাংকিং করতে পারছে, এখানে ট্র্যাকিং করতে পারছে, আর সবচেয়ে বড় কথা ভারত সরকার এখন সবচেয়ে ভালো যে গোল্ড লোন স্কিম এসছে সেটা হচ্ছে বিদ্যালক্ষ্মী যোজনা, সেটা কিন্তু এই বিদ্যালক্ষ্মী পোর্টালের সাহায্যে অনলাইন অ্যাপ্লাই করাটা সবচেয়ে সহজ এবং সরল।
2: মানে আমরা সোনা দিলে তার পরিবর্তে টাকা পাচ্ছি,
1: সোনা না, বিদ্যালক্ষ্মী প্রকল্প।
2: আচ্ছা আচ্ছা,
1: বিদ্যালক্ষ্মী প্রকল্প যে একটা ঋণ প্রকল্প এসেছে ভারত সরকারের, একটা ঋণ প্রকল্প ফর শিক্ষার জন্য, স্পেশালি ফর শিক্ষার জন্য অত্যন্ত কার্যকরী লোন প্রকল্প, সেটা সম্বন্ধে আলোচনা করলে উনি আরো ভালো হবে, তার বুঝতে পারবেন।
2: হ্যাঁ, এইবার যেহেতু সোনার কথা এলোই, তো আমাদের কি এই বিদ্যালক্ষ্মী পোর্টালে সিকিউরিটি গ্যারান্টি সেই হিসেবে কি আমরা সোনা কিংবা ফিক্সড ডিপোজিট?
1: দেখুন ব্যাপারটা হচ্ছে, প্রথমত হচ্ছে যোগ্যতাটা আমি বলেছি যে 10+2, তারপরে সে একটা এই বিদ্যালক্ষ্মী প্রকল্পে কিন্তু সব ইনস্টিটিউশনের জন্য নয়, এখানে ভারতবর্ষের যেগুলো যেগুলো উচ্চ গুণমান সম্পন্ন শীর্ষস্থানীয় যে সমস্ত ইনস্টিটিউশন আছে, যাকে আইডেন্টিফাই করেছে ভারত সরকার যে এই এই ইনস্টিটিউশনে যদি তুমি ভর্তি হতে পারো তাহলে তুমি বিদ্যালক্ষ্মী লোন পেতে পারে। 2004 সালের 6 নভেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা পিএম বিদ্যালক্ষ্মী প্রকল্প নামে পরিচিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2024 সালের 6 নভেম্বর এই প্রকল্পটা চালু হয়, আজকে প্রায় 2 বছর হতে চলল এবং এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে এখন। এখন এই এই যে তাহলে এক হচ্ছে যে কিছু ইনস্টিটিউশন যারা যারা এখানে স্বীকৃত, এই বিদ্যালক্ষ্মী শুরু হয়েছিল 860টা ইনস্টিটিউশন দিয়ে, এই মুহূর্তে এটা 1023 এবং প্রত্যেক 1033টা এবং প্রত্যেকদিন নতুন নতুন অ্যাড হচ্ছে। তাহলে এখানে এখানে এই ইনস্টিটিউশনে তাহলে তাকে ভর্তি হতে পারে, 1 নম্বর। আপনি তারপর জিজ্ঞেস করলেন সিকিউরিটি, তাই তো? দেখুন বিদ্যালক্ষ্মী প্রকল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি, কোনো জামানত, কোনো গ্যারান্টি লাগছে না, দশ লাখ টাকা পর্যন্ত কোনো গ্যারান্টি, কোনো সিকিউরিটি কিছুই লাগছে না।
0: আর অফলাইন হলে সেটা কত?
1: অফলাইনের ক্ষেত্রে ভারত সরকারের নিয়ম হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি নেই, তারপরে 7.5 লাখ টাকা পর্যন্ত, 4 লাখ টাকা 7.5 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি কভারেজ আছে, আর তারপরে এটা মোটামুটি একই, কিন্তু এখানে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশনে 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি গ্যারান্টি কিচ্ছু দিতে হচ্ছে। শুধু তাই নয়, যারা আর্থিকভাবে দরিদ্র তাদের ক্ষেত্রে কিন্তু ভর্তুকির সুযোগ আছে, হ্যাঁ সেটাও কিন্তু আপনার এই প্রাইম মিনিস্টার পিএম বিদ্যালক্ষ্মী যোজনার মাধ্যমে সেটাও পেতে পারে।
0: বেশ, এবং কোনো নির্দিষ্ট কোর্স বা নির্দিষ্ট ডিগ্রির ক্ষেত্রে কি এই লোন নেওয়াটা বা লোনের টাকা পাওয়া বা বিভিন্ন আর মানে অন্যান্য যে অ্যাসপেক্ট সেগুলো কি ভ্যারি করে?
1: দেখুন ভ্যারি বলতে কি, এক হচ্ছে অ্যামাউন্ট অফ লোন, লোনের পরিমাণ, লোনের পরিমাণটা তো এটা নিড বেসড, হ্যাঁ ধরুন কেউ হয়তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে এসে MBA কোর্স করছে, তার যে কোর্স ফি লাগবে, বা একজন যখন একটা নর্মাল গ্রাজুয়েশন একটা এই ধরনের ইনস্টিটিউশনতে করছে তার কোর্স ফি নিশ্চয়ই অনেক কম, নাচালে লোন অ্যামাউন্ট তো ভ্যারি করবেই, ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করে, তাই তো? এবার রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কিন্তু এডুকেশন লোনের ক্ষেত্রে খুবই কম, এটা মোটামুটি আমরা দেখেছি 7-14% পর্যন্ত ভ্যারি করে, 7% থেকে 14-15%। এখন এই যে সমস্ত ইনস্টিটিউশন, যা 1,033টা ইনস্টিটিউশনের কথা বললাম, এখানে কিছু ইনস্টিটিউশন আছে একদম টপ গ্রেডেড, হ্যাঁ টপ গ্রেডেড একদম এলিট ক্লাস, যেমন IIM, IIT, হ্যাঁ এই সমস্ত যেগুলো, সেখানে কিন্তু সবচেয়ে ফাইনার রেট অফ ইন্টারেস্ট পেয়ে থাকে। মানে কোনো ব্যাংক যখন লোন দেয়, ব্যাংক টু ব্যাংক কিন্তু রেট অফ ইন্টারেস্ট ভ্যারি করে, কিন্তু তারা সবসময় এই এই যে এলিট ইনস্টিটিউশনগুলো সবচেয়ে লোয়েস্ট রেট অফ ইন্টারেস্ট দিয়ে থাকে। তারপরে যারা নিট বা অন্যান্য ভালো ইনস্টিটিউশন যেগুলো আছে, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ সেকেন্ড ক্যাটাগরি যেটাকে বলছে, প্রথমটাকে বলা হচ্ছে উৎকর্ষ, দ্বিতীয়টাকে বলছে উত্তম, তাদের থেকে এদের মতো অতটা না কিন্তু মোটামুটি লোয়ার রেট অফ ইন্টারেস্ট। বাকি যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে তাদের ক্ষেত্রে একটু হায়ার পড়ে। তাহলে ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করছে রেট অফ ইন্টারেস্টের, আর নির্ভর আরও কত কিছু জিনিস, যেমন আপনার কিছু কিছু অর্গানাইজেশন, কিছু কিছু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গার্ল চিলড্রেনদের ক্ষেত্রে যে স্পেশাল কিছু কনসেশনও দেয়, রেট অফ ইন্টারেস্ট কিন্তু গার্ল চিলড্রেন এখন অনেক সময় 0.5% রেট অফ ইন্টারেস্টের কনসেশনও পেয়ে থাকে।
2: তো এই ইন্টারেস্ট রেটটা কি ফিক্সড নাকি ফ্লোটিং থাকে, মানে কোনটা নেওয়া বেশি লাভজনক?
1: দেখুন ইন্টারেস্ট রেট এখন দুই রকম আছে, ফিক্সডও আছে ফ্লোটিংও আছে। ফিক্সডের ক্ষেত্রে কি, ফিক্সড করছে মানে পুরো যতদিন তার লোনটা দিতে হবে একই থাকছে, তার ইএমআই এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু ফ্লোটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কিসের উপর নির্ভর করছে, এক্সটার্নাল বেঞ্চমার্ক। আপনারা সবাই জানেন যে RBI রিপো রেট, হ্যাঁ মাঝে মাঝে রিপো রেট চেঞ্জ করে, যখন রিপো রেট বেড়ে যায় ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, রিপো রেট কমে গেলে ইন্টারেস্ট রেট কমে যাবে। তাহলে কিছুটা রিস্ক আছে, রেট বাড়তেও পারে কমে যেতে পারে, ফিক্সডের ক্ষেত্রে কিন্তু এক থাকবে। কিন্তু যেহেতু ফিক্সডের ক্ষেত্রে এক, তাহলে যখন আপনি লোন নিতে যাবেন সেই সময় যে ফিক্সডের রেট অফ ইন্টারেস্ট কিন্তু ফ্লোটিং থেকে একটু বেশি হবে।
0: এবং আপনি বলছিলেন বিদ্যালক্ষ্মী যোজনার ক্ষেত্রে বা পোর্টালে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন লোনের অ্যামাউন্ট ভ্যারি করে। এবার ধরুন কেউ ভারতের মধ্যেই পড়ছে কিন্তু সেই ইনস্টিটিউশনটা বিদেশি কোনো একটা ইনস্টিটিউশন, তার একটা ব্রাঞ্চ বা ফ্র্যাঞ্চাইজি, সেক্ষেত্রে এটার
1: ব্যাপারটা বিদ্যালক্ষ্মী যোজনায় কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে ফরেন অ্যাব্রোডে গিয়ে পড়াশোনা করার জন্য কোনো বিদেশি ইনস্টিটিউশনে তাদের ভারতে ক্যাম্পাস আছে সেখানে, বা কোনো ভারতের ইনস্টিটিউশন বিদেশে ক্যাম্পাস আছে সেখানের জন্যে বিদ্যালক্ষ্মী যোজনায় লোন পাবে না। কিন্তু সেক্ষেত্রে ব্যাংক, তাদের নিজস্ব প্রকল্প আছে, সেখান থেকে ব্যাংক থেকে সরাসরি লোন পেতে পারে। যদি আপনার যোগাযোগ করে স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আমার নিজের, যদিও আমি ইউনাইটেড ব্যাংকের এক্স রিটায়ার্ড জেনারেল ম্যানেজার, কিন্তু আমার রিটায়ার করার পরে এটা ইউনাইটেড ব্যাংকের আর এক্সিস্টেন্স নেই, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে না মার্জ হয়ে গেছে, সেখানে পেতে পারে। তেমনি ব্যাংক অফ বরোদায় পেতে পারে, পাবলিক সেক্টর ব্যাংক, HDFC ব্যাংক, হ্যাঁ সব ব্যাংকেরই কিন্তু বিদেশের অ্যাব্রডে পড়াশোনার জন্য স্পেশাল স্কিম আছে।
0: এবং একটা জিনিস তো থাকে যে ধরো আমরা ভাবছি যে সর্বানি ধরো আমি একটা ইনস্টিটিউশনে ভর্তি হব, তো আমার যে টাকাটা লাগবে, আমার বন্ধুর যে সেই টাকাটাই লাগবে তার তো কোনো মানে নেই, তার হয়তো বেশি লাগতে পারে। তো সেখানে সর্বনিম্ন সর্বোচ্চ কত লোন আমরা পেতে পারি?
1: সর্বোচ্চ লোনের কোনো লিমিট নেই, ইট ইজ নিড বেসড, কতটা দরকার লাগছে, কিভাবে নির্ভর করছে কি হচ্ছে, তার মানে তার কত দরকার লাগছে, কী কী এই লোনের ভিতরে আসবে। প্রথমত তার টিউশন ফি, হ্যাঁ তারপর হোস্টেলে থাকলে হোস্টেল ফি, হ্যাঁ তার থাকা খাওয়া দাওয়া, অন্যান্য যে সমস্ত ফি আছে, ধরুন তার ল্যাবরেটরি ফি, লাইব্রেরি ফি, তারপরে ধরুন তার কোনো বই খাতা কিনবে, কম্পিউটার, কোনো ইনস্ট্রুমেন্ট কিনবে, কসর মানি জমা দিতে হবে বা ইন্স্যুরেন্স করতে হবে, অনেক সময় লোনের জন্য ইন্স্যুরেন্স করতে হয়, হ্যাঁ লাইফ, ক্রেডিট লাইফ বলা হয়, তার যে প্রিমিয়াম, এগুলো সমস্তগুলো ইনক্লুড করে বিদেশে যদি যায় তাহলে কিন্তু প্যাসেজ মানিটাও একটা একটা একটা পার্ট অফ দ্য লোন হয়ে যায়। তো এগুলো সমস্তটাই হিসাব করে লোনের কোয়ান্টামটা নির্ভর করছে। তো লোনের ভিতরে যে আইটেমগুলো আছে তার সবগুলো সবগুলো নিয়েই তার জন্য যখনই অ্যাপ্লাই করবে তখন ওই যে কলেজ থেকে তাকে যে ফি স্ট্রাকচার দিয়েছে বিভিন্ন ফি এবং তাদের যে সেমিস্টার বেসে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু দিতে হবে, সেটা মাস্ট। হ্যাঁ, যাতে কিনা তার কোয়ান্টাম অফ লোনটা নির্ভর করা যায়।
2: আচ্ছা, আপনি যেরকম বললেন যে আমরা লাইব্রেরি ফি কিংবা হোস্টেল ফি সবই পেতে পারি, তাহলে আমরা সর্বোচ্চ কত টাকা অবধি লোন পেতে পারি?
1: দেখুন, সর্বোচ্চ কোন লিমিট নেই, তবে মোটামুটি ব্যাংক তিন কোটি পর্যন্ত দিতে পারে, 3 crore।
2: আচ্ছা,
1: 3 crore, কারণ ফরেনে যখন পড়াশোনা করতে যাচ্ছে তখন সেখানে অনেক বেশি কস্ট। হ্যাঁ, না চাইলে 3 crore পর্যন্ত লোন সেখানে পেতে পারে।
0: বেশ, আমরা মুশকিল আসামে আজকে কথা বলছি এডুকেশন লোন নিয়ে। রয়েছি রাহুল এবং শর্বাণী, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। এবং এই যে মুশকিল আসামে নিয়ে কথা বলছি, এর মাঝখানে যদি আমরা একটু গান শোনাই তোমাদের, আশা করছি তোমাদের মুশকিলগুলো আরও ইজিলি আসান হয়ে যাবে। না না না, আর তোমাদের বেশিক্ষণ ওয়েট করাবো না, আমরা একটা ছোট্ট গানের বিরতির পরই ফিরে আসছি আবার মুশকিল আসান নিয়ে।

করে কাঁচা পাশে ঘুন ধরে, পাকা মনে খুন করে কাঁচা পাশে ঘুন ধরে, আবার গান ধরে পেতনি যদি ধরে ভূতে ভরে

0: পড়েছি মুশকিলে, গুরু নেন না আমায় স্কুলে, তো না না স্কুলে তোমাকে নেবে, কারণ আজকে এডুকেশন লোন নিয়ে কথা হচ্ছে এবং সেটা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার পছন্দের কলেজ বা ইউনিভার্সিটিতে তুমি অবশ্যই ভর্তি হতে পারবে, কারণ সেই নিয়েই আজ কথা বলছি মুশকিল আসানে। রাহুল এবং সর্বানী আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। স্যারের কাছে আমাদের পরের প্রশ্ন, যে বিদ্যালক্ষ্মীর কথা তো আমরা এত এত শুনছি, তো এক্স্যাক্টলি কী কী লাগবে আমি যখন বিদ্যালক্ষ্মীতে অ্যাপ্লাই করতে যাব?
1: হ্যাঁ ঠিক, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছেন আপনি, বিদ্যালক্ষ্মী অ্যাপ্লাই করার জন্য যেটা প্রথম যেটা লাগবে তার শিক্ষাগত যোগ্যতা, তার মানে 12th স্ট্যান্ডার্ডের যে তার

0: মার্কশিট এবং সার্টিফিকেট, টেন্থ স্ট্যান্ডার্ডের মার্কশিট এবং সার্টিফিকেট, বা লাস্ট যে সে পরীক্ষা দিয়েছে সে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য সে হয়তো অ্যাপ্লাই করছে, তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট সেটা লাগছে। দু নম্বর হচ্ছে যে সে যে অ্যাডমিশন পেয়েছে একটা যে ইম্পর্টেন্ট যে ইনস্টিটিউশন, শীর্ষস্থানীয় ইনস্টিটিউশন যেখানে সে অ্যাডমিশন পেয়েছে, তার একটা প্রমাণ, অফার লেটার বলা বা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স বা অ্যাডমিশন লেটার, তার সেটা আপলোড করতে হবে। তিন নম্বর হচ্ছে যে তার কী খরচের বিবরণ, হ্যাঁ, তার কী কী খরচ লাগবে, কোন খাতে খরচ লাগবে, টিউশন ফি কত, হোস্টেল ফি কত, তাকে অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট কিনতে কী খরচ, ল্যাপটপ কিনতে কী খরচ, তার পুরোটা একটা হিসাব দিতে হবে। চার নম্বর হচ্ছে যে যেটা হচ্ছে তার ইনকাম একটা প্রমাণ দিতে হবে, কারণ কি আমি ভর্তুকির কথা বলেছি, ভর্তুকি সবাই পাবে না, হ্যাঁ, তার ফ্যামিলি ইনকামের একটা প্রমাণ, একটা ডকুমেন্ট তাকে আপলোড করতে হবে। এছাড়া তার যে অন্যান্য KYC ডকুমেন্ট যেগুলো আছে, KYC ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে তার পাসপোর্ট সাইজ ফটো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তাকে দিতে হবে, কারণ আপলোড করতে হবে। এটাই হচ্ছে মোটামুটি বেসিক, এছাড়া আর যে সমস্ত ডকুমেন্ট যখন যা চাইবে সেটা দিতে হবে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে কি আমাদের কোনো কো-অ্যাপ্লিক্যান্ট প্রয়োজন, এবং কো-অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে তার আয়ের পরিমাণ কত হতে হবে?
0: কো-অ্যাপ্লিক্যান্ট, দেখুন, এডুকেশন লোনের ক্ষেত্রে কো-অ্যাপ্লিক্যান্ট মানে বাবা বা গার্জেন, তাকে কো-অ্যাপ্লিক্যান্ট হতে হয়, তো এখানে কো-অ্যাপ্লিক্যান্ট থাকবেই, হ্যাঁ, এটা ধরেই নেওয়া যায়। এবং সেক্ষেত্রে কো-অ্যাপ্লিক্যান্ট তার যে KYC ডকুমেন্ট সেগুলো লাগবে। আর ইনকামের প্রুফটা দুটো ক্ষেত্রে লাগছে, একটা হচ্ছে যে কম ইনকাম গ্রুপ, সেটা আমি যদি বলে দিই ক্লিয়ার হবে, যে আমাদের যে ভর্তুকি বললাম, ভর্তুকিটা কিন্তু শুধু ইন্টারেস্ট সাবসিডি দেওয়া হয়, যে মোরাটোরিয়াম পিরিয়ড, মোরাটোরিয়াম পিরিয়ডটা হচ্ছে যে কোর্স পিরিয়ড, ধরুন 3 বছর ধরে কোর্সটা চলবে, কোর্স পিরিয়ড প্লাস 1 বছর, মানে কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো চাকরি নাও পেতে পারে, ধরুন 5 বছর তার কোর্স পিরিয়ড প্লাস 1 বছর, 6 বছর হচ্ছে মোরাটোরিয়াম পিরিয়ড। এই মোরাটোরিয়াম পিরিয়ডে তার তো কোনো আয় নেই, তাহলে এই সময় সে ইন্টারেস্ট সাফ করবে কি করে, তাই তো? সেই জন্য ইন্টারেস্টটা সাধারণত দিতে হয় না, ওটা পরে প্রিন্সিপালের সঙ্গে যুক্ত হয়। কিন্তু এই ইন্টারেস্টের উপরে কিন্তু ইনসেন্টিভ আছে। কি ধরনের ইনসেন্টিভ? যারা কারিগরি এবং পেশাগত কোর্সে ভর্তি হচ্ছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা MBA কোর্সে, তাদের ক্ষেত্রে যদি ফ্যামিলি ইনকাম 4.5 লাখ টাকার ভিতরে হয়, তাহলে কিন্তু তারা এই পুরো মোরাটোরিয়াম পিরিয়ডের কোনো ইন্টারেস্ট দিতে হবে না, সরকার এটা ছাড় দিয়ে দিচ্ছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ছাড় দিয়ে দিচ্ছে। তাহলে 4.5 লাখ টাকা পর্যন্ত যে ইনকাম প্রুফ, এটা ইম্পর্টেন্ট। এর উপরে, হ্যাঁ, বা যারা পেশাগত বা এই যে টেকনিক্যাল কোর্স ছাড়াও তো পড়ছে, অন্য পড়া পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু, এবং যাদের ইনকাম 4.5 লাখ টাকার বেশি, তারা কিন্তু PM বিদ্যালক্ষ্মী যোজনায় 8 লাখ পর্যন্ত যারা ইনকাম আছে, তারা ইন্টারেস্ট যেটা হচ্ছে তার 3% পর্যন্ত ছাড় পাবে। ওখানে পুরোটা ছাড় পাচ্ছে, এখানে 3% পর্যন্ত ছাড় পাচ্ছে। তাহলে একটা ফ্যামিলি ইনকাম প্রুফের একটা দরকার আছে, হ্যাঁ, কারণ এই ভর্তুকিটা পাওয়ার জন্য। এইবার যাদের এই ভর্তুকির দরকার নেই, কারণ যারা হাই ইনকাম গ্রুপ, হ্যাঁ, বড় ইনস্টিটিউশনে যাচ্ছে, 50-60-70-80 কোটি টাকা যার মানে যে লোন নেবে হয়তো, তার ক্ষেত্রে তো তার ফ্যামিলির আয় ইনকাম একটা বিরাট ব্যাপার। তো তাদের ফ্যামিলি ইনকাম দিতে হচ্ছে যে তাদের ক্ষমতা আছে, যে তারা লোনটা শোধ করার মতো ক্ষমতা তাদের আছে, যদিও তাদের ইনকাম থেকে যখন চাকরি পাবে তার থেকে তারা লোনটা শোধ করবে, তবু তার সচ্ছলতাটা দেখার জন্য এটা কিন্তু লাগে।
1: আচ্ছা, এই লোনের কি কোনো প্রসেসিং ফি রয়েছে কিংবা কোনো হিডেন চার্জেস?
0: দেখুন, নর্মালি অল্প অ্যামাউন্টের জন্য প্রসেসিং ফি লাগে না, এবং যেটা এটা ব্যাংক টু ব্যাংক, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, যেটা কিছু কিছু ক্ষেত্রে লাগে কিন্তু সেটাও খুব কম, অল্প, বিশেষত যে হাই অ্যামাউন্টের ক্ষেত্রে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে এটা লাগে।
1: আচ্ছা আচ্ছা, এই যে আপনি মোরাটোরিয়াম পিরিয়ডের কথা বললেন এবং বললেন যে 1 বছর অবধি সময় পাওয়া যাবে কোর্স শেষ হওয়ার পর এই মোরাটোরিয়াম পিরিয়ড হিসেবে, তো তারপরেও যদি চাকরি পেতে ধরুন আরেকটু দেরি হচ্ছে, তাহলে কি এই মোরাটোরিয়াম পিরিয়ডটা বাড়ানো যাবে? কতদিনের জন্য সর্বোচ্চ?
0: এটা ওই জন্য পরিষ্কার বলে দেওয়া আছে, 3 মানে কোর্স পিরিয়ড প্লাস 1 বছর, এই টাইম ম্যাক্সিমাম। এটা ব্যাংক টু ব্যাংক অ্যাপ্লাই করলে ব্যাংক সেখানে কনসিডার করলেও করতে পারে, সরকারি গভর্নমেন্ট গাইডলাইন হচ্ছে কোর্স পিরিয়ড প্লাস 1 বছর। এখন ব্যাংক নিজস্ব তাদের চিন্তাভাবনার উপরে যদি মনে করে অ্যালাউ করতে পারে।
2: এবং আমরা যখন দেখছি যে ধরুন একজন একটা লোন পাচ্ছেন, এবার সেক্ষেত্রে ইনস্টিটিউশন নিজস্ব তো কিছু ফিজ রয়েছে, এবং সেটাই

0: মেন সেটাকে আমাকে দেখাতে হচ্ছে যে কত। তো সেক্ষেত্রে যে লোনের টাকাটা পাচ্ছি আমি, সেটা কি ডিরেক্ট আমার কাছে আসবে নাকি সে ইনস্টিটিউশনের কাছে চলে যাবে, এই যে এটা তোমার টিউশন ফিটা নিয়ে নাও তুমি?
1: ঠিক ঠিক কথা বলা জানাব, এর সব পেমেন্ট ডিসবার্সমেন্ট কিন্তু যেখানে যে খরচটা সেখানেই দিতে হচ্ছে। ধরুন ইনস্টিটিউশনে যে ফি সেটা কিন্তু ইনস্টিটিউশনে যাবে, হোস্টেলের ফি সেখান থেকে হোস্টেল অথরিটির কাছে যাবে, তো একদম ডাইরেক্ট সেখানে পেমেন্টের ব্যবস্থা আছে। হ্যাঁ, হয়তো কিছু পেমেন্ট আছে যেখানে হয়তো তার যেমন বই কিনবে, বই খাতা কিনবে, কম্পিউটার কিনবে, সেক্ষেত্রে তাকে কোটেশন দিতে হচ্ছে, তাহলে কোটেশন যেখান থেকে কিনছে তাদের কাছে তাদের পেমেন্টটা যেতে পারে। এইভাবেই নর্মালি সাধারণত স্টুডেন্ট কাছে যায় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেহেতু প্যাসেজ মানি দরকার সেক্ষেত্রে হয়তো সে পেমেন্টটা তার অ্যাকাউন্টে দিতে পারে।
0: এবং সেক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার থাকে যে ধরুন আমার ডেডলাইন, ইউনিভার্সিটি বলছে যে ঠিক আছে তোমাকে আগামী এক সপ্তাহের মধ্যে তোমাকে এটা আমাকে পেমেন্ট করতে হবে, তো এক সপ্তাহের মধ্যে আমি কি করে আমার ব্যাংককে জানাবো, তারা সেখান থেকে পাঠাবে, এই প্রসেসটা?
1: দেখো ব্যাপারটা হচ্ছে যে শিডিউল অফ লোন, লোন ডিসবার্সমেন্ট, যখনই লোন স্যাংশন হচ্ছে তখনই কিন্তু শিডিউল অফ ডিসবার্সমেন্ট ঠিক হয়ে যায়, কারণ যে মানে সেমিস্টার বেসিসে পেমেন্টটা চায়, সেমিস্টার বেসিসে কোন সেমিস্টারে কত টাকা যাবে সেটা কিন্তু সেখানে ঠিক হয়ে যায়,
0: আগে থেকে
1: ঠিক হয়ে যায়। সেখানে কোনো ডেট চেঞ্জের কোনো ব্যাপার হলে তাহলে ব্যাংকে জানিয়ে দিতে হয়, ব্যাংক সেইভাবে পেমেন্টটা পাঠিয়ে দেয়।
2: আচ্ছা, তার মানে সেমিস্টার যখনই আমার ডিক্লেয়ার্ড হবে ব্যাংক থেকে অটোমেটিক্যালি আমার
1: অটোমেটিক্যালি যাবে,
2: কিংবা কলেজে
1: যদি কোনো চেঞ্জ করা দরকার হয় জানিয়ে দিলে ব্যাংক সেইভাবে করবে।
0: হ্যাঁ, কারণ হয়তো ধরুন ডেডলাইন এগোচ্ছে পেছোচ্ছে কিংবা এই সময়ের মধ্যে দিতে হবে, সেক্ষেত্রে তো আলাদা করে,
1: কারণ অলরেডি স্যাংশন হয়ে আছে, সুতরাং পেমেন্টের কোনো প্রবলেম নেই ক্ষেত্রে।
2: আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে ধরুন আমার কিছু ফি বেড়ে গেল, তখন সেটা আমি ব্যাংকে কিভাবে নোটিফাই করব?
1: দেখুন লোন তো এভাবে আর বাড়ছে না, তখন তাকে অ্যাডিশনালি আরো লোন নিতে হতে পারে, টপ আপ লোন যেটা বলা হয়, টপ আপ লোন হতে পারে। ওই লোনটা তো ওটা তো সমস্তটা হিসাবের ভিতরে আছে।
0: হ্যাঁ, বেশ। এবং ধরুন আমি পড়াশোনা করছি এবং পড়াশোনা করতে করতে আমার কি সুদটা জমা হচ্ছে নাকি সেটা কোর্স শেষ হওয়ার পরেও আমি যত দিনের জন্য নিয়েছি সেখানেও সেটা বাড়তে বাড়তে যাচ্ছে?
1: দেখুন আমি যেটা বললাম যে মোরাটোরিয়াম কথাটা বলেছিলাম, মোরাটোরিয়ামে তো তার কোনো ইনকাম নেই
0: না,
1: তাই তো? তাহলে মোরাটোরিয়াম পিরিয়ড এবং এক বছর যে তার চাকরির জন্য ওয়েট, এইটা পিরিয়ডটার কোন যে সুদটা হয় সেটা যদি সে ইনসেন্টিভ পায়, যদি সে ভর্তুকি পায় 4.5 লাখ পর্যন্ত পুরোটাই সুদ মাফ হয়ে যাচ্ছে, 8 লাখ পর্যন্ত ফ্যামিলি ইনকাম যাদের, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে 3% পর্যন্ত ছাড় পাচ্ছে, এবং এটা কিন্তু 10 লাখ টাকা লোন পর্যন্ত পাবে, 10 লাখের উপরে কিন্তু এই ভর্তুকিটা হবে না, লোন 10 লাখ টাকা পর্যন্ত এই ভর্তুকিটা পাবে। আর যারা মনে করবে যে আমি ইন্টারেস্ট দেবো, আমার নিজের সামর্থ্যতা দেবো, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু একটা কনসেশনও অ্যালাউ করে, নর্মাল যে রেট অফ ইন্টারেস্ট কনসেশন অ্যালাউ করে। যারা দেবে না তাদের ওই ইন্টারেস্ট অ্যামাউন্টটা প্রিন্সিপালের সঙ্গে যোগ হয়ে টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, এবং ওর বেসিসে যে যতদিন ধরে লোনটা শোধ হবে, শোধ করতে হবে, তার ইএমআই ঠিক করা হয়,
0: মানে বোঝার উপর শাকের আটি।
1: হ্যাঁ, কিন্তু সময় তো দিতে হচ্ছে না।
2: তাহলে এরকম হতে পারে যে পড়াশোনা চলাকালীন আমরা কিছু ইন্টারেস্ট শোধ করতেও পারি, আবার ইচ্ছে হলে নাও করতে পারি।
1: হ্যাঁ, করতে পারি, তাতে তো ম্যাক্সিমাম অর্গানাইজেশন কিন্তু রেট অফ ইন্টারেস্ট 1% পর্যন্ত কমিয়ে দেয়।
2: আচ্ছা আচ্ছা, তাহলে স্যার মার্জিন মানি এই জিনিসটা কি, এবং আমাকে কি এই মোট খরচের কোনো নির্দিষ্ট অংশ নিজের পকেট থেকে দিতে হবে?
1: দেখুন যে কোনো ব্যাংক ঋণের নিতে গেলে কিন্তু নিজের একটা কন্ট্রিবিউশন থাকে, কিন্তু অনেকে আছে যারা দরিদ্র পরিবার থেকে এসছে, তাদের এই কন্ট্রিবিউশন দেওয়ার মতো ক্ষমতা নেই, এই জন্য 4 লাখ পর্যন্ত লোনের ক্ষেত্রে কোনো মার্জিন মানির দরকার নেই। 4 লাখের উপরে 5% অনলি 5%। হ্যাঁ, 4 লাখের উপরে 5%। কিন্তু কেউ যদি ফরেন অ্যাব্রড বাইরে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, সেক্ষেত্রে যদি লোন নেয় সেটা 15% পর্যন্ত হতে পারে।
2: আচ্ছা,
0: তো সর্বাণী আমরা তো আজকে অনেক মুশকিল নিয়ে কথা বলছি, এবং এত যে বলার মাঝে আমরা তো অনেক কিছু বলতে চাইও, তাই না? তো কারণ আমাদের যুববাণী প্রত্যেক মাসে একটা টপিক রাখে বলতে চাই এর উপর, তো মে মাসে বলতে চাই এর বিষয় কি, এর মাঝখানে আমরা টুক করে শুনে আবার ফিরে আসি আজকের মুশকিল আসনের আসরে।
3: মনে পড়ে নানা রঙের রং পেন্সিলে সাজানো একটা বাক্সর কথা, অথবা রেজাল্ট ভালো করার উপহার হিসেবে পাওয়া সেই ব্যাডমিন্টনটা। টিউশন ব্যাচে পাওয়া সেই প্রথম চকলেটটাও আজও যত্ন করে রাখা। তবে তার রং গন্ধ সবটাই আজ স্মৃতির পাতায়। স্মৃতির স্মরণী পেয়ে হাঁটলে এমন অজস্র মুহূর্ত জড়ো হয় আমাদের কাছে, কোথাও চেনা রোদ্দুর, আবার কোথাও হঠাৎ হওয়া মন কেমন, যা নিয়মের বেড়াজাল পেরিয়ে আজও সুন্দর, আজও সহজ।
4: নিশ্চয়ই তোমার কাছেও সযত্নে রয়েছে এমন কিছু মুহূর্ত যা আজও স্মৃতিমেদুর। এই নিয়েই লিখে পাঠাও আমাদের অনধিক 300 শব্দে, কারণ মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 700001। এছাড়া সরাসরি মেল করতে পারো আমাদের। আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
3: লেখা পাঠানোর শেষ তারিখ 25 মে 2026। তাহলে যেতে যেতে আরো একবার বলে যাই, মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর।

0: ফিরে এলাম বলতে চাই এর পর। বন্ধুরা, বলতে চাইতে কিন্তু লেখা পাঠাতেই হবে। আর আজকে মুশকিল আসনের আড্ডায় আছি আমি শর্বাণী, আমার সাথে রাহুল, আর আমাদের সঙ্গে আজকে রয়েছে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ স্যার। এবং আজকে আমরা কথা বলছি এডুকেশনাল লোনস নিয়ে। এই বলতে চাই যাওয়ার আগে আমরা নানান বিষয় নিয়ে কথা বলেছি। এইবার স্যারকে আমরা জিজ্ঞেস করব যে আমরা আগে সিকিউরিটি নিয়ে কথা বলেছি, এই সিকিউরিটি যখন আমরা রাখছি কিছু, তাতে কি কি রাখা যাবে? ধরুন জমি বাড়ি কি কি রাখা যাবে?
1: এবং সোনা।
0: সোনা ব্যাপারটা খুব ইন্টারেস্টেড, তাই না? দিন দিন দাম বাড়ছে তো। এবং এই ক্ষেত্রে কি থার্ড পার্টি গ্যারেন্টার কেউ থাকতেই হবে? এটা কি বাধ্যতামূলক? এবং সঙ্গেই আরেকটা প্রশ্ন, একবারেই আপনি বলে দিন, সেটা আমার যদি সেই সম্পত্তিটা পরিবর্তন করতে হয়, ধরুন আমি একটা জিনিস দিয়ে তার এগেনস্টে লোন নিলাম, কিন্তু কিছুদিন বাদে আমার সেই সম্পত্তিটা পরিবর্তন করার প্রয়োজনীয়তা এসেছে, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো?
2: আচ্ছা, সিকিউরিটিটা প্রথমে আসি। প্রধানমন্ত্রী পিএম বিদ্যালক্ষ্মী যোজনায় বলেছি যে 10 লাখ টাকা পর্যন্ত কোনো জামানত, কোনো সিকিউরিটি কিছুই লাগছে না, 10 লাখ টাকা পর্যন্ত। এখন ব্যাপারটা হচ্ছে যে 4 লাখ পর্যন্ত আরবিআই গাইডলাইন যে কোনো সিকিউরিটি লাগে না, কিন্তু 10 লাখ কেন? ব্যাপারটা হচ্ছে যে ক্রেডিট গ্যারান্টি একটা আছে, ক্রেডিট গ্যারান্টি শুনেছেন? ক্রেডিট গ্যারান্টিকে গ্যারান্টি দিচ্ছে, কারণ কি যে এডুকেশন লোনের ডিফল্ট দেখা যাচ্ছে যে অনেক হচ্ছে, কারণ কি যে সে হয়তো চাকরি পাচ্ছে না, তাতে কি ব্যাংকেরা একটু অতটা ইন্টারেস্টেড হয় না লোন দেওয়ার জন্য, যে চাকরি পাচ্ছে না, রিপে করতে পারছে না, নোলটা ডিফল্ট হয়ে যাচ্ছে, এনপি হয়ে যাচ্ছে, সেই জন্য সরকার এগিয়ে এসছে যে গ্যারান্টি দেওয়ার। এই গ্যারান্টি মানে যদি সে লোনটা সে কোনো কারণে শোধ না করতে পারে, তাহলে 10 লাখ টাকা পর্যন্ত লোনে 75% ম্যাক্সিমাম, তার মানে 7.5 লাখ টাকা পর্যন্ত গ্যারান্টেড হয়ে গেল, দিস গ্যারান্টি কর্পোরেশন দে উইল পে। এই জন্য 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি লাগছে না। 10 লাখের উপরে যদি হয় তাহলে সিকিউরিটি লাগবে, সেখানে কত লোন তার উপরে নির্ভর করে কি ধরনের সিকিউরিটি নেবে, কোন জন্য ওয়ার্থি পার্সন হয়, মানে ধনী লোক তার পার্সোনাল গ্যারান্টি নিতে পারে, যদি আপনি বললেন প্রপার্টিও নিতে পারে, বা কোনো এলআইসি ফিক্সড ডিপোজিট আছে সেগুলোও রাখতে পারে, কিন্তু যেহেতু ওগুলো এলআইসি ফিক্সড ডিপোজিট সেগুলো খুব অল্প সময়ের ভিতরে আবার ম্যাচিউরিটি করে যায়, সেগুলো যদি চেঞ্জ করতে চায় করতেই পারে, বা রিনিউ করে আবার ওখানে রাখতে পারে, এলআইসির ক্ষেত্রে ম্যাচিউরিটি প্রসিড যেটা পাচ্ছে সেটা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারে, তো সিকিউরিটিটা সে প্রপার্টিও দিতে পারে, এটা নির্ভর করছে তার লোনের পরিমাণটা কত তার উপরে মেনলি নির্ভর করছে, কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি লাগছে না।
1: আর থার্ড পার্টি গ্যারান্টি?
2: আচ্ছা, শুধু তাই না, অনেক ব্যাংকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে যেগুলো প্রিমিয়ার ইনস্টিটিউশন বা যেগুলো আর কি টপ ইনস্টিটিউশন IIM IIFL, সেখানে কিন্তু তারা ব্যাংক নিজের মতো করে ইভেন হায়ার লিমিট 40-50 লাখ টাকা পর্যন্ত কোনো কোনো এই ধরনের সিকিউরিটি নেয় না। সেক্ষেত্রে ওই যে মানে কো অ্যাপ্লিক্যান্ট থাকছে, ফ্যামিলি মেম্বার কেউ কিন্তু দায়ী থাকছে রিপেমেন্টের জন্য।
0: মানে আমরা যত ভালো করে পড়াশোনা করব, ব্যাংক আমার জন্য তত বেশি ট্রাই করবে কি করে আমরা আরেকটু এগিয়ে যেতে পারি।
1: এবং আমরা সর্বাণী যেটা একদম লাস্টে বললো যে বন্ধক রাখা সম্পত্তি, তার যদি তখন আমার কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে,
2: যে কোনো বন্ধক রাখা সম্পত্তি যে কোনো সময় ব্যাংকে ঋণের ক্ষেত্রে যে কোনো রাখা সেখানে পরিবর্তন করতে পারে, সমমূল্যে অন্য প্রপার্টি দিলে সে ওটাকে চেঞ্জ করতে পারে, কোনো অসুবিধা না সেটা।
1: বেশ,
0: আচ্ছা, তো এই লোনটা আমরা যে নিলাম, এই লোনটা শোধ করতে আমরা রিপেমেন্ট টেনিওর সর্বোচ্চ কত পেতে পারি?
2: সর্বোচ্চ 15 বছর। 15 বছর মানে কি, ওই যে মোরাটোরিয়াম পিরিয়ড বললাম যে কোর্স পিরিয়ড প্লাস 1 বছর, সেটা বাদ দিয়ে 15 বছর, আরো 15 বছর, মানে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু লোনটা শোধ করার সুযোগ দেওয়া হয়, এবং ইএমআই ভিত্তিতে। ইএমআই টা তো বলে দিয়েছি যে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট যদি মানে আনপেড থাকে, তাহলে ওটাকে প্রিন্সিপালের সঙ্গে জুড়ে টোটালটা হয়ে যায়, তার বেশি ইএমআইটা তৈরি ঠিক করা হয় এবং সেইটা 15 বছর ধরে শোধ করা হয়।
0: আচ্ছা, এই ইএমআই ক্যালকুলেটটা আমরা মোটামুটি কিভাবে করবো?
2: ইএমআই ক্যালকুলেশনটা তার কত রেট অফ ইন্টারেস্ট, প্রিন্সিপালটা ঠিক হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে তার অ্যাকচুয়াল লোন প্লাস ইন্টারেস্ট মরাটোরিয়াম পিরিয়ডে দুটো প্রিন্সিপাল, এইবার রেট অফ ইন্টারেস্ট কত আমি স্যাংশন করেছি এবং কতদিন রিপেমেন্ট, কেউ হয়তো বলছে আমি পনেরো দিন, পনেরো বছর করবো না, আমি সাত বছরে শোধ করে দেবো, কেউ বলছে আমি তিন বছরে করবো, ম্যাক্সিমাম পনেরো বছর, তাহলে কতদিনে শোধ করছে এবং কী রেট অফ ইন্টারেস্ট সেইটার বেসিসে ইএমআই ক্যালকুলেটার আছে, অটোমেটিক তারা বলে দেবে সিস্টেম।
1: এবং সেক্ষেত্রে আপনি বলছেন ধরুন পনেরো বছরের মধ্যে আমার শোধ করার কথা, আমি যদি পাঁচ বছরই শোধ করে দিতে পারি সেক্ষেত্রে কি আবার কোনো পেনাল্টির ব্যাপার থাকে?
2: নরমালি লাগছে না। তবে আমি একটা কথা বলবো যে বিভিন্ন ব্যাংকের ব্যাংক টু ব্যাংক ব্যাংকের যে নিয়মাবলী ডিফারেন্ট থাকে, এই জন্য যখন স্যাংশন লেটার দেওয়া হবে সেই স্যাংশন লেটারের টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবে। সাধারণত এডুকেশন লোনের ক্ষেত্রে যদি প্রি পেমেন্ট করা হয়, আগে পেমেন্ট করা হয়, তাহলে কিন্তু কোনো পেনাল্টি লাগে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেখানে ফিক্সড রেট অফ ইন্টারেস্ট আছে, সেখানে হয়তো কেউ আর্লি পেমেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কখনো কখনো তাদের প্রিপেমেন্ট নিতে পারে, চার্জ নিতে পারে, সেটা কিন্তু মেনশান করা থাকবে স্যাংশন লেটারে, স্যাংশন লেটারের বাইরে কিছুই করবে না।
0: আচ্ছা, ধরুন আমি একটা ইএমআইতে লোনটা নিয়েছিলাম কিন্তু আমার যা এক্সপেক্টেড স্যালারি প্যাকেজ তার থেকে আমি বেশ খানিকটা স্যালারি বেশি পেয়েছি, তো সেই ক্ষেত্রে কি আমি চাকরি পাওয়ার পরে ইএমআই অ্যামাউন্টটা বাড়াতে পারি?
2: অবশ্যই বাড়াতেন, ইএমআই হচ্ছে ওটা মিনিমাম, ওটা দিতে হবে, ওর বেশি দিলেও কোনো আপত্তি নেই।
1: এবং আপনি যেটা বলছিলেন যে ধরুন লোনের মেয়াদের বাইরে অতিরিক্ত টাকা যেটা পার্ট পেমেন্ট আমরা বলি সেটা কি দেওয়া যায় এবং সেটা দিলে কি আমি ইএমআইটা একটু কমাতে পারবো?
2: হ্যাঁ হ্যাঁ, ধরুন আপনার ইএমআই এর প্রেসার হচ্ছে, চাপ হচ্ছে, আপনার যে যে আয়টা সেই আয় থেকে কুলাতে পারছেন না, হঠাৎ করে একটা বড় টাকা পেয়েছেন সেটা জমা করে দিলেন, জমা করে দিয়ে ব্যাংকে বললেন যে আমার তো অনেকটা এতটা জমে গেছে, এরপর জমা হয়ে গেছে, আমার রিপেমেন্ট পিরিয়ড এখনো ধরুন দশ বছর আছে, আমাকে ইএমআইটা একটা রিশিডিউল করে দাও, চেঞ্জ করে দাও, ব্যাংক করে দেবে,
1: তাহলে সেই অনুযায়ী
2: ইএমআইটা কমে যাবে, তখন নিজের ক্ষমতার ভিতরে চলে আসবে যাতে প্রবলেম না হয়।
1: মানে সব রকম ভাবে এডুকেশন লোনের ক্ষেত্রে ব্যাংক আপনাকে সহায়তাই করবে,
2: সব সব ক্ষেত্রেই একটা সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি আছে এখানে।
0: আচ্ছা, তাহলে রাহুল আমরা একটা গান শুনে নি, অনেকক্ষণ তো আমরা কথা বললাম,
1: বেশ আমাদের একটা ছোট্ট গান শুনে আমরা ফিরে আসছি আজকে মুশকিল আসনের আসরে, রয়েছি রাহুল এবং সর্বাণী, আমাদের সঙ্গে বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ।

0: মুশকিল আসনে আজ রয়েছি রাহুল এবং সর্বাণী। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, এবং আমরা আজকে কথা বলছি এডুকেশন লোন নিয়ে। এবং এই যে এডুকেশন লোন, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে পিএম বিদ্যালক্ষ্মী যোজনার ক্ষেত্রে ইন্টারেস্টে 8% ছাড় পাওয়ার একটা ব্যাপার থাকে। এবার সেক্ষেত্রে ধরুন আমি একা তো অ্যাপ্লাই করছি না, সারা ভারতের বহু বহু শিক্ষার্থীরা তারা অ্যাপ্লাই করছে, তো সেক্ষেত্রে আমি কি আদৌ পেতে পারি এবং সেক্ষেত্রে আমার পাওয়ার চান্স কতটা?
1: খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছেন। প্রথমত হচ্ছে যে দু ধরনের সাবসিডি আছে, একটা হচ্ছে 4.5 লাখ টাকা পর্যন্ত যাদের ফ্যামিলি ইনকাম, এবং যারা কারিগরি এবং পেশাগত কোর্সের জন্য ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে 10 লাখ টাকা লোনের পর্যন্ত পুরো ইন্টারেস্ট সাবসিডি ফ্রি এবং সবাই পাবে, সবাই পাবে। কিন্তু এর ভিতরে যারা আসছে না তারা 8% তাদের যদি ইনকামটা 8% ছাড় না 3% ছাড় 8 লাখ টাকা ইনকাম, ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকা হয় তাহলে 3% পর্যন্ত ছাড় পাবে, যারা কিন্তু 100%-এর বাইরে আছে। হ্যাঁ, তারা তাদের 10 লাখ টাকা লোন পর্যন্ত 3% ইন্টারেস্টের ছাড় পাবে। কিন্তু এখানে একটা বলা আছে যে ম্যাক্সিমাম 1 লাখ স্টুডেন্ট পাবে। এখন গত বছরই আমরা দেখেছি প্রায় 20 লাখ অ্যাপ্লিকেশন হয়েছে, তার ভিতরে 10 লাখের নিচে কতজন সেটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু সংখ্যাটা নিশ্চয়ই 1 লাখের বেশি। সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, অগ্রাধিকার কারে, এই যে ইনস্টিটিউশনগুলো, যে সমস্ত স্টুডেন্টরা তারা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছে তারা প্রায়োরিটি নাম্বার 1, অগ্রাধিকার প্রথমে। দ্বিতীয় আসছে যারা টেকনিক্যাল অথবা ম্যানেজমেন্ট কোটায় কিন্তু পাবে না, টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট কোর্সে, পেশাগত বা কারিগরি কোর্সে যারা ভর্তি হচ্ছে তারা দ্বিতীয় ক্যাটাগরি। 3 নম্বর হচ্ছে যারা 12th স্ট্যান্ডার্ডে গভর্নমেন্ট স্কুল থেকে পাস করেছে তারা পাবে। 4 নম্বর হচ্ছে 10th স্ট্যান্ডার্ডে যারা গভর্নমেন্ট স্কুল থেকে পাস করেছে তারাই পাবে। তারপরে হচ্ছে যারা যারা মানে রুরাল এরিয়ার থেকে 12 পাস করেছে রুরাল স্কুল ইনস্টিটিউশন থেকে তারা পাবে। এবং লাস্টে হচ্ছে গার্ল চিলড্রেন, এর বাইরে যদি 1 লাখ হয়ে যায় তাহলে আর পাচ্ছে না। তাহলে এখানে কিন্তু একটা প্রাথমিকতা ব্যাপারটা আছে, অগ্রাধিকার আছে।
0: যেটা বলছিলেন শর্মানি যে এই যে ধরো তুমি সরকারি ইনস্টিটিউট থেকে পাস করেছো কিনা, তোমার ফ্যামিলি ইনকাম কতটা, সেক্ষেত্রে তো ফ্যামিলি ইনকাম যদি বেশি হয় বহু মানুষই তারা কিন্তু ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়, তো সেক্ষেত্রে কি তারা এডুকেশন লোনটা?
1: না না, ম্যানেজমেন্ট কোটা থেকে যদি ভর্তি হয় তারা লোন পেতে পারে ব্যাংক থেকে, কিন্তু পিএম বিদ্যালক্ষ্মী যোজনায় তারাই পাবে যারা মেধার ভিত্তিতে বা প্রবেশিকা পরীক্ষার ভিত্তিতে যারা চান্স পেয়েছে।
2: আচ্ছা, এবং এই যে এই ইন্টারেস্ট সাবভেনশন অন্য সব কিছুতে লোন পাওয়ার ক্ষেত্রে যেরকম ওই প্রিমিয়ার ইনস্টিটিউটরা অগ্রাধিকার পায়, তো সেই ক্ষেত্রে একজন যদি প্রিমিয়ার ইনস্টিটিউটে ভর্তি

0: তাহলে তো তার খরচের ব্যাপারটা অনেকটা বেশি থাকে একটু নন প্রিমিয়ার ক্যাটাগরিতে, তো সেই ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে না?
1: প্রিমিয়ার ইনস্টিটিউশন ব্যাপারটা না, এখানে আছে ইনকাম, ফ্যামিলি ইনকাম। আমি মেধাবী ছাত্র, খুবই মেধাবী, আমি আইআইএম এ চান্স পেয়ে গেছি, আইআইএম এ চান্স পেয়েছি, মেধাবী ছাত্র। ন্যাচারালি আমার, আমি যদি আমার ইনকাম 10 লাখ টাকার নিচে হয় তাহলে তো সে প্রায়োরিটি তো পাবি, প্রায়োরিটি তো পাবি। হ্যাঁ, ইনকামটাই ক্রাইটেরিয়া, ইনকাম 10 লাখ টাকা ইনকাম, এরপরে প্রায়োরিটি আসছে, যে যে প্রায়োরিটিগুলো বললাম সেইগুলো আসছে। 10 লাখ টাকার ইনকামের উপরে যারা, তারা কিন্তু ইনসেন্টিভের ইন্টারেস্ট সাবমেনশন পাচ্ছে না।
0: না, আমি বলতে চাইছি ধরুন একজনের 10 লাখ টাকা ইনকাম, তার ফ্যামিলির 10 লাখ টাকা নিচে ইনকাম, কিন্তু সে একটা এডুকেশনাল লোন নিচ্ছে যার কোর্স ফি হয়তো 6 লক্ষ টাকা, কিন্তু যে প্রিমিয়ার ইনস্টিটিউশনে ভর্তি হলো তার কোর্স ফি হচ্ছে 40 লক্ষ টাকা, তো সেই ক্ষেত্রে সে অগ্রাধিকার পাবে না?
1: প্রিমিয়ার ইনস্টিটিউশন, প্রিমিয়াম ইনস্টিটিউশন যেটা গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইনস্টিটিউশন,
0: ধরুন গভর্নমেন্ট,
1: গভর্নমেন্ট ইনস্টিটিউশন অগ্রাধিকার পাবে। গভর্নমেন্ট ইনস্টিটিউশন যারা ভর্তি হচ্ছে, সব গভর্নমেন্ট ইনস্টিটিউশন তারা কিন্তু ফার্স্ট অগ্রাধিকার পাবে। সেকেন্ড হচ্ছে যে যারা পেশাগত বা কারিগরি মানে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল কোর্সে, তারা পাচ্ছে সেকেন্ড অগ্রাধিকার।
2: আচ্ছা, এবং এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে, ধরুন একজন স্টুডেন্ট সে লোন নিয়ে পড়াশোনা শুরু করেছে এবং তারপর হয়তো সে সেই পড়াশোনা চলাকালীন কোনো ফ্রিল্যান্সিং করে বা কিছু করে, যে কারণে তার নিজস্ব একটা ছোট ইনকাম আছে। এবার অবশ্যই লোনটা তো একটা সিকিউরিটির ব্যাপার, তো সেই জন্য সে নিয়েছে, কিন্তু পড়াশোনা চলাকালীন সে তার ফ্রিল্যান্সিংয়ের টাকা বা ইত্যাদি থেকে কি আস্তে আস্তে শোধ করাটা শুরু করতে পারে?
1: দেখুন, টাকা শোধ সে নিজের ইনকাম থেকেই হতে পারে, ফ্যামিলি ইনকাম থেকেই হতে পারে। লোনের লাইবিলিটি সে কমাতে চাইছে, সেটা কোনো অসুবিধা নেই, সে টাকা জমা দিতেই পারে, যেটা কেবল আমরা প্রিপেমেন্ট বলছি। প্রিপেমেন্টের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, তবে কিছু কিছু অর্গানাইজেশন আছে, যদি তাদের টার্মস অফ স্যাংশনে বলা থাকে যে প্রিপেমেন্টের জন্য তাকে একটা এক্সট্রা পেনাল্টি দিতে হবে, তাহলে কিন্তু সেটা দিতে হতে পারে। তাহলে স্যাংশন টার্মসটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে।
0: আচ্ছা, আর পড়াশুনো করতে করতে যদি আমি ধরুন চাকরি পেয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলাম, তো আমি কি আমার যেই ব্যাংক থেকে লোন নিয়েছি সেই লোনটাকে আমি অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারি?
1: এটা যে কোনো সময় করতে পারে। হ্যাঁ, পড়াশোনার জন্য না, আমি দেখলাম যে অন্য ব্যাংকে সুবিধাটা অনেক বেশি আছে, হ্যাঁ, সেক্ষেত্রে সেই ব্যাংক যদি ইচ্ছুক হয় যে আমাদের লোনটা টেক ওভার করতে, তাহলে হতেই পারে, এটা ট্রান্সফার হতেই পারে।
2: বেশ, এবং আমরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষে এসে পড়েছি, সেখানে আমার একটা প্রশ্ন খুব বাস্তবসম্মত একটা দিক থেকে, সেটা হচ্ছে যে আপনি তো বহু বছর ব্যাংকে ছিলেন এবং সেখানে আপনি এডুকেশন লোন মানুষকে নিতে দেখেছেন, এবং সেখানে আপনার কি অভিজ্ঞতা যে ছোট ছোট কোন দিকগুলো মানুষের আরও মাথায় রাখা উচিত, এবং দ্বিতীয়ত আপনি কি দেখেছেন যে তারা মোটামুটি সবাই শোধ করে দিতে পারে? তো কারণ মানুষের মনে একটা ভীতি অনেক সময় থাকে।
1: দেখুন, লোন শোধ করাটা দুটো জিনিসের উপর নির্ভর করছে, একটা হচ্ছে ক্যাপাসিটি, তার সামর্থ্য, আর একটা ইচ্ছা, উইলিংনেস। যদি তার সামর্থ্য না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ব্যাংকের অনেক স্কিম আছে, হ্যাঁ, সেক্ষেত্রে কেস টু কেস বেসিস ব্যাংক অনেক রিল্যাক্সেশন দেয়। সামর্থ্য নেই, সে পেয়েছিল চাকরি পাবে, পায়নি, আর সেক্ষেত্রে তার টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে 15 বছর জায়গায় বাড়িয়েও দিল, অনেক অনেক রিল্যাক্সেশন ব্যাংক দিতে পারে। হ্যাঁ, তার সামর্থ্য নেই কিন্তু ইচ্ছা আছে, তাকে যাতে সে শোধ করতে পারে ইএমআইটা কমিয়ে দেওয়ার জন্য 15 বছর থেকে আরও বাড়িয়ে দিতে পারে, সেটা হতে পারে। ব্যাংক টু ব্যাংক, ব্যাংক এটা নিজস্ব পলিসির ভিতরে করতে পারে। কিন্তু যেখানে আনউইলিংনেস, আমি লোন শোধ করবো না, এটা একটা বড় সংখ্যা। তো এই বড় সংখ্যা লোকের ক্ষেত্রে সবচেয়ে তারা নিজের পায়ে নিজে কুড়মাচ্ছে। কারণ এখন দেখুন, সিভিলে কিন্তু এটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, যখনই লোন শোধ করছে না তার সিভিল খারাপ হয়ে যাবে, সে কিন্তু আর অন্য জায়গায় লোন পাবে না। শুধু তাই না, এখন চাকরির ক্ষেত্রে ইভেন প্রাইভেট অর্গানাইজেশনও চাকরি দেওয়ার সময় তার সিভিল চেক করে নেয়, তার সিভিল যদি চেক খারাপ হয় চাকরিও পাবে না। সুতরাং তার ভবিষ্যতের অনেক পথ বন্ধ হয়ে যাবে, সেটা একদিক। প্লাস ব্যাংক যদি দেখে এরকম অনেক লোক এরকম সামর্থ্য থাকা সত্ত্বেও লোন শোধ করছে না, তখন ব্যাংকও তখন লোন দিতেও তখন রিল্যাকটেন্ট হবে, সাধারণ মানুষের এই লোনের সুযোগ থেকে বঞ্চিত হবে।
0: আচ্ছা, তো স্যার, ঘড়ির কাঁটা আজকে বলছে আমাদের কাছে সময় শেষ। আজকে মুশকিল আসনের আড্ডায় ছিলাম আমি শর্বাণী, এবং আমার সঙ্গে রাহুল, এবং আমাদের সঙ্গে আজকে ছিলেন আব্দুল ওয়াহিদ স্যার। স্যার, যেতে যেতে একটু ছোট্ট করে জানতে চাইব, আজকে যৌবনের আড্ডায় এসে আপনার কেমন লাগলো?
1: খুব ভালো লাগলো। দেখুন, সচেতনতার অনেক অভাব, মানুষ জানে না। এই যে

0: আমি বললাম যে বিদ্যালক্ষ্মী পোর্টাল, সবাই ব্যাংকে ব্যাংকে ঘুরে বেড়াচ্ছে, এই বলছে হচ্ছে না, সময় নেই, পরে আশা করো, হ্যাঁ, তোমার হতাশ হয়ে যাচ্ছে। সে যখন বিদ্যালক্ষ্মী পোর্টালে যাবে, যখন দেখছে আমি একই সঙ্গে এত ব্যাংকের সমস্ত জিনিস দেখতে পাচ্ছি, তিনটে ব্যাংকে অ্যাপ্লাই করতে পারছি, একই সঙ্গে তিনটে ব্যাংকে অ্যাপ্লাই করতে পারছি, এই সচেতনতার অভাবের জন্য অনেকে কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তো এই ধরনের যে প্রোগ্রাম করলে মানুষের সচেতনতা বাড়বে, মানুষ আরও আরও জানবে এবং এর সুযোগও নেবে।
1: একদম, মানে ব্যাংকে যেতে অসুবিধে হলে বাড়িতে তো একটা মোবাইল আছে, সেটা থ্রু দিয়ে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। ঠিক যেমন বাড়িতে রেডিও যদি নাও থাকে, মোবাইলটা খুললে জীবনবাণীও প্রত্যেকদিন টিউন ইন করা যায়। আর সেই কথা নিয়েই কিন্তু মুশকিল আসা না যে শেষ করছি রাহুল এবং সর্বাণী, একটা গান দিয়ে শেষ করি।
2: একেবারেই তাই, গান শুনতে কান্না ভালো লাগে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় প্রমিতা মল্লিক। আজকের সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: আচ্ছা এখানে একটু দাঁড়াও তো, এখানটা একটু ভালো করে দেখে নাও।
1: কচি পাতা মানে এই যে মামা গা মামা গানি,
0: এটা পরিষ্কার লাগবে। হ্যাঁ,

কিন্তু আকাশ রেসা শুদ্ধ ওই স্থায়ের শেষটায় যখন সুরের আবির হানব হাওয়ায় নাচের আবির, ওই যে নাচের আবির হাওয়ায় হানে আকাশ, এই সুরটা খালি একমাত্র আলাদা হচ্ছে। আচ্ছা আরেকবার আমরা সঞ্চারী থেকে শেষ অবধি করি, করে যদি দেখি কোনো অসুবিধা হচ্ছে না আবার পুরো গানটা করব। তারপরে একটা ছোট্ট কথা আমি এই গানটা সম্বন্ধে তারপরে বলবো তোমাদের।

0: একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হয়, এই যে দুবার গাওয়া একবার গাওয়া এগুলোতে কিন্তু খুব একটা কিছু এসে যায় না। কখন এসে যায় না? যখন তালের কোনো হেরফের হচ্ছে না। কিন্তু কখন এসে যায়? যখন আমরা দেখি যে একটা লাইন পরের বার রিপিটেশনের সময় সুরটা একটু বদলে যাচ্ছে, সেইটা আমাদের মনে রাখতে হয়। বুঝতে পেরেছো তোমরা? এটা মাথায় রাখবে যে তখন কিন্তু সেই লাইনটাকে রিপিট করতেই হবে। কিন্তু এই যে এই ধরনের ওলে পলাশ ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস, এটা আমি যদি দুবার গাই, আমি দুবার গাইতেই পারি, তাতে কোনো অসুবিধে নেই। তাই জন্য স্বরলিপিতে যদি তোমরা দেখো, বাড়ি গিয়ে যদি স্বরলিপি দেখো, দেখবে যে এটা তো দুবার নেই, কিন্তু আমি তাও দুবার করলাম, মানে এটা করতে ভালো লাগবে, গাইলে সুন্দর লাগবে আপনার। সেই জন্য তো এবারে এই গানটা সুন্দর করে একবার তোমরা গাও, আর পুরো গানটা গাওয়া হয়ে গেলে তারপরে আমি একটা ছোট্ট এই গানটার সম্বন্ধে কথা বলবো। তোমাদের মনে আছে তো যে এই গানটা হচ্ছে ফাল্গুনীর গান?
1: হ্যাঁ,
0: চলো প্রথম থেকে নিই। 1 2 1 2 3

0: আছি শেষের দিকটার জন্য। এই যে তোমরা বললে না, ওরে শিরিশ ওরে শিরিশ, মৃদু হাসির অন্তরালে, হাসি না কিন্তু এতে, হ্যাঁ হাসি, চন্দ্রবিন্দু নেই, হাস ডাক হাস তাতে চন্দ্রবিন্দু আছে,
1: হাসি
0: হাসি লাফটার স্মাইল তাতে কিন্তু নেই চন্দ্রবিন্দু। ওইখানটা আরেকবার আমি শুনে নিচ্ছি, একবারই করো তালি হবে
2: দিদি।
0: তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয়টা নিয়ে আনে, শুধু একবার করো তালি হবে।

0: আরেকটা কথা তোমাদের একটু বলতে চাই, গানটা শেখা হলো তো, এই রবীন্দ্রনাথের সব এই ধরনের গানে না দেখবে প্রকৃতি, বিশ্ব প্রকৃতিও যেন মানুষের মতন একটা চরিত্র হয়ে ওঠে। এই গানটা যদি ফাল্গুনি নাটকে দেখো, লেখা আছে পাখির নীড়ের গান, যেন পাখির নীড় বলছে গানটা। ভালো লাগলো গানটা শিখে?
1: সুন্দর,
0: গাইবে তাহলে
1: নিশ্চয়ই।
0: নমস্কার, এখানে শেষ করছি আজকের পর্ব।
2: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর, সঙ্গীত শিক্ষার আসরে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আসর পরিচালনায় ছিলেন প্রমিতা মল্লিক। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী শ্রেষ্ঠা সাহা।

শ্রেষ্ঠা সাহার কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সংবাদ একটু পরেই।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে রয়েছেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আজ সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হলে প্রথম রাউন্ড থেকেই তিনি বড় ব্যবধানে এগিয়ে যান। দশম রাউন্ড শেষে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 38,940 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 64,238 ভোট, সিপিআইএম পেয়েছে 25,298 ভোট। কংগ্রেস তৃতীয় এবং তৃণমূল প্রার্থী চতুর্থ স্থানে রয়েছেন। মোট 14টি টেবিলে গণনা চলছে, 21 রাউন্ডে ভোট গণনা হওয়ার কথা রয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং স্বচ্ছ পরিষেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে শূন্যপদের তালিকা তৈরি করে

0: আগামী 3রা জুনের মধ্যে সংশ্লিষ্ট নোডাল অফিসারের কাছে ইমেল মারফত তা পাঠাতে হবে বলে অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী 6ই জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটের উত্তরপত্রের কার্বন কপি দেওয়াসহ মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর রাখার মতো বিষয়গুলিকে নিয়ে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে এ সংক্রান্ত নতুন নিয়োগ নীতি চালু করতে বিল আনা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। এ রাজ্যে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের সংখ্যা 117 থেকে বাড়িয়ে 469টি করার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। 28 ও 29 মে জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণ, বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংখ্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। পূর্ব বর্ধমানে 100 দিনের কাজের জব কার্ডের টাকার দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন পূর্ব ভাতার ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের একদল মহিলা। অভিযোগের তীর সরাসরি এরুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাসমাত, উপপ্রধান নীলকান্ত অধিকারী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। ভাতার থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মহিলারা। তাদের মূল অভিযোগ, কাজ না করিয়েই তাদের নামের জব কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে, যার কোনো হদিশ তারা জানেন। এই দুর্নীতির কথা জানতে পারায় উপপ্রধান নীলকান্ত অধিকারী বাড়িতে চড়াও হয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। আন্দোলনকারী মহিলাদের একাংশ জানান, পঞ্চায়েতে গিয়ে তারা জানতে পারেন যে তাদের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। গ্রামের মহিলাদের দাবি, তাদের নামের টাকা কারা এবং কিভাবে আত্মসাৎ করল তার সঠিক তদন্ত করতে হবে, পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের ন্যায্য পাওনা ফেরত পেতে চান তারা। বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল কংগ্রেস নেতা পীযূষ চক্রবর্তীকে তোলাবাজি ও মাফিয়া কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকুড়া সদর থানার পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। রাজ্যে জমিজটের কারণে রেলে আটকে থাকা সমস্ত প্রকল্প পুনরায় চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। গতকাল 19তম রোজগার মেলা উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমি জটের কারণে আটকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। পূর্ব বর্ধমানে খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া বাজার এলাকায় গতরাতে বিজেপির পতাকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি কর্মীরা তাদের পার্টি অফিস সংলগ্ন স্থানে যেসব দলীয় পতাকা লাগিয়েছিলেন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেগুলি পুড়িয়ে দেয় বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে, তবে এখনও পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তারের কোনো খবর নেই। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের জন্য জল হওয়ার সতর্ক বার্তায় জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী 7-20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জায়গা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় আবহাওয়া গরম এবং আর্দ্র থাকবে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন গল্পদাদুর আসর, আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে, কি বলো? আর তোমাদের স্কুলেও তো গরমের ছুটি পড়ে গিয়েছে, এখন দিদার মজা। হ্যাঁ, তার সাথে একটু হোমওয়ার্ক তো করতেই হবে। আর তার উপর আজকে তো রবিবার, গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজকেও তোমাদের বন্ধুরা কিন্তু অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে শুরুতেই চটপট কয়েকটা বিশেষ দিনের কথা একটু বলে নেওয়া যাক, কেমন? ছোট্ট বন্ধুরা, সামনের সপ্তাহে একজন প্রাতঃস্মরণীয় মানুষের জন্মদিন। সারা রাজ্যে, দেশে এবং অন্য দেশেও তাঁর ভক্তরা দুনিয়া জুড়ে পালন করবে তাঁর জন্মদিন। তাঁর রচিত কবিতায়, গানে তাঁকে স্মরণ করব আমরা সবাই। তিনি কাজী নজরুল ইসলাম। আগামী 11ই জ্যৈষ্ঠ তাঁর জন্মদিন। ইংরেজিতে এবছর পড়েছে 26শে মে। 1899 সালের 24শে মে বাংলার 11ই জ্যৈষ্ঠ 1306 সালে পরাধীন ভারতে বর্ধমানের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন দুঃখ মিয়া। বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই যোগ দেন তিনি সেনাবাহিনীতে। আবার তাঁকেই কারাবন্দী হতে হয়েছিল ব্রিটিশ বিরোধিতার জন্য। বিদ্রোহী কবি শুধু কবিতাই লেখেননি, তৈরি করেছেন হাজার হাজার গান, লিখেছেন, সুর দিয়েছেন, লিখেছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, আরও অনেক কিছু। বিংশ শতাব্দীর বাংলার সংস্কৃতির অন্যতম পুরোধা তিনি। আমাদের এই আকাশবাণীর সঙ্গেও তাঁর ওতপ্রোত যোগাযোগ ছিল। তাঁর জন্মদিনে আমরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব সেই মহান প্রতিভাকে, কাজী নজরুল ইসলামকে। তোমরাও নিশ্চয়ই কবিতায়, গানে তাঁকে স্মরণ করবে। এখন তো অবশ্য তোমাদের স্কুল ছুটি, কিন্তু পাড়ায় বা নিজের বাড়িতেই তাঁর কবিতা, তাঁর গান অবশ্যই করো এবং সেই সঙ্গে সঙ্গে স্মরণ করো কবি কাজী নজরুল ইসলামকে। ছোট্ট বন্ধুরা, এই সপ্তাহে আরও একটি বিশেষ দিন রয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটা বিশেষ দিন, উৎসবের দিন, ঈদ উজ জোহা বা ঈদ উল আজহা অথবা কুরবানির ঈদ নামেও পরিচিত এই উৎসব। নিজের প্রিয় কোনো প্রাণীকে কুরবানি বা আল্লাহের কাছে উৎসর্গ করার মাধ্যমে পালন করা হয় এই দিনটি। সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলমানেরা পালন করেন এই উৎসব। অবশ্যই ছুটির দিন আগামী 28 তারিখ, 28শে মে, ঈদ উজ জোহা বা ঈদ উল আজহা কিংবা কুরবানির ঈদের জন্য ছুটি গোটা দেশ জুড়ে। ছোট বন্ধুরা, তোমরা কেউ কেউ নিশ্চয়ই ফুটবল খেলতে অথবা ফুটবল খেলা দেখতে ভালোবাসো। এই বছরই তো রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ, তাই না? তোমাদের পছন্দের দলও হয়তো আছে। কিন্তু তোমরা কি জানো যে ফুটবলের জন্য একটা বিশেষ দিন রয়েছে? আগামীকাল 25শে মে সেই বিশেষ দিন, ওয়ার্ল্ড ফুটবল ডে, যা বিশ্ব ফুটবল দিবস নামে পরিচিত। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদে এই ফুটবল খেলার গুরুত্ব, দুনিয়া জুড়ে তার প্রভাব ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই খেলাটির প্রয়োজনীয়তাকে মাথায় রেখে প্রতি বছর 25শে মে তারিখে ওয়ার্ল্ড ফুটবল ডে বা বিশ্ব ফুটবল দিবস হিসাবে পালন করা হয়। 1924 সালের অর্থাৎ 100 বছরেরও বেশি আগে 25শে মে তারিখে প্যারিসে আয়োজিত হয়েছিল সামার অলিম্পিক গেমস, এবং সেই দিন ফুটবলের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল। অবাক হয়ে যেও না, ফুটবল খেলা তখন কিন্তু অলিম্পিক্সেও ছিল। আর তাই সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে 25শে মে দিনটিকেই বেছে নেওয়া হয়েছে বিশ্ব ফুটবল দিবস হিসাবে। যে তারিখগুলো, যে দিনগুলোর কথা বলি,
সেগুলো তোমাদের নোট করে রাখতে বলেছিলাম, রাখছো তো? এবারে আরও একটা বিশেষ দিনের কথা বলি তোমাদের। আচ্ছা বলো তো, আমরা যখন বাজারে যাই, মানে আনাজ কিনতে, তখন কিনে আনি সবজি বন্ধু। এই সবজি বন্ধুটি কি বস্তু জানো? বাজার থেকে আজ সকালেও বাবা নির্ঘাত কিনে এনেছেন। সব সবজির সঙ্গে তার বন্ধুত্ব খুব গভীর। সে নিজেও একটি সবজি, বুঝতে পারছো কি? না বুঝতে পারলে কিন্তু বলে দিতে হবে উত্তরটা, তাই তো? তার নাম হচ্ছে আলু, আমাদের অতি পরিচিত পোট্যাটো। রবিবার সকালে ব্রেকফাস্টে গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি, আহা অমৃত। অথবা আলুর দম, আলু পোস্ত, আলু ভাজা বা নিছক আলু সিদ্ধ মাখা, কিংবা দুপুরে মাংসের বাটিতে বড় আলুর টুকরো, এর কি কোনো তুলনা আছে? এই আলুর জন্য কিন্তু একটা বিশেষ দিন রয়েছে। আগামী 30 মে ইন্টারন্যাশনাল ডে অব পোট্যাটো বা আন্তর্জাতিক আলু দিবস। 2023 সালে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদে গোটা দুনিয়ায় আলুর জনপ্রিয়তা ও পুষ্টিগুণ এবং খাদ্য সুরক্ষার দিকে নজর রেখে এই দিনটি পালনের কথা ঘোষণা করা হয়। তাহলে আগামী 30 মে মেনুতে থাকুক শুধু আলু, নাকি? না, আলু খাওয়া যাদের বারণ তাদের জন্য তো অন্য কিছু হবে, কিন্তু আমরা খেতেই পারি, তাই না? বেশ, এইবারে তো বিশেষ বিশেষ কয়েকটা দিনের কথা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া গেল, তোমরাও নিশ্চয়ই নোট করে নিয়েছো। এইবারে কিন্তু আমাদের ছোট্ট বন্ধুরা কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে বেশ কিছু তাদের অংশগ্রহণ রয়েছে। তারা কবিতায় গানে স্মরণ করবে কবি কাজী নজরুল ইসলামকে। তাহলে শোনা যাক তাদের কথা, কেমন?

আমি সম্প্রীতি সাহু, আমি ক্লাস এইটে পড়ি দেড়েচক শ্রী অরবিন্দ বিদ্যামঠের। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। কাজী নজরুল ইসলাম ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের পাড়ার ক্লাবে তার জন্মদিন খুব ভালোভাবে পালন করা হয়। সেখানে আমাকে গানের জন্য ডাকা হয় এবং আমি তার লেখা অনেক গান করে থাকি। আমাদের পাড়ার অনেক ছেলেমেয়ে তার লেখা গান, নাটক, আবৃত্তি পরিবেশন করে থাকে। আজ আমি শোনাবো কাজী নজরুল ইসলামের দুটি গান।

0: বাহ, সম্প্রীতির পর এবার কে আসছো?
1: আমার নাম অদ্রিজা রায়, আমি ক্লাস 9-এ পড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কোন্নগর। 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়াতে কাজী নজরুল ইসলামের জন্ম হয়। আমি এই দিনটি পালন করি তাঁরই লেখা বিভিন্ন গান গেয়ে এবং কবিতা বলে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে, এবং তিনি সমাজের জন্য যা যা কাজ করে গেছেন সে সকল কাজকে স্মরণ করে আমি তার জন্মদিন পালন করি। আজকে আমার প্রথম গান মম বনভবনে,
0: শোনো।

0: বেশ, অদ্রিজার পর কে আসছো এবার?
1: আমার নাম আয়ুষ্মান মুখার্জি, আমি ক্লাস 8 এ পড়ি, বিশ্বমর স্কুল, কৃষ্ণনগর।
0: আচ্ছা,
1: কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন, চুরুলিয়া গ্রামে, বর্ধমানে। তিনি আমাদের ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবির মধ্যে একজন। তাকে বিদ্রোহী কবি বলে জানা হতো, কারণ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছিলেন তার গানের এবং কবিতার মাধ্যমে। তিনি আমার চোখে বড় কবি। এই দিনটি আমি তাকে স্মরণ করে চলি। আমি এই নজরুলগীতি করে শোনাচ্ছি।
0: শোনাও।

0: বাহ, আয়ুষ্মানের পর এবার কি আসছে?
1: আমি বীরেশ্বর মণ্ডল, নবদ্বীপ হিন্দু স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র।
0: আচ্ছা,
1: আমার চোখে কাজী নজরুল ইসলাম আজকে আমার বক্তব্য। কাজী নজরুল ইসলাম নামটি মনে করতেই যে বিশেষণটি নামের আগে ফুটে ওঠে তা হলো বিদ্রোহী কবি। আমার মতে তিনি শুধু একজন বিদ্রোহী কবিই নন, তিনি সাম্যের কবি, বিরহ বেদনার কবি, প্রেমের কবি। বাংলা সাহিত্যে অগ্নিবীণা হাতে তার প্রবেশ এবং পরবর্তীকালে ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে অন্যায়, অবিচার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কলম ধরেছেন। ধূমকেতু পত্রিকা প্রকাশ করার পর্বে তাকে অনেকবার ব্রিটিশদের কাছে হেনস্থ হতে হয়েছে এবং বহুবার কারাবাসে দণ্ডিত হয়েছেন। নজরুল ইসলাম শুধুমাত্র একজন কবিই নন, তিনি বাংলার একজন অন্যতম সঙ্গীতকার। তার গানে বিদ্রোহ, সাম্যের পাশাপাশি দেশপ্রেম, বিভিন্ন শ্যামাসঙ্গীত, কৃষ্ণভজন ও প্রেমের প্রকাশ ঘটেছে। তিনি আরবি এবং ফার্সি ভাষা জানতেন, যার ফলে নজরুলের গানে বিদেশি সুর এবং শব্দের সত্তা প্রস্ফুটিত হয়েছে। তিনি প্রথম উর্দু ভাষার গান গজল লিখেছেন এবং তিনি হলেন বহু গুণের আধার এবং ধর্মনিরপেক্ষ। এক কথায় নজরুল এমন একজন স্বব্যক্তিত্ব যার ফলে কবিতা ও গান আজও আমাদের অন্যায়, অবিচার ও সংকটের মুহূর্তে অনুপ্রেরণা দেয়। আজ আমার নিবেদন কান্ডারি হুঁশিয়ার।
0: শোনো,
1: দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিষ্ঠে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝ পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল? আছে কার হিম্মত? কে আছো জোয়ান? হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, খসিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ফিরুযাত্রীরা গুরুগড় যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলেবে কি পথ, ত্যাজিবে কি পথ মাজ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। আজ আমার নিবেদন খুকিও কাঠবিড়ালি। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও, ডাইনি তুমি, হোঁতকা পেটুক খাও, একা পাও জেঠায় জেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উচিয়ে পুটুস পাটুস চাও। ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও। কাঠ বিড়ালি, বাঁদরিমুখী, মারব ছুড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে, যা তুই ওচা তাই তো তোর নাকটি বোচা। হুতুমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটেও ঢুকে, ইস খেও না মস্ত পানা, ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠ বিড়ালি, তুমি আমার ছর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারে দাও না, উফ। এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা, তবে বাতাবি নেবো ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট, ও মা দেখে যাও, কাঠ বিড়ালি তুমি মরু, তুমি কচু খাও।
2: আমার নাম দেবজিৎ গোস্বামী,
0: আচ্ছা,
2: নারায়ণ দাস বাঙ্গু মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের ক্লাস 8-এ পড়ি আমি। আমাদের পাড়ায় কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে আমাদের পাড়ায় গান, আবৃত্তি, নাটক এসবের আয়োজন করা হয়, সেখানে আমি অংশগ্রহণ করে থাকি। আজ আমি প্রভাতী আর মটকু মাইতি বাটকুলরা কবিতাটি বলবো। ভোর হলো, দোর খোলো, খুকুমুনি ওঠো রে, ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোট রে, খুকুমুনি ওঠো রে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায় গান, শোনো ওই রামা হই, রামা হই, তেজি নীর করে ভিড়, ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুচোখ খুলবে, খুলিহাল তুলিপাল ওই তরি চলল, এইবার এইবার খুকুচোখ খুলল, আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠল ছুটল ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ধো, খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে। এখন আমি আরেকটি কাজী নজরুল ইসলামের কবিতা বলছি, মটকু মাইতি বাটকুল রায়। মটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটি খাটনিক পিটে পায়, ছেত্রে চলে কেত্রে চায়, মটকু মাইতি বাটকুল রায়, পায়ে পরে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাঠরিয় মট্টি, হলুলুলু সুরে গায় গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়, মটকু মাইতি বাটকুল রায়, রাস্তায় তীরে এলো এরে এক দামড়া, ঢুসকে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয় মটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাত পাক ডিগবাজি খায়, মটকু মাইতি বাটকুল রায়, মটকু মাইতি বাটকুল রায়।
3: আমার নাম দেবেশী চক্রবর্তী,
0: আচ্ছা,
3: আমি ক্লাস 8-এ পড়ি, আমি সেন্ট ক্লারেট স্কুলে পড়ি। আমাদের স্কুলে নজরুল জয়ন্তীর দিন খুব সুন্দর করে পালন করা হয়। আমাদের স্কুলে খুব বড় একটা মাঠ আছে, তাতে যে স্টেজটি আছে সেই স্টেজটি খুব সুন্দর করে সাজিয়ে আলপনা দিয়ে ফুল দিয়ে সাজানো হয়। তারপর নজরুলের একটি ছবি টানানো হয়, সেখানে আমাদের ফাদার ওনার ছবিতে মালা পরান, তারপর আমাদের মিউজিক টিচার ওনার লেখা গান গান, আর আমাদের ডান্স টিচার সেই গানে নাচ করেন। তারপর আমাদের আগে হয়ে যাওয়া নজরুল জয়ন্তীর জন্য প্রতিযোগিতার যা ফলাফল, সেই ফলাফল ওই দিন ঘোষণা করা হয়, এবং মেডেল বা ট্রফি যেরকম থাকে সেটি সেরকম যারা স্থান পায় তাদেরকে দেওয়া হয়। আর সাথে সাথে সবাই মিলে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিই, আর যদি কেউ কবিতা বা গান কিছু বলতে চায় তারা তখন সেটাও বলতে পারে। আর আমাদের প্রতিযোগিতার মধ্যে সব কিছুই থাকে, যেমন আঁকা, ওনার ব্যাপারে লেখা, তারপরে নজরুলের লেখা গান গাওয়া বা সেই গানে নাচ করা, সবই হয়। আমি আজকে কাজী নজরুল ইসলামের দুটি লেখা কবিতা বলবো, প্রথমটি হলো খোকার স্বাদ, আরেকটি হলো শুদ্ধ করো আমার জীবন।
0: শোনো
3: খোকার স্বাদ। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সুচি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমি যদি না উঠি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে ঘুমা রাত পোহাবে তবে, উষা দিদির ওঠার আগে উঠব পাহাড় জুড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নই কো খোকন ঘুম জাগানো পাখি, ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সুচি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো, বলবো মামা কথা কওয়া নাই কো সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার, রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। আমার পরবর্তী কবিতা হলো শুদ্ধ করো আমার জীবন, তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই, আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল আকারে, আমি বহুদিন বিষণ্ণ বিধুর, একবার আমার মাথায় হাত রাখো সুপ্রসন্ন হও, এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝোর বর্ষণ, আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি, তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হই সূর্যোদয় আমি হই উদিত আকাশ, আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা বই, হয়ে উঠি ভোরের বেলার পাখিদের গান, আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নতুন সবুজ কোনো দ্বীপ, আমি হই বাল্যকাল আমি হই বর্ষার নব জলধারা, আমি বহুদিন ব্যথিত বিষাদ, আমি বহুদিন একা ঝাউবন, তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সত্য ফোটা ফুল, আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ।
0: বাহ, আমাদের ছোট্ট বন্ধুরা তারা কবিতা আবৃত্তি করলো এবং সেই সঙ্গে সঙ্গে গান গেয়েও শোনালো, আর সবটাই রচিত কবি কাজী নজরুল ইসলামের। তার জন্মদিন সামনেই, আর সেই জন্মদিন কিভাবে তাদের স্কুলে পালন করা হয়, তাদের পাড়ায় পালন করা হয় সেটাও কিন্তু তারা শোনালো। খ্যাতিমান সাহিত্যিক বুদ্ধদেব বসু নজরুল ইসলাম সম্পর্কে লিখেছেন, নজরুল ছিলেন একাই একশো, চওড়া মজবুত জোরালো তাঁর শরীর, লাল ছিটে লাগা বড় বড় মোদির তাঁর চোখ, মনোহর মুখশ্রী, লম্বা ঝাঁকড়া চুল তাঁর প্রাণের ফুর্তির মতোই অবাধ্য, গায়ে হলদে কিংবা কমলা রঙের পাঞ্জাবি এবং তার উপরে কমলা কিংবা হলদে রঙের চাদর, দুটোই খদ্দরের। কেউ জিজ্ঞেস করেছিল আপনি রঙিন জামা পরেন কেন, সভায় অনেক লোকের মধ্যে যাতে চট করে চোখে পড়ে তাই বলে ভাঙা ভাঙা গলায় হো হো করে হেসে উঠেছেন তিনি। কথার চেয়ে বেশি তাঁর হাসি, হাসির চেয়ে বেশি তাঁর গান। একটি হারমোনিয়াম এবং যথেষ্ট পরিমাণে চা এবং অনেকগুলো পান দিয়ে বসিয়ে দিতে পারলে সব ভুলে পাঁচ ছয় সাত ঘন্টা এক নাগাড়ে গান করতে থাকতেন। নজরুল যে ঘরে আড্ডা জমাতেন সে ঘরে আর কেউ ঘড়ির দিকে তাকাতো না। না, আমাদের তো ঘড়ির দিকে তাকাতেই হবে ছোট্ট বন্ধুরা, কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট গল্প একটুখানি শুনিয়ে দিই। ছোটদের জন্য পাঠ্য বই লিখতেন একজন লেখক, তার নাম আলী আকবর সাহেব। তো একদিন কাজী নজরুল ইসলামকে একটি পাণ্ডুলিপি দেখিয়ে তিনি মতামত চাইলেন। পুরো পাণ্ডুলিপিটি পড়ে নজরুল বললেন, আপনার পাণ্ডুলিপির ছড়াগুলো ছোটদের উপযোগী হয়নি, যদি বলেন তো আমি একটা ছড়া লিখে দিতে পারি। সঙ্গে সঙ্গে তিনি অনুরোধ করলেন নজরুল ইসলামকে একটি ছড়া লিখে দেওয়ার জন্য। নজরুলও দুখিলি পান মুখে পুরে লিখলেন সেই বিখ্যাত কবিতা, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি ভাস করল তারা, বলি থাম একটু দাঁড়া। হ্যাঁ, লিচু চোর, তোমাদের খুব প্রিয় সেই কবিতা, তোমাদের প্রিয় সেই ছড়া এভাবেই তৈরি করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তার জীবনের গল্প বলতে বসলে তো শেষ হওয়ার নয়, কত ঘটনা রয়েছে, কিন্তু আজকের মতো সময় তো শেষ। ছোট্ট বন্ধুরা, তাহলে এবার বিদায় নেবে তোমাদের গল্প দাদু। আজকের মতো আসর শেষ, আবার দেখা হবে পরের রবিবার, কথা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো হয়ে থেকো, পড়াশোনা করো, খেলাধুলো গান বাজনা সবই করো, আর মা বাবার কথা শুনো। আজকের মতো তাহলে আসি, ভালো থাকো সবাই। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দর বীর সিং। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।
2: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
1: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একমত।
3: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
1: কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চার দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ্য, কোয়াড হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই চারটি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 তারিখে শুরু হওয়ার কথা। এই বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কো রুবিও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। উল্লেখ্য, কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন। 13 রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদীর সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অল ইন্ডিয়া রেডিওর 90তম বার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী @90 উদযাপন করছে। 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, 1936 সালের 8ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত চীন যুদ্ধের কিছু পরেই 1962 সালে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র স্থাপন করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা,

আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে কথা বলতে ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরিনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তোলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিপজ্জনক রাসায়নিকের আরও একটি ট্যাঙ্কের বিস্ফোরণ থেকে বিপর্যয় এড়াতে দমকলকর্মীরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছেন। লস অ্যাঞ্জেলসের গার্ডেন গ্রোভ শহরের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া প্রায় 50,000 মানুষের জন্য অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় থাকা 10 যানবাহনের পাশাপাশি একটি ট্রেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলওয়ে স্টেশনে থামিয়ে দেওয়া হয়। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবুর ইউসুফজাই জানান, শহরে বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার সকল সরকারি হাসপাতাল সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় সাংসি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 82। শুক্রবার বিস্ফোরণের সময় 247 জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে 2 শ্রমিক এখনও নিখোঁজ। ঘটনার পরই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। চীনের খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। 125তম ফ্রেঞ্চ ওপেনের আসর আজ প্যারিসে শুরু হচ্ছে। 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে নিজের অভিযান শুরু করবেন নোভাক জোকোভিচ। তিনবারের এই চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই খেলোয়াড় আজ রাতে কোর্ট ফিলিপ সাত্রিয়েতে অনুষ্ঠিত সেশনের শুরুতে ফরাসি বিগ সার্ভার জিওভানি এম্পেতাসি পেরিকার্ডের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই এবং 2024 সালের ফাইনালিস্ট আলেকজান্ডার জাভেরেভ এবং সপ্তম বাছাই টেলর ফ্রিৎজও উদ্বোধনী দিনে পুরুষদের সিঙ্গলসের লড়াইয়ে নামা অন্যতম প্রধান খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে জানান, টুর্নামেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ফিফা তাদের এই অনুরোধে অনুমোদন দিয়েছে। 2027 সালের শুরুতে এই টুর্নামেন্টের আগেই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হল। উল্লেখ্য, বিশ্বকাপের সময় অ্যারিজোনার টাকসানের পরিবর্তে ইরান মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন করবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার জন্য যোগ্যতা মান 10.16 সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ কুজুর দৌড় শেষ করেন 10.2 সেকেন্ডে। তিনি যোগ্যতা মান পার হতে ব্যর্থ হন। আইপিএল ক্রিকেটে আজ 2 ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই খেলা শুরু হবে 7:30। 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি মানব স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। সম্মেলনের মূল ভাবনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার 3 দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: গে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আগামী 6 জুন বৈঠক ডেকেছে। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতার 5 জায়গায় অভিযান চালিয়েছে পুরসভা। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির মূল্যায়ন ও বেআইনি অংশ ভাঙার নোটিশের প্রেক্ষিতে 10 দিন সময় চেয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে রয়েছেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হলে প্রথম রাউন্ড থেকেই তিনি বড় ব্যবধানে এগিয়ে যান। 13 রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
1: প্রত্যাশা মাফিক ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ভোট গণনা শুরু থেকেই দাপট দেখাচ্ছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। প্রতি রাউন্ডের গণনা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় তার জয়ের ব্যবধান ক্রমশ বাড়ছে। সকাল 8টা থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। মোট 21 রাউন্ডে গণনা সম্পন্ন হওয়ার কথা। ভোট গণনার ট্রেন্ড অনুযায়ী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সিপিএম প্রার্থী শম্ভু কর্মী। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে একসময় শক্তিশালী রাজনৈতিক অবস্থানে থাকা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান আপাতত চতুর্থ স্থানে থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে গণনা কেন্দ্রের বাইরে সকাল থেকে ভিড় জমিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। গেরুয়া আবির মেখে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গিয়েছে তাদের। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী 6 জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটের উত্তরপত্রের কার্বন কপি দেওয়াসহ মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর রাখার মতো বিষয়গুলিকে নিয়ে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে এ সংক্রান্ত নতুন নিয়োগ নীতি চালু করতে বিল আনা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। এ মাসের 28 ও 29 তারিখ জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণ, বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংখ্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2,103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে জমি জটের কারণে রেলের আটকে থাকা সমস্ত প্রকল্প পুনরায় চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমি জটের কারণে আটকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। মোট 267টি কেন্দ্রে পরীক্ষা চলছে। এবছর রাজ্য জয়েন্টের পরীক্ষার্থীর সংখ্যা 120,856 জন। পরীক্ষা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নিবিড়ভাবে তল্লাশি করা হয় পরীক্ষার্থীদের। মোবাইল, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ সহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী নিয়ে ঢোকা নিষিদ্ধ। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা চলে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ওএমআর পরীক্ষা নেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার।

0: বেলেঘাটা কসবা তিলজলা থানার পাঁচটি জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দিতে আজ অভিযান চালিয়েছে কলকাতা পুরসভা। এই অভিযানে কলকাতা পুলিশ সহায়তা করে। কলকাতার 66 নম্বর ওয়ার্ডে ভাঙা হয়েছে বেআইনিভাবে নির্মিত কয়েকটি বাড়ি ও দোকান। কসবায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার করা হয়, সেখানে নিয়ম না মেনে পাঁচতলা বাড়ি বানানোর অভিযোগ রয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি কলকাতা পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গেও কথা বলেন।
1: প্রিমাইসিস আইডেন্টিফাই করা হয়েছে, কিছু কিছু আছে রাজু নস্কর বেলেঘাটার, অ্যাগেন নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড আ ভেরি ক্লোজ এইড অফ টিএমসি, বিধায়ক জাভেদ খান তার ছেলে, সেখানকারও দুটো প্রিমাইসিস আমরা আইডেন্টিফাই করেছি যেটা কমপ্লিটলি ইলিগাল।
0: এই কাজ করার সময় যেন আশপাশের বৈধ বাড়ির কোনো ক্ষতি না হয় সে বিষয়ে পুরকর্মীদের সাবধান করে দেন মন্ত্রী। সম্পত্তির মূল্যায়ন ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে কলকাতা পুরসভার নোটিশের প্রেক্ষিতে 10 দিনের সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। সোমবারই পুরসভার দেওয়া নোটিশের সময়সীমা শেষ হচ্ছে। এই নোটিশে নিয়ম মেনে তার বাড়ি নির্মাণ হয়েছিল কিনা জানতে চাওয়া হয়েছিল। অন্যদিকে শান্তিনিকেতন নামে অভিষেকের বাসভবনের বেআইনি অংশ ভাঙারও নোটিশ দিয়েছিল পুরসভা। এছাড়া তার 17টি সম্পত্তি নিয়ে পুরসভা নোটিশ দেয়। হুগলি জেলার কোননগরে বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কোননগর পুরসভার তৃণমূল কংগ্রেস পুর প্রতিনিধি খোকন পালকে। দীর্ঘ 20 বছর সরকারি জমি দখল করে সেখানে তিনি ইমারতি ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। পূর্ব বর্ধমানে 100 দিনের কাজের জব কার্ডের টাকার দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন পূর্ব ভাতার ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের একদল মহিলা। অভিযোগের তির সরাসরি এরুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাসমত, উপপ্রধান নীলকান্ত অধিকারী সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ভাতার থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মহিলারা। তাদের মূল অভিযোগ, কাজ না করিয়েই তাদের নামের জব কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে যার কোনো হদিশ তারা জানেন না। গ্রামের মহিলাদের দাবি, তাদের নামের টাকা কারা এবং কিভাবে আত্মসাৎ করল তার সঠিক তদন্ত করতে হবে, পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের ন্যায্য পাওনা ফেরত চান তারা। বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল কংগ্রেস নেতা পীযূষ চক্রবর্তীকে তোলাবাজি ও মাফিয়া কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকুড়া সদর থানার পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করে। আজ অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। ঘর্মাক্ত অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বুধবারের পর থেকে তাপমাত্রা 2-3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায় 42 ডিগ্রির বেশি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ থাকার কারণে আলিপুরদুয়ার জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস। গত 24 ঘন্টায় জলপাইগুড়ির কুমলাইতে 66 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা 13 রাউন্ড গণনা শেষে 58,234 ভোটে এগিয়ে আছেন। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আগামী 6 জুন বৈঠক ডেকেছে। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতার 5 জায়গায় আজ অভিযান চালিয়েছে পুরসভা। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির মূল্যায়ন ও বেআইনি অংশ ভাঙার নোটিশের প্রেক্ষিতে 10 দিন সময় চেয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর শুনবেন বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: দিদি দেখ দেখ,
4: হারিবদে ভাই
3: দেখা, ওয়াও এটা আমার প্রিয় রং।
4: সারাক্ষণ শপিং,
3: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
5: সেভিং করারও এটাই বয়স।
6: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো।
3: টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো। আমি জানি তো। আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন অতুল প্রসাদের গান দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান। প্রথমেই অতুল প্রসাদের গান, শিল্পী মঞ্জু গুপ্তা।

অতুল প্রসাদের গান শুনলেন মঞ্জু গুপ্তর কণ্ঠে। এরপর দ্বিজেন্দ্র গীতি শিল্পী অনুপ ঘোষাল।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। সবশেষে রজনীকান্তের গান শিল্পী অর্চনা ভৌমিক।

রজনীকান্তের গান শুনলেন অর্চনা ভৌমিকের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গানের অনুরোধের আসর। অনুরোধের আসরে আজকের প্রথম গানের শিল্পী শচীন দেববর্মন। বাওয়ালির বজবজ থেকে অনুরোধ করেছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী ও লীলা চক্রবর্তী। শিল্পী শচীন দেববর্মন।

গানটি শুনলেন শচীন দেব বর্মনের কণ্ঠে। এবারের গানটি দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর থেকে গৌরব চক্রবর্তীর অনুরোধে মৃণাল চক্রবর্তী।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনলেন গানটি। এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, হাওড়ার আমতার দেউড়া থেকে আলাউল মল্লিকের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের পর এবারে শিল্পী মোহাম্মদ রফি। পূর্ব বর্ধমানের ভৈরবপুর মহাপ্রভুতলা থেকে তিলক কুমার নন্দী শুনতে চেয়েছেন মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি।

মোহাম্মদ রফির পর এবারে শিল্পী আশা ভোসলে, মাফ করবেন, এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, বাঁকুড়ার দিগপাড় থেকে দেবীদাস ওডলি বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটির শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আধুনিক গানের অনুরোধের আসরে সবশেষে সতীনাথ মুখোপাধ্যায়। ধানদলসা নিরোল পূর্ব বর্ধমান কেতুগ্রাম থেকে গয়াচরণ রানু, নবনীতা রানু এবং প্রিয়ব্রত রানুর অনুরোধে সবশেষে সতীনাথ মুখোপাধ্যায়।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে অনুরোধের আসর। অনুরোধের আসরে আজকে যে যে গানের অনুরোধ আপনারা করে পাঠিয়েছেন, অতুল প্রসাদী, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি এবং নজরুল গীতির অনুরোধের কিন্তু আমরা পেয়েছি গান। আরও হয়তো বন্ধুরা পাঠাবেন, কিন্তু প্রথমেই বলে দিই আজকে আমাদের হাতে সময় ভীষণ কম, সেই অল্প সময়ের মধ্যে যেটুকুনি গান শোনানো সম্ভব হবে অবশ্যই শোনাচ্ছি, আর বাকি আমাদের বন্ধুদের প্রাপ্তি স্বীকার করে নেব। তাহলে চলুন আজকে প্রথম গান শুনব নজরুল গীতি। এই গানটির অনুরোধ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন খুরশেদ আলী মণ্ডল, জিয়ারুল মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, তালপুকুর, হাঁড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে।

শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে আজ অতুল প্রসাদী, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি এবং নজরুল গীতি। অনুরোধ যারা করেছেন তাদের প্রাপ্তি স্বীকার করব। আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ, কৌশিক, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। এরপরে মৌমিতা ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য ও অদৃতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে। এবারে রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, পুচকু, দক্ষিণ গ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ থেকে। এবারে এস এম ছবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। কয়া মুর্শিদাবাদ থেকে, ইন্দ্রজিৎ মণ্ডল ও চন্দনা বর্মন মণ্ডল। এরপরের পাঁচকুড়ি দাস, ঋদ্ধিশ দাস, মোল্লাগাড়ির ধার, খাগড়া, বহরমপুর থেকে। এবারের পরে গানের জন্য অনুরোধ করেছিলেন বিশ্বনাথ দালাল ও চামেলি দালাল, মারগ্রাম মুর্শিদাবাদ থেকে। আর এরপরে চলে যাব আমাদের পরের, হ্যাঁ, বলেছেন এই গীতটি ত্রিমোহিনী থেকে, মধুমঙ্গল, মিতা, সৃজা, চুমকি, সঞ্জয়, ধনঞ্জয়, শ্রেয়ান পাল, সানভি ঘোষ পাঠিয়েছেন মেসেজ। তারপরে পাঠিয়েছেন মেসেজ চুয়াপুর শরৎপল্লী থেকে, রীতা, রীনা, ঋতু, রিয়া। আর তারপরে আলাউল মল্লিক, দেউড়া, আমতা, হাওড়া থেকে। আর এখন বন্ধুরা অনুরোধের গান, আচ্ছা যার অনুরোধের গান শোনানো হচ্ছে এখন, মৌমিতা ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য ও অদৃতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে রজনীকান্তের গান শুনতে চেয়েছেন। যে গানটি শুনতে চেয়েছেন সেটাই শোনাব, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজকের মতন অনুরোধের আসর এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন অনুষ্ঠান সবুজের মেলা।

0: ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক আদর করে দিয়ে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। প্রত্যেক সপ্তাহের মতোই ছোট্ট বন্ধুদের সঙ্গে নিয়ে আজকে সবুজের মেলায়। জ্যৈষ্ঠ মাস আমরা সকলেই জানি, কালবৈশাখী ঝড় ওঠে। তো ঝড় আমরা প্রকৃতিতে দেখেই বড় হয়ে উঠেছি, কিন্তু জানো কি তোমরা, এই জ্যৈষ্ঠ মাসে আর এক ঝড় উঠেছিল। চুরুলিয়াতে জন্মেছিলেন এক ছোট্ট শিশু, তিনি আমাদের কত গান, কত কবিতা, কত লেখা উপহার দিয়েছেন। তিনি বিদ্রোহের গান গেয়েছেন, প্রকৃতির কথা বলেছেন। আসলে এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য তাঁর যে প্রয়াস এবং মানুষের রক্তে উন্মাদনা জাগানোর জন্য তিনি কিন্তু প্রচুর গান কবিতা লিখেছেন। তোমরা অনেকেই মনে করতে পারবে, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট। তোমরা মনে করতে পারবে, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল। তোমরা মনে করতে পারবে কান্ডারি হুঁশিয়ার কবিতার কথা। তার কথা না বললে আজকে আমাদের সবুজের মেলা শুরু করি কী করে বলো তো? 1899 সালের 24শে মে তিনি জন্মগ্রহণ করেন চুরুলিয়াতে। যদিও তাকে বাংলাদেশের জাতীয় কবি বলা হয়, কিন্তু যার উত্থান শুরু হয়েছিল এই দেশ থেকে, তাকে নিয়েই, তাকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে শুরু করি আজকের সবুজের মেলার অনুষ্ঠান। আর আজ এমন একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি সঙ্গে, আলাপ করি কেমন? কি তোমার নামটা কি?
1: আমার নাম আনান বিশ্বাস।
0: আনান বিশ্বাস, আনান তুমি কোথা থেকে এসেছো?
1: আমি দমকল মাহিষ্যপাড়া থেকে এসেছি।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
1: আমি ক্লাস 4-এ পড়ি।
0: আচ্ছা, শ্রোতা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের ছোট্ট বন্ধু ক্লাস 4-এ পড়ে, কিন্তু গল্প করতে করতে জেনেছি ও কিন্তু অনেক ভাষায় কবিতা বলতে পারে, তাই তো আনন?
1: হ্যাঁ।
0: তো তুমি কী কী ভাষায় কবিতা বলতে পারো, আর কার কবিতা বলতে পারবে?
1: নজরুল, রবীন্দ্রনাথ।
0: আচ্ছা, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এভাবে বলতে হয়, কেমন?
1: হ্যাঁ।
0: তুমি বরং একটা ইংরেজি কবিতা আমাদের শোনাও।
1: ইংরেজি কবিতা?
0: কার কবিতা বলবে?
1: কার্ল স্যান্ডবার্গ।
0: আচ্ছা।
1: আই অ্যাম দ্য পিপল, কার্ল স্যান্ডবার্গ। আই অ্যাম দ্য পিপল, দ্য মব, দ্য ক্রাউড, দ্য ম্যাস। Do you know that all the great work of the world is done through me? I am the working man, the inventor, the maker of the world, food and clothes. I am the audience that witnesses history. The Napoleons come for me and the Lincolns. They die and then I send for poor Napoleons and Lincolns. I am the seed ground. I am a prairie that will stand for much plowing. Terrible storms pass over me. I forget the best of me. It shocked out and was dead. I forget everything but that comes to me and makes me or can give off what I have. And I forget. Sometimes I growl, shake myself and spatter. If you read drops for history to remember, then I forget. When I, the people, learn to remember. When I, the people, use the lessons of yesterday.
0: তো আমরা তো কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করছি আজ, তো তুমি ছোট্ট করে একটা কাজী নজরুল ইসলামের কবিতা আমাদের শোনাবে।
1: কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা? বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না? হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ডুমা দুম গোতা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল। আরে দেখ শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে ওঠা, দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই চুরিতে, আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটুনিগুলা, কি বলিস ফের হপ্তা তোমার নাক্ষপ্তা। নমস্কার।
0: আরও ভালো করে শিখতে হবে, চন্দ্রবিন্দুর উচ্চারণ কোথাও নেই। ঠিক আছে আনন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এসেছো কবিতা বললে। আর আমরা যদিও ইটালি জাপানিজ এগুলো বুঝি না বলে আমরা সেসব কবিতা আজকে শুনলাম না, তবে যখন আরেকটু বড় হবে যখন এগুলোর অনুবাদ করে নিয়ে আসবে তখন আমরা শুনবো, মানে একই সঙ্গে ওই ভাষাও শুনবো একই সঙ্গে বাংলাও শুনবো, তাই তো উজ্জ্বল দা? তখন শুনবো কেমন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা সকলে মিলে আমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে নিয়ে পালন করছি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমরা এবারে অন্য বন্ধুর কবিতায় গানে যাব। তাই আজ কিন্তু স্টুডিও একেবারে ঝলমল করছে, নানান রঙের পোশাক, নানান সাজে সেজে আজকে ছোট্ট শিশুরা বসে পড়েছে সবুজের মেলায়। তো আমরা আজকে কে কে রয়েছি এখানে, চলো এক এক করে তোমাদের সঙ্গে আলাপটা সেরে নেওয়া যাক। তোমার নাম?
2: রিনিতা আড্ঢ।
0: রিনিতা আড্ঢ, এবারে যে এলো সে কিন্তু নীল আর হলুদ একেবারে ময়ূরের মতন সেজে। তুমি?
3: সৃজা ঘোষ।
0: সৃজা ঘোষ, তোমার নাম কি?
3: সৌরিনী মণ্ডল।
0: সৌরিনী মণ্ডল, আচ্ছা। আজ আমাদের সঙ্গে আরও ছোট্ট বন্ধু রয়েছে যারা নজরুল গীতি পরিবেশন করবে, উদিতা সরকার আর হিয়া নাথ। তাহলে সবাই চটপট বসে পড়ো তোমরা। আচ্ছা বন্ধুরা, তোমরা জানো কি,
4: একজন বিখ্যাত মানুষের জন্মদিন পালন করব।
0: কে বলো তো?
5: কাজী নজরুল ইসলাম।
0: বাহ, তোমরা সকলে জানো দেখছি। কাজী নজরুল ইসলাম বললেই তোমাদের কোন কবিতার কথা মনে পড়ে?
5: বিদ্রোহী।
0: আর তোমাদের? তোমাদের সবার বিদ্রোহী কবিতায় মনে পড়ে। আচ্ছা, সেটাই জানতে চাইছিলাম। আমরা ছোট্ট বন্ধুদের যখন সঙ্গে নিয়ে বসেছি তখন তো তাদের মুখ থেকে কাজী নজরুল ইসলামের লেখা একটা ছোটদের কবিতা আমাদের শুনতেই হবে, তাই তো? তাহলে আচ্ছা দেখেছো, আমরা তো মুর্শিদাবাদ জেলার মানুষ, তো আমরা দেখছি যে আমাদের আশেপাশে আম গাছ যেমন আছে তেমনই আর কী গাছ আছে এই গরমকালে টুসটুসে লাল লাল ফলগুলো সবুজ পাতার ফাঁকে উঁকি দেয়?
5: লিচু গাছ।
0: লিচু গাছ, তো লিচু চুরি করেছো কখনো? এরা সবাই খুব ভালো মানুষ, কেউ কখনো ঢিল মারেনি অন্যের গাছে, লিচু চুরি করেনি, দুষ্টুমি করেনি, তাই কি? সবাই মাথা নাড়ছে বলছে হ্যাঁ দুষ্টুমি করেনি, কিন্তু আমি করেছি আমার ছেলেবেলায় দুষ্টুমি। জানো তো আমাদের পাড়ায় একজনের বাড়িতে একটা লিচু গাছ ছিল, মা যখন ঘুমিয়ে পড়তো দুপুরবেলায় চুপচুপ করে গিয়ে তাদের গাছের লিচুও ভেঙেছি। তারপরে মায়েরা যা দেয়, কি দেয়?
5: মার।
0: হ্যাঁ, মায়েরা পিটুনি দেয়, আমার মাও দিয়েছিল। তো কেউ কি লিচু চুরি করনি? একজনও করনি। লিচু চোর কবিতাটা নিশ্চয়ই জানো।
6: নমস্কার, আমি রিনিতা আঢ্ঢ। আজ আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু তারা, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হুথা না আসতে গিয়ে ইয়াপ্পর কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই ছুঁড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বে পর মালির ধারে ছিছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্ছা ধুমাধুম গোটা দুচ্ছা, দিলে খুব কিল খুশি একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে থাকো দে হাওয়া চাগিয়ে কাপু, লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল, হারে দেখ শেয়াল কোথা দিলোটা দাঁড়িয়ে হুথা, দেখে

0: কেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিঁচা সে কি ভয় যায় রে ভুলা, মালির ওই পিকনি গুলা কি বলিস ফের হপ্তা, তম্বা না খপ্তা।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। আর লিচু নয় চুরি তোমরা করনি, খাঁদু দাদুর কথা, কাঠবিড়ালির কথা সেটাও নিশ্চয় জানো তোমরা। কে শোনাবে? চলে এসো মাইক্রোফোনের সামনে, চটপট নাম বলে শুরু করে দাও।
2: নমস্কার, আমার নাম সৃজা ঘোষ। আমি আজ বলবো কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা খাঁদু দাদু। ও মা, তোমার বাবারে নাকি কে মেরেছে ল্যাং, খেদা নাকি নাচ্ছে নেদা নাক ড্যাঙা ড্যাং ড্যাং, ওর নাকটাকে কে করলো খেদা রেদা বলিয়ে, চামচি কি ছা বসে যেন নেজুর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং, ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং, ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকিকে দেয় টু, ছর্দি বলে সর্দি ওটা এরাম আক্থ, কাছিম যেন উপুর হয়ে ছড়িয়াছে ঠ্যাং, ও মা আমি হেসেই মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং, দাদু বুঝি

0: জালে পড়ে দাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে না শিখে এসেছেন। ও মা আমি হেসেই মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদি মা কি দাদুর নাকি টাংতে আলমা নাক, গজাল ঢুকে দিছেনে ভেঙে বাঁকা নাকের কাক। মুচি এসে দাদুর আমার নাক করেছে ট্যান। ও মা আমি হেসেই মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতো নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবীর ধ্যান, খাদু দাদু নাক হবেন নাক ড্যাঙা ড্যাং ড্যাং।
1: বাহ খুব সুন্দর হয়েছে। তোমরা কি জানো যে কাজী নজরুল ইসলাম এই ছোটদের জন্য কবিতা কেন লিখেছেন, কখন লিখেছিলেন? জানো না নিশ্চয়ই? কবির তখন দুই ছেলে, তোমরা জানো যে আরও দুই ছেলে কবির এর আগেই মারা গেছে, তো তাদের নাম হচ্ছে সানি আর নিনি, ডাকনাম তাদের, তাদের জন্য লিখেছিলেন এই কবিতা। আচ্ছা নামটা পড়েছো তোমরা সবাই? মাথা নাড়লে তো হবে না, বলতে হবে কি তোমরা পড়েছো নামটা সবাই?
2: হ্যাঁ।
1: তো নামটাটাকে সহজ করে মনে রাখার জন্য কাজী নজরুল ইসলাম একটি কবিতাও লিখেছেন। কে জানো সেই কবিতাটা? ওই তো পেছনে মাথা নাড়ছে, কি কবিতা বলো দেখি, কেউ জানো? শুনেছো নাকি? ওই যে এক এক কে এক, বাবা কোথায় দেখ, দুই এক কে দুই, নেই কো একটু শুই, কে জানো? না আজ সঙ্গের বন্ধুরা কেউ কিচ্ছু জানে না, শুধু কেবল কবিতা মুখস্থ করে এসেছে। আচ্ছা এবার তুমি চলে এসো, ওই যে হলুদ গেঞ্জি পরে, এটা সুন্দর কি বলবো ওটাকে, এটা ফ্রক পরে এসে গেছে। তোমার নামটা বলো?
3: সৌরিনী মণ্ডল।
1: কি শোনাবে তুমি আমাদের
3: আজকে? আমি কাজী নজরুল ইসলামের মাঙ্গলিক কবিতাটি আপনাদের শোনাবো।
1: আচ্ছা আচ্ছা তুমি তার আগে আমাকে একটু বলো তো, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন জানো? তুমি জানো? চলে এসো বলো, মাইক্রোফোনের সামনে এসো।
4: বর্ধমান জেলায়।
1: বর্ধমান জেলার গ্রামটার নাম জানো?
4: চুরুলিয়া।
1: ইয়েস, এই তো ছোট্ট বন্ধু আমার জানে। তাহলে চুরুলিয়া থেকে দেখো গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু তাকে চেনে, আর আমরাও তার জন্মদিন পার করে বসে পড়েছি তাকে শ্রদ্ধা জানাতে। চলো শোনাও কবিতা, কি শোনাবে মাঙ্গলিক?
3: আজকে আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের কবিতা মাঙ্গলিক। ভোরের বেলায় পূব গগনে সূর্য ঠাকুর দেন উঁকি, বলেন অলস জ্বরের মতন বসে বসে ভাবছ কি, আমার আকাশ মায়ের কোলে জাগি আমি ভোর বেলায়, আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায়, ক্রমেই যত ঊর্ধ্বে উঠি ততই আমি হই প্রখর, শক্তি তেজের উজ্জ্বল দূতি ছড়াই বিশ্ব ভুবন পর, রঙে রঙে রাঙাই আকাশ যখন সাঁঝে অস্ত যায়, ত্রিলোক্য মলিন মোর বিদায়ে যাবার বেলা দেখতে পাই, তোমার জীবন এমনই হবে শৈশবে আনন্দময়, যেথায় যাবে সেথায় যেন নূতন প্রাণীর লহর বয়, তোমার শক্তি তপস্যাতে আসবে কাছে ঊর্ধ্বলোক, তোমার আলোক ঘুঁচিয়ে দেবে ত্রিজগতের দুঃখ শোক, এই পৃথিবীর আধার যত এই মানুষের সকল ভয়, করবে মোচন শক্তি দিয়ে শৌর্য দিয়ে হে দুর্জয়, দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক অসম্মান তোমার তেজে দগ্ধ হবে জাগবে বুকে নূতন প্রাণ, যেসব আত্ম অবিশ্বাসী ভয়ের গুহায় লুকিয়ে রয় তোমার ডাকে আসবে ছুটে হে তেজবীর হে দুর্জয়, যে আদর্শ মানুষ আজও জন্মেনিকো এই ধরাই, তুমি হবে সেই সে মানুষ অধ্য বসায় তপস্যায়, সূর্য সমশেষ জীবনী রাঙিয়ে যাবে দিক বিদিক, যুক্ত করে বিশ্ব নিখিল গাইবে তোমার মাঙ্গলিক, অস্ত গেলে রবি যেমন জগৎ দেখায় অন্ধকার, হারিয়ে তোমায় কাঁদবে শোকে তেমনি মানুষ এই ধরাই।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। আজকে সবুজ কঞ্চি কাঁচাতে একেবারে আমাদের স্টুডিও চত্বর জমজমাট, কারণ আজ আমরা বসে পড়েছি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করতে। সকলেই জানি যে এই মুর্শিদাবাদ জেলার সঙ্গে তাঁরও একটা নিবিড় সম্পর্ক ছিল, বারে বারেই ছুটে এসেছেন, তাই সেই ছোট্ট শিশুদের নিয়েই আজ আমরা তার গান, কবিতা আর টুকরো টুকরো কথা নিয়েই আজকের সবুজের মেলা। আমরা শুধু কবিতাই শুনব তা তো নয়, আজ আমাদের সঙ্গে আরও ছোট্ট বন্ধু রয়েছে যারা নজরুল গীতি পরিবেশন করবে, উদিতা সরকার আর হিয়া নাথ।
2: নমস্কার, আমি উদিতা সরকার, আমি একটি নজরুল গীতি গাইবো।

0: এতক্ষণ সবুজের মেলায় ছোট্ট শিশুদের নিয়ে বসে পড়েছিলাম আমরা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করতে। গানে কবিতায় তাঁকে আজ আমরা শ্রদ্ধা জানালাম, স্মরণ করলাম। আর এই সঙ্গেই শেষ করি আজকের সবুজের মেলা। সকলকে আবারও প্রাণ ভরা ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে তোমাদের সঙ্গে এতক্ষণ কে ছিলাম? ছিলাম তোমাদেরই পিসিমণি, আমি দেবী, তোমাদের দেবী পিসিমণি।
1: সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।
0: ভালো থেকে সবাই, আবার কথা হবে পরের দিন। আজকের মতন টাটা।

শুনলেন অনুষ্ঠান সবুজের মেলা, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসরে আজকের প্রথম শিল্পী জোজো।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী রাজশ্রী ভট্টাচার্য।

এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। প্রথম শিল্পী ফিরোজা বেগম।

রবি দত্তের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। লোকগীতির আসরে আজকের প্রথম শিল্পী রুনা লায়লা।

0: করে ইচ্ছা করে ইচ্ছা করে।
1: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। এবারের শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

0: অনুষ্ঠান সুস্থ থাকুন। সুস্থ থাকুন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আপনাদের ভালো থাকবার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আর এই সুস্থ থাকুন অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের আজকের বিষয় রয়েছে থাইরয়েড। আসলে যত দিন যাচ্ছে আমরা এই কথাটি খুব বেশি শুনছি। আগে হয়তো জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না থাইরয়েড জিনিসটা কি, কেন হয়, কি কারণে হয়, আর হলে কি করতে হবে, সারা জীবনের চিকিৎসা চলে কি না বা ভালো হয় কি না, এসব অনেক প্রশ্ন অজানা আমাদের। তো যত দিন যাচ্ছে থাইরয়েডের সমস্যা বোধ হয় বেশি করে বাড়ছে, যে কারণে আমাদের মধ্যে আলোচনাটাও বেশি হচ্ছে। সেই জন্যই আজকে সুস্থ থাকুন অনুষ্ঠানে বিষয় রাখা হয়েছে থাইরয়েড। আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ মিত্র। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, তো যে কথা ডাক্তারবাবু, যে থাইরয়েড এই কথাটা আমরা খুব বলি, কিন্তু আমরা বোধহয় আদপে জানি না যে থাইরয়েড জিনিসটা কি। শুরুতে জেনে নিই একটু শ্রোতা বন্ধুদের জন্য।
1: থাইরয়েড একটি গ্রন্থি, যা কথায় গলার সামনে প্রজাপতির আকারে একটা গ্ল্যান্ড অর্থাৎ গ্রন্থি আমরা দেখতে পাই। কাদের মধ্যে দেখতে পাই? সাধারণত বয়ঃসন্ধির সময়, 16-17 বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যে এটা দেখা যেতে পারে ঢোক গেলার সময়।
0: তো বয়ঃসন্ধি মানে তো অ্যাডোলেসেন্স পিরিয়ড, হ্যাঁ, মানে ওই 18-19-21-এর মধ্যে।
1: আচ্ছা
0: আচ্ছা, ওই সময়টা দেখা যেতে পারে।
1: হ্যাঁ
0: আচ্ছা, ওই সময় মানে উপলব্ধ করা যায়,
1: সব সময় সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে।
0: আচ্ছা আচ্ছা, তা এই যে শরীরের বিভিন্ন কাজে এই গ্রন্থির ভূমিকা তো নিশ্চয়ই থাকে, এই শরীরের বিভিন্ন কাজে এই গ্রন্থিটার ভূমিকা কি, এই জানাটা বোধহয় আমাদের বিশেষভাবে দরকার।
1: প্রথমেই জানতে হবে এটা হচ্ছে একটি এন্ডোক্রিন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি, মানে এর থেকে নিঃসারিত হরমোন সরাসরি রক্তের মধ্যে প্রবেশ করে। এরপরে আসছে এর কাজ, কি কি কাজ। এর নিঃসৃত হরমোনটি হচ্ছে থাইরক্সিন।
0: আচ্ছা,
1: এর কাজ ধরুন হৃদস্পন্দনের বৃদ্ধি করা, ওজন, পেশি শক্তি, শরীরের তাপমাত্রা।
0: আচ্ছা,
1: মেটাবলিক রেট অর্থাৎ বিপাকক্রিয়া।
0: আচ্ছা,
1: যার দ্বারা আবার শরীরের শক্তি এবং তাপমাত্রা আমরা উৎপাদন করে থাকি।
0: আচ্ছা,
1: রক্তে চর্বি অর্থাৎ কোলেস্টেরল।
0: হুম হুম হুম,
1: হাড়ের কাঠিন্য মানে যাকে আমরা বোন ডেনসিটি
0: বলি, বোন ডেনসিটি বলি।
1: এছাড়া ঘুমের মাত্রা, মেজাজ বা মানসিক পরিস্থিতি এবং গর্ভাবস্থার সুস্থতা।
0: তাহলে এতখানি কাজ থাইরয়েডের উপর নির্ভর করে
1: অনেক।
0: তাহলে শ্রোতা বন্ধুদের তো বোধহয় আমাদের আরও একবার মনে করিয়ে দিতে হবে, যে জায়গাগুলো বললেন সেগুলো তো একেবারে মানে প্রতিটি জিনিসই আমাদের ভীষণভাবে দরকার, তাই না? তাহলে শ্রোতা বন্ধুদের জন্য আরেকবার আমরা মনে করিয়ে দিই বিষয়টা।
1: ধরুন হার্ট রেট, যেটা
0: হার্ট রেট মানে
1: হৃদস্পন্দন,
0: একদম হৃদস্পন্দন,
1: তার কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়া, এটা সম্পূর্ণ থাইরয়েডের উপরে
0: নির্ভর করে।
1: ওজন,
0: ওজন, ওজন বাড়া বা কমা,
1: বাড়া বা কমা দুটোই
0: দুটোই হতে পারে।
1: পেশি শক্তি, শরীরের তাপমাত্রা।
0: আচ্ছা, পেশি শক্তি এবং শরীরের তাপমাত্রা, মানে আমাদের যে টেম্পারেচার বলে, নরমাল টেম্পারেচার, হ্যাঁ, বাড়বে বা কমবে বা নরমাল যেটা ধরে রাখে সেটাও থাইরয়েড জনিত।
1: নরমাল রাখাটাই থাইরয়েডের কাজ।
0: আচ্ছা,
1: এবং থাইরয়েডের এই থাইরক্সিন হরমোনের বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়ার উপরে এই পেশি শক্তি বা শরীরের তাপমাত্রা এবং অন্যান্য যেগুলো আমি বললাম সবগুলোই নির্ভর করে। এছাড়াও যেরকম রক্তে চর্বির মাত্রা, কোলেস্টেরল, আজকের দিনে এটা আমাদের খুবই চিন্তার বিষয়। তাছাড়া গর্ভাবস্থার সুস্থতা, মানে যে বাচ্চা এখনও ভূমিষ্ঠ হয়নি তার সুস্থতাও নির্ভর করবে থাইরয়েডের উপরে, মায়ের থাইরয়েডের উপরে।
0: আচ্ছা, তার মানে থাইরয়েডের গুরুত্বপূর্ণ ভূমিকা।
1: নিশ্চয়ই,
0: তাই না? যে শিশু জন্মাচ্ছে তার মায়ের

0: যদি থাইরয়েড ঠিক না থাকে
1: ঠিক না থাকে
0: তাহলে কিন্তু শিশুটির ওপরেও তার প্রতিক্রিয়া হতে পারে। আরো যে সমস্ত কাজগুলো আমরা পেলাম সেগুলোও ভীষণভাবে গুরুত্বপূর্ণ মানুষের শরীরের ক্ষেত্রে, তাই না? এবার হচ্ছে এই যে থাইরয়েড হরমোন, এর কম বা বেশি হলে কি হবে? মানে যদি ধরুন কমে যায় তাহলেই বা কি হবে? আবার অনেক সময় বলি যে থাইরয়েড বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে বা কি হবে?
1: সাধারণ মানুষের থাইরয়েড হরমোন আমরা আশা করতে পারি নর্মাল অর্থাৎ স্বাভাবিক থাকবে।
0: আচ্ছা,
1: এর বেড়ে যাওয়া বা কমে যাওয়া দুটোই অস্বাভাবিক।
0: আচ্ছা,
1: অতিরিক্ত পরিমাণ থাইরয়েড হরমোন নিঃসরণ, যেটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম, তাতে কি কি হয়? আমরা যদি আগের লক্ষণগুলোকে আবার মনে করি,
0: আবার মনে করি, হ্যাঁ,
1: বিপাকের হার বেড়ে যায়, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যাবে, মেটাবলিক রেট বেড়ে যাবে।
0: আচ্ছা,
1: তার ফলে হৃদস্পন্দন বেড়ে যাবে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই যে মেটাবলিক রেট বেড়ে গেল, তার প্রভাবে শরীরে দ্রুত ওজন কমে যাবে, মানুষ রোগা হয়ে যাবে, ওজন কমে
0: যাবে, রোগা হয়ে যাবে
1: ক্রমশ। মেটাবলিক রেট বেড়ে যাওয়ার ফলে আবার যেটা হবে, মাসেল মাস কমে যাবে এবং মানুষ ক্লান্তি অনুভব করবে, তার সাধারণ কাজকর্মই তাকে ক্লান্ত করে দেবে।
0: আচ্ছা,
1: সারাদিন একটা ঘুম ঘুম ভাব থাকবে, নার্ভাস হয়ে যাওয়া বা ইরিটেবল হয়ে যাওয়া,
0: একটুতেই নার্ভাস একটুতেই ইরিটেবল, মানে বিরক্তি ভাব,
1: এই সব লক্ষণগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, মানে যেখানে থাইরক্সিন হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হচ্ছে।
0: আচ্ছা, মানে থাইরক্সিন হরমোনটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে এই লক্ষণগুলো।
1: আবার উল্টোটাও হতে পারে।
0: আচ্ছা,
1: তার থাইরয়েড গ্ল্যান্ড স্বাভাবিক কাজ করছে না, অর্থাৎ থাইরয়েড হরমোন মানে থাইরক্সিন হরমোন স্বাভাবিকের তুলনায় কম নিঃসৃত হচ্ছে, সেক্ষেত্রে কি করবে? আগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, মানুষ রোগা হয়ে যেতে পারে, তাহলে এক্ষেত্রে মানুষ মোটা হয়ে যাবে, একটু ফোলা ফোলা ভাব আসবে চেহারায়।
0: আচ্ছা আচ্ছা,
1: এছাড়া ঠান্ডা সহ্য করতে না পারা,
0: এটা একটা ঠান্ডা লেগে যাবে
1: বিশেষ লক্ষণ হাইপোথাইরয়েডিজম। ত্বকের শুষ্কতা,
0: ড্রাইনেস,
1: ড্রাই স্কিন এবং চুল রুক্ষ হয়ে যাবে।
0: আচ্ছা,
1: মানসিক অবসাদ,
0: ডিপ্রেশনও
1: আসতে পারে, ক্লান্তি, এইসব উপসর্গগুলো আমরা লক্ষ্য করব।
0: শরীরের অন্তঃক্ষরা গ্রন্থি, এবং যে গ্রন্থি প্রায় বলা যায় যে পুরো শরীরটাকেই চালনা করছে, তাই না?
1: তার
0: কোনটা বাকি রইল? সব স্বাভাবিক যে চলন, আমাদের যে গতিবিধি, সবটাই কিন্তু বিঘ্নিত হবে থাইরয়েডের বেশি বা কমের প্রভাবে।
1: সঠিক, একদম।
0: আর থাইরয়েড যদি নর্মাল থাক, রাখতেই হবে, নর্মাল মানে না থাকলেও রাখতেই হবে আর কি, বেশি থাকলেও তাকে নর্মাল করতে হবে, কম থাকলেও তাকে নর্মাল করতে হবে। তাহলে থাইরয়েড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের একটা তার ভূমিকা রয়েছে। এবারে যে কথা ডাক্তারবাবু, যে থাইরয়েড হরমোনের এই যে মাত্রাটা বলছেন, নর্মাল রেঞ্জ, এই নর্মাল রেঞ্জ জানবার জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা তো নিশ্চয়ই করতে হবে, তো সেই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলোর নিয়মাবলী বা কী কী, আর সেগুলো কীভাবে কী করতে হয়?
1: থাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ এই গ্রন্থির কর্মক্ষমতা জানার জন্য আমরা রক্তের পরীক্ষা করে থাকি। রক্তের T3, T4, TSH এই তিনটি পরীক্ষাই মূলত আমরা করে থাকি। এর মধ্যে T4টি হলো সক্রিয় অংশ।
0: আচ্ছা,
1: তার গুরুত্ব সব থেকে বেশি। অন্যদিকে TSH, এই মাত্রা পিটিউটারি গ্ল্যান্ড, তার প্রভাবে বাড়া কমা হয়, তাই এর মাত্রাটাও আমাদের রক্তে পরীক্ষা করে নেওয়া দরকার। পিটিউটারির ভূমিকা অন্যদিকে ইঙ্গিত করে, সেটা আমরা যাচ্ছি না সে ব্যাপারে,
0: একটুখানি বললে ভালো হয়।
1: পিটিউটারি গ্ল্যান্ডকে আমরা বলে থাকি মাস্টার গ্ল্যান্ড।
0: আচ্ছা,
1: তার দ্বারা হরমোন নিঃসারিত হয়, তার প্রভাবে থাইরয়েড গ্ল্যান্ড তার T3 এবং T4 নিঃসারণ করে।
0: আচ্ছা,
1: যার ফলে পিটিউটারির কোনো অস্বাভাবিক পরিমাণ হরমোন যদি বেরোয়, তার ফলে থাইরয়েডের উপর প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। সেক্ষেত্রে রোগটা থাইরয়েডের না, পিটিউটারির, যদিও আমরা আজকে আমাদের আলোচনাটা থাইরয়েডের মধ্যেই সংক্ষিপ্ত রাখছি, কেননা পিটিউটারি নিয়ে আলোচনা করতে গেলে সারাদিন কেটে যাবে।
0: কিন্তু থাইরয়েডের এই যে মাত্রা, এই মাত্রা জানবার জন্য আমাদের মূলত তিনটি টেস্টের কথা বললেন, T3, T4 এবং TSH।
1: এবং এক্ষেত্রে যদি কেউ থাইরয়েডের রোগী হয়েই থাকেন, মানে তার ডায়াগনোসিস হয়ে থাকে, সেক্ষেত্রে তার প্রতি মাসে অথবা অন্তত 2 থেকে 3 মাস পরে পরে এই রোগের জন্যে এই রক্তে T3, T4, TSH আমাদের পরীক্ষা করে যাওয়া দরকার। তার মাত্রা বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে ওষুধের প্রভাবে, এবং সেই অনুযায়ী আমাদের ওষুধের পরিমাণ আমাদের নির্ধারণ করতে হবে।
0: তাহলে কি প্রতি মাসেই বদলাবে?
1: যদি মানে একই লেভেলে থাকে, অর্থাৎ মাত্রা বৃদ্ধি মানে আকস্মিক বৃদ্ধি না পায় বা কমে না যায়, সেক্ষেত্রে যা ওষুধ তার চলছিল সেই মানে
0: ডোজটাই থাকবে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে ডোজগুলো হয়, এই ডোজগুলো আমরা ডাক্তারবাবুদের দিতে দেখেছি যে 50, 100, এই যে এই আর কি, এগুলো নির্ভর করে শরীরের মানে তার কত পরিমাপ আছে তার ওপর নাকি? আর আরও একটা কথা বলতে শুনি, যেটা হচ্ছে যে আপনার বাড়িতে যদি কোনো শোকের ঘটনা ঘটে তাও কিন্তু ওষুধটা খেতে হবে খালি পেটে, এবং ওষুধ খাওয়ার একটা নিজস্ব নিয়ম রয়েছে যে তারপরে আধ ঘন্টা পরে কিছু খাওয়া যাবে না বা আগে, এই জিনিসটা একটু যদি শ্রোতা বন্ধুদের বলে নেওয়া যায়।
1: থাইরয়েড হরমোনের ক্ষেত্রে মানে যে কোনো হরমোনাল ট্রিটমেন্ট আমরা পেশেন্টদের রোগীদের বলে থাকি যে আপনি খেতে ভুলে যেতে পারেন, খাওয়ার খেতে ভুলতে পারেন,
0: আমি একথাই শুনেছি,
1: ওষুধ খেতে ভুলবেন না,
0: ভুলবেন না।
1: একটি বিশেষ সময় বিশেষ করে থাইরক্সিনের ক্ষেত্রে আমরা বলি সকালবেলা খালি পেটে বড়ি বা ট্যাবলেট আকারে এই থাইরয়েড হরমোন আমরা পেশেন্টদের খেতে দিয়ে থাকি, খালি পেটেই সেটা খাওয়ার নিয়ম। এবং প্রথমে আমরা শুরু করি অল্প মাত্রায়, তারপরে ধীরে ধীরে পেশেন্টের রেসপন্স অর্থাৎ পেশেন্টের পরবর্তী রিপোর্ট অনুযায়ী তার মাত্রা আমরা বৃদ্ধি করে থাকি বা কম করেও থাকি অনেক ক্ষেত্রেই, এইভাবেই। এবার এখানে একটা বলার আছে যে থাইরয়েডের বড়ি প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে এবং নিজের ইচ্ছে মতো বন্ধ করে দেওয়া যাবে না।
0: এটাই হচ্ছে কথা শ্রোতা বন্ধুদের, এইখানেই একটা সচেতনতার ব্যাপার রয়েছে। এই কারণে যে আমার নর্মাল রেঞ্জে চলে এলো, আমি পরীক্ষা করে দেখলাম আমার থাইরয়েড কম ছিল বা বেশি ছিল, সেটা আমার ওষুধ খাবার পর নর্মালে চলে এলো, তো সেক্ষেত্রে সে কি বন্ধ করে দেবে ওষুধ খাওয়াটা?
1: বাড়ানো বা কমানো সম্পূর্ণ তার চিকিৎসকের হাতে, চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সে বাড়াবে বা কমাবে, বন্ধ করার দায়িত্ব চিকিৎসকের।
0: আচ্ছা,
1: এর ভিন্ন অন্য কোনো অন্যথা হবে না। আর ধরেই নিতে পারেন থাইরয়েডের ওষুধ একবার চালু হলে
0: সারা জীবন
1: চলে,
0: এটা শুনেছি বলতে। আর ওই যে খাবার নিয়মটা, খালি পেটে খেয়ে আধ ঘন্টা কিছু খাওয়া যাবে না, আমরা কি হই সকালে ঘুম থেকে উঠেই না এক কাপ চা খেয়ে ফেলি সঙ্গে সঙ্গে, ওই থাইরয়েডের বড়ি খেলাম তারপরে কি সঙ্গে সঙ্গে চাটা খাওয়া যাবে
1: না? খাওয়াই ভালো, আধ ঘন্টা থেকে এক ঘন্টা একটু বিরতি দিয়ে তারপরে যে কোনো খাবার খাওয়াই ভালো, তা না হলে এই ওষুধের অ্যাবজর্পশন এবং তার কার্যক্ষমতা অনেকটাই কমে, মানে ইন্টারফিয়ারেন্স হয়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে,
1: সঙ্গে সঙ্গে খেলে,
0: আর যদি গ্যাপটা রেখে খাই তাহলে তার কার্যকারিতা বেড়ে যাবে। এইটা শ্রোতা বন্ধুদের জন্য একটা মূল জায়গা যে বাকি যে যে লক্ষণগুলো পেলেন, যে থাইরয়েডের কম পরিমাণে থাকলে বা বেশি পরিমাণে থাকলে আমাদের শরীরে কি কি ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের শরীর পুরো শরীরটাই কিন্তু তার চলনটা একটা বিঘ্ন ঘটছে, তাই না?
1: নিশ্চয়ই।
0: হ্যাঁ, তো সেক্ষেত্রে তাকে ঠিকভাবে চালনা করা, তাকে মানে আমাদের শরীরকে ঠিকভাবে চালনা করা, ছোট্ট একটা বড়ি, সেই বড়িটা খেয়ে আমরা যদি নিয়মিত নিয়ম মেনে খাই তাহলে বোধহয় ঠিক থাকবে। এইবারে যেটা কথা যে ধরুন খাচ্ছি খেয়েই যাচ্ছি, অনেক দিন ধরে খেয়ে যাচ্ছি, তাতে করে যে লক্ষণগুলো আমরা পাচ্ছিলাম যে থাইরয়েড কম বা বেশি হলে যে সমস্যাগুলো হচ্ছিল, তার কি প্রতিকার ঘটবে?
1: হ্যাঁ, অবশ্যই প্রতিকার ঘটবে। তবে যেটা আমি বললাম, অবশ্যই আপনি চিকিৎসকের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলবেন, ওষুধ বন্ধ করা যাবে না, এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে ওষুধের প্রভাবে থাইরক্সিনের লেভেল অর্থাৎ T3, T4 এবং TSH এর পরিমাণ রক্তে কীরকম আছে সেই অনুযায়ী ওষুধের ডোজ কম বা বেশি যদি প্রয়োজন হয় করতে হবে, অর্থাৎ আপনি সবসময়ই একজন চিকিৎসকের পরামর্শে থাকবেন। থাইরয়েডের চিকিৎসা নিজে হবে না।
0: এবং নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষাটাও দরকার,
1: চালু রাখতে হবে।
0: হ্যাঁ, আচ্ছা, এইবার যে থাইরয়েড সম্পর্কে আমরা ওষুধ খেতে গিয়ে বা দীর্ঘ চিকিৎসার ফলে অনেক সময় বলতে শুনেছি ডাক্তারবাবুদের যে এই খাবেন না বা এই খাওয়া যাবে না, এই জিনিসগুলো কি একটুখানি আমাদের শ্রোতাদের বলে দেওয়া যায়? যে অনেক সময় বলে যে সোয়াবিন খেতে বারণ করে বা
1: প্রথমেই এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে আয়োডিনযুক্ত লবণ,
0: আয়োডিনযুক্ত লবণ
1: আমরা যেটাকে বাজারে আয়োডাইজড সল্ট বলে থাকি, দ্বিতীয় প্রক্রিয়াজাত খাবার আমরা অ্যাভয়েড করব, অর্থাৎ পরিহার করব। অতিরিক্ত পরিমাণে সয়াবিন, কাঁচা সবজির মধ্যে বাঁধাকপি,
0: বাঁধাকপির কথাও শুনি, হ্যাঁ,
1: উচ্চ ক্যাফিনযুক্ত পানীয় মানে কফি,
0: কফি টাইপ,
1: এবং কিছু কিছু আমরা কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ নরম পানীয় যার মধ্যে ক্যাফিনের মাত্রা অতিরিক্ত থাকে সেগুলো না খাওয়াই উচিত। ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য, এর দ্বারা থাইরয়েডের গ্রন্থিকে অতিরিক্ত ইরিটেট করে বা আরো সংবেদনশীল করে তোলে।
0: আচ্ছা,
1: তার জন্য এই খাদ্যগুলোকে
0: আমাদের তালিকায়
1: না থাকাই ভালো,
0: খাদ্য তালিকায়।
1: এছাড়া মানসিক চাপ মানে স্ট্রেস, তারও একটা আমরা প্রতিফলন দেখতে পাই থাইরয়েড হরমোনের ওপরে। কম ঘুমানো, আজকের দিনে এটা একটা মহামারীর আকার নিয়েছে,
0: একেবারে তাই,
1: তার জন্য মোবাইল ফোন দেয়,
0: এবং শুতে গিয়ে আমরা যে কত রাত পর্যন্ত এই ফোনের পিছনে থাকি তার কোনো ইয়ত্তা নেই, এবং তার ফলে আমাদের নিজেদের ঘুমটা নষ্ট করি, নিয়মানুবর্তিতা নষ্ট করি,
1: এবং এর ফলে আমাদের যে কি ক্ষতি হয় সেটা হয়তো আমরা আজকে বুঝছি না, হয়তো বছর দশেক পরে আমরা এর প্রভাব বুঝতে পারবো। এছাড়া মেডিটেশন বা ধ্যান, সেটা করলে আমাদের নিশ্চয়ই একটা সুবিধা হবে। ব্যায়াম, আজকের দিনে আমাদের লাইফস্টাইল যদি বলেন, তার মধ্যে ব্যায়াম এবং মেডিটেশনকে ইনক্লুড করা দরকার, অন্তর্ভুক্তই নিশ্চয়ই প্রয়োজন। যথাযথ সময় নিদ্রা, মানে ঘুমের পরিমাণটাই যথেষ্ট নয়, বায়োলজিক্যাল ক্লক বলে একটা ব্যাপার আছে, আমি রাত দশটার বদলে আমি যদি ভোর চারটে ঘুমোতে যাই এবং দুপুর বারোটা অবধি ঘুমাই, সেটা নিশ্চয়ই সুস্বাস্থ্যের লক্ষণ নয়, এবং তার প্রভাব থাইরয়েড গ্ল্যান্ড শুধু নয় বাকি গ্ল্যান্ডের ওপরেও পড়ে। তাই এই নিয়মাবলী যদি আমরা মোটামুটি মেনে চলতে পারি তাহলে সেটা আমাদের সুস্থ থাকতে সাহায্য করবে।
0: এবারে ডাক্তারবাবু, যেটা যে হাইপোথাইরয়েড কথাটা আমরা শুনেছি, তো হাইপোথাইরয়েড মানে কম থাইরয়েড, তাই না? এর চিকিৎসাটা কি?
1: হাইপোথাইরয়েডের চিকিৎসা সহজ কথায়, আমার শরীরে থাইরক্সিন হরমোনের পরিমাণ কম, আমি বডির মাধ্যমে হরমোন
0: সেটাকে দিতে হচ্ছে।
1: পরিমাণটা কত, এর কিন্তু কোনো মাপকাঠি সেরকমভাবে হয় না। আপনি বলতে পারেন ওই ট্রায়াল অ্যান্ড এরার, অর্থাৎ আমি বড়ি প্রয়োগ করব, তার ফলে রক্তে থাইরয়েডের পরিমাণ দেখব, এবং তার অনুযায়ী আমাকে তার কম বেশি তারতম্য ঘটাতে হবে।
0: আচ্ছা, এই যে ওষুধ খেয়ে যাচ্ছি, আজীবন চলবে ওষুধ, তো এর কোনো প্রতিক্রিয়া আছে? ওষুধের
1: যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এখানে আমরা যেটা বলে থাকি কস্ট বেনিফিট, মানে আমি থাইরয়েডের থেকে মুক্তি চাইছি না তার পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে আমি ওষুধ খাবো না, এই স্টেপটা আমাকে করে নিতে হবে।
0: তো এই এই হিসেবটা তো আমাদের নিজেকে বুঝে নিতে হবে, যে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে যদি আমি ওষুধটা না খাই তাহলে আমি কিন্তু ওই অসুখে আরও বেশি জর্জরিত হয়ে পড়বো এবং আমার চলার ক্ষমতাও হারাবে, তাই না? কাজেই এই যে হাইপোথাইরয়েড বা কম থাইরয়েড, হাইপোথাইরয়েড মানে বলছেন কম থাইরয়েড, মানে শরীরে কম তৈরি হচ্ছে, সেটাকে আমাকে ওষুধ দিয়ে বাড়িয়ে নিতে হচ্ছে, এবং সেইটা ওই যে বড়ি প্রয়োগ করে করে দেখতে হবে যে কোনটা তার সঠিক ডোজ। এবার থাইরয়েডের রোগের ক্ষেত্রে চিকিৎসা কি নিয়মিতভাবে করতে হবে?
1: থাইরয়েডের রোগের ক্ষেত্রে সেখানে ধরুন যদি হাইপোথাইরয়েড হয়ে থাকে তাহলে তো আপনি ওষুধ দিচ্ছেন, এর উল্টোটাও হতে পারে, হাইপারথাইরয়েড।
0: আচ্ছা,
1: অর্থাৎ থাইরয়েডের গ্রন্থি থেকে
0: মানে কম হচ্ছিল
1: এবং অতিরিক্ত পরিমাণে থাইরক্সিন হরমোন নিঃসারিত হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় শল্য চিকিৎসার প্রয়োজন হয়, সার্জারি।
0: আচ্ছা, মানে থাইরয়েড এমন একটা জিনিস যেটা চিকিৎসাতেও চলে যেতে পারে, মানে শল্যতেও চলে যেতে পারে, অপারেশনে
1: পরিস্থিতির অনুযায়ী। আর এছাড়া কার্বিমাজোল বা রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ইত্যাদি ওষুধ আমরা ব্যবহার করে থাকি।
0: আচ্ছা, তাহলে এই হাইপোথাইরয়েড পেলাম আমরা, আবার হাইপারথাইরয়েড যেটা মানে বেশি পরিমাপ, তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে নিয়ন্ত্রণ করতে গেলে সেক্ষেত্রেও কি বড়ি খেতে হবে, যে বড়ি খাওয়ার কথা আপনি বললেন?
1: হ্যাঁ, সেখানেও বড়ি আছে, তবে সেই বড়ি আপনি যে প্রথমে কথাটা তুলেছিলেন পার্শ্ব প্রতিক্রিয়া, এক্ষেত্রে তার পার্শ্ব প্রতিক্রিয়া একটু তুলনামূলকভাবে বেশি।
0: আচ্ছা,
1: যার জন্যই কোনো কোনো ক্ষেত্রে আমরা এখানে সার্জারি বা শল্য চিকিৎসার সাহায্য নিয়ে থাকি।
0: আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা এই যে সার্জারি হলো, সার্জারি হলে কি ঠিক হয়ে যাবে না তাকে বহির প্রক্রিয়া চলতেই থাকবে?
1: এটা দেখুন, এই ক্ষেত্রে সার্জারি এবং বড়ি দুটোই চলতে পারে, অথবা সার্জারির পরে অন্য ধরনের বড়ি, সেটা নির্ভর করবে,
0: নির্ভর করবে সেটা চিকিৎসক বুঝবেন।
1: হ্যাঁ,
0: আর হচ্ছে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য কি বলবেন, যে তাদের নিয়মিত জীবনযাত্রা বা জীবনশৈলী কিরম হওয়া উচিত বা কিভাবে চলা উচিত?
1: জীবনযাত্রা নিয়মিত এবং তার সাথে তাদের একজন চিকিৎসকের সঙ্গে সারাক্ষণ পরামর্শ করতে হবে, তার নিয়মিত রক্ত পরীক্ষা এবং থাইরয়েড হরমোনের লেভেল মাপতে হবে, ওষুধ ভুললেও চলবে না, ওষুধ তার সারা জীবনের সঙ্গী। এছাড়া যে যে জিনিসগুলো আমরা আগে আলোচনা করছিলাম যেগুলো সাধারণত পরিহার করা দরকার, সেগুলো থেকে যদি নিজেকে
0: নিয়ন্ত্রণ
1: করতে পারেন, নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারেন, অতিরিক্ত মাত্রায় স্ট্রেস বা মানসিক চাপ না নিতে হয়,
0: মানে নির্দিষ্ট সময় ঘুমানোর কথা,
1: নির্দিষ্ট সময় ঘুম, নির্দিষ্ট সময় খাওয়া, এই এই তাছাড়া ব্যায়াম এবং মেডিটেশন, সেগুলো ওনাকে অনেকটা সাহায্য করতে পারে।
0: আচ্ছা, এই থাইরয়েড কি বাচ্চাদের হয়? অ্যাডোলেসেন্স কথাটা আমরা পেয়েছিলাম শুরুর আলোচনা।
1: থাইরয়েডের সমস্যা সব সময় সব বয়সেই হতে পারে, যে কোনো বয়সেই
0: হতে পারে,
1: এবং দেখা গেছে মহিলাদের মধ্যে 5-8 গুণ বেশি থাইরয়েডের সমস্যা পুরুষদের তুলনায়।
0: বেশি বেশি
1: বেশি?
0: আচ্ছা,
1: শুধু তাই নয়, মহিলাদের উপরে যদি এই থাইরয়েডের পরিমাণ, মানে থাইরয়েড রোগের পরিমাণটা এত বেশি হয়, আপনি বুঝতেই পারছেন পরবর্তী প্রজন্মের উপরেও তার একটা প্রভাব পড়তেই পারে। কারণ যদি গর্ভাবস্থায় থাইরয়েডের হরমোনের লেভেল নর্মাল না থাকে, সেক্ষেত্রে সমস্যা দেখা দিতেই পারে।
0: তাহলে মেয়েদের থাইরয়েডের প্রবণতাটা বেশি
1: বেশি, এবং
0: সেই কারণে পরবর্তী প্রজন্মেও তার একটা
1: প্রভাব আসতে পারে,
0: আসতে পারে।
1: তাই সচেতনতাটা থাইরয়েডের ক্ষেত্রে ভীষণ জরুরি।
0: এতক্ষণ আমরা আলোচনা করলাম থাইরয়েড নিয়ে। আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয় ছিল থাইরয়েড এবং তার প্রভাব। তো সে বিষয়ে আমাদের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ মিত্র খুব ভালোভাবে আমাদের শ্রোতা বন্ধুদের যতখানি সহজ করে বলা যায় সেই বিষয়টি তুলে ধরেছেন। তো আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

শুনলেন অনুষ্ঠান সুস্থ থাকুন, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশ বাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুদের এখন জানাব চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে। 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ। ভক্তিগীতি এবং রজনীকান্তের গান শুনবেন 6:40 থেকে। চিঠিপত্র পাঠের আসর আজ সন্ধ্যায় 7:10। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রাত 8:00। 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 8:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। 8:45 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। রাত 9:00 থেকে দিল্লি কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান। তারপরে বিবিধ ভারতীর অনুষ্ঠান। রাত 10:00 অনুষ্ঠান যুব জগৎ। 10:30 অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের বাকি কিছু অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার দুই একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারে জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না পরবর্তী তিন দিনে, তবে তারপরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে কমতে পারে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী সাত দিনে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, জেলার কোনো কোনো জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবারের জন্য আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই। চাষী ভাইদের জন্য পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারে জেলার দুই একটি জায়গায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারে জেলার দুই একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কর্মখালি সংক্রান্ত খবরাখবর নিয়ে অনুষ্ঠান জীবিকার জন্য। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 1 জুন থেকে 12 জুন 2026 সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করুন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীগণ আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করুন। ফোন নম্বরটি আরও একবার বলছি, 9434584102 এই নম্বরে যোগাযোগ করুন যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত। শুনলেন কর্মখালি সংক্রান্ত খবরাখবর নিয়ে অনুষ্ঠান জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

0: একটু পরেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট 149,666। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। এই জয়ের ফলে রাজ্য বিধানসভায় বিজেপির মোট আসন সংখ্যা 207 থেকে বেড়ে হল 208। উল্লেখ্য, 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়, 88% বেশি ভোট পড়ে এই কেন্দ্রে। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024 31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দী ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা হবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলা শাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা সহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলা শাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। 2025 দোসরা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে 8 পাতার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে অনুপ্রবেশকারীদের রাখার জন্য ওই হোল্ডিং সেল তৈরির কথা বলা হয়। উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে নবনির্বাচিত বিজেপি সরকার ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন তাদের অবিলম্বে চিহ্নিত করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরানোর কাজ করবে। এদিকে হাওড়ার জগাচা থানার উনসানি থেকে দুই বাংলাদেশিকে আজ গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রমজান গাজী ও আরিফা বেগম দম্পতি পরিচয়ে ওই এলাকায় বসবাস করছিল। ভুয়ো নথি তৈরি করে ভারতে আসে তারা। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় বলে জানা গেছে। হাওড়ার উরুবেড়িয়ার হাটকালীগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 24 কিলোগ্রামের বেশি গাঁজা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইন মামলা রুজু হয়েছে। তোলাবাজি ও মাফিয়া কার্যকলাপের অভিযোগে ধৃত বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল নেতা পীযূষ চক্রবর্তীকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাঁকুড়া সদর থানার পুলিশ গতরাতে তাকে গ্রেফতার করে। আগামী 28 মে আবার তাকে আদালতে হাজির করা হবে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পথ নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে। ট্রাফিক নিয়ম মেনে এবং হেলমেট পরে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের কাছে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। জেলার পরিবহন দপ্তরও পুলিশের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সহায়তা করছে। মেদিনীপুর শহর এবং জেলার অন্যান্য স্থানে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে বাস, লরি সহ ভারী যানবাহনে নিষিদ্ধ এয়ার হর্ন বাজানো বন্ধ করার জন্যও পরিবহন দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহারের দিনহাটায় গোসানিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট নলধনদরা এলাকায় বিজেপির বিজয় মিছিল লক্ষ্য করে বোমা নিক্ষেপ করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় রঞ্জিত কুমার বর্মন নামে এক বিজেপি কর্মী আহত হয়েছেন। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে তার। পুরুলিয়া শহরে সেখানকার পৌরসভা ও পুলিশের উদ্যোগে বুলডোজার দিয়ে নিয়ম বহির্ভূত বেশ কয়েকটি বাড়ি ও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পুরুলিয়া শহরের জেলা আদালত মোড় থেকে শুরু করে জেলাশাসক দপ্তর লাগোয়া রাস্তায় ওই অস্থায়ী নির্মাণ গড়ে উঠেছিল বলে খবর। উল্লেখ্য, এর আগেও তৃণমূল কংগ্রেস সরকারের আমলে একাধিকবার পুরুলিয়া পৌরসভা কর্তৃপক্ষ ও পুলিশ অবৈধ নির্মাণ সরানোর নির্দেশ দেয়। সেই নির্দেশ অগ্রাহ্য করেই এতদিন দোকানপাট চালিয়ে যাচ্ছিলেন দোকান মালিকরা। হলদিয়ার 116 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আজ সকালে এক যুবকের মৃত্যু হয়েছে। হলদিয়ার সিটি সেন্টার সংলগ্ন মোরম এলাকায় একটি দ্রুতগতির ডাম্পার ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে। যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার পর থেকেই পলাতক দুই গাড়ির চালক, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে
1: আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি এবং রজনীকান্তের গান। প্রথমেই কয়েকটি ভক্তিগীতি। প্রথম শিল্পী রবীন বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন ভক্তিগীতি। এবারের শিল্পী নীলা মজুমদার।

শুনলেন কয়েকখানি ভক্তিগীতি, এবারে কয়েকটি রজনীকান্তের গান। প্রথম গান শুনুন শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
2: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রজনীকান্তের গান। এবারের গানটি গেয়েছেন কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: নিশীত সাধুর কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হলো। বিভিন্ন শিল্পীর কণ্ঠে কয়েকটি রজনীকান্তের গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানে যাব, তবে তার আগে বিজ্ঞাপন।
1: ন্যারোব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যার আসরে উপস্থাপনায় রয়েছি আপনাদেরই বন্ধু আমি কাউসার জামান। বন্ধুরা, আজ মে মাসের 24 তারিখ, এখনও বেশ কয়েকদিন বাকি। আপনাদের সামনে সুযোগ রয়েছে চিঠি লেখার, তাই আরও একবার স্মরণ করিয়ে দিই, মে মাসের বাকি দিনগুলোতে লিখবেন কোন বিষয়ে। বৈশাখের পয়লাই নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি, এই 25শে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে তো, দেখো তো কোনবার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের রবি ঠাকুর। দুঃখ সুখের টানাপোড়েন, মৃত্যু নিয়ে ভয়, সকল করি জয়, যদি তুমি এসে আঁধারে হাতটি ধরো, তাই তো বলি প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা। 150 শব্দে প্রাণের ঠাকুর এর কথা লিখুন, লিখুন আপনার অনুভব, পাঠান আমাদের দপ্তরে। ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। এছাড়া আমাদের ইমেলেও লিখতে পারেন, ইমেল আইডি akashvanimurshidabad@gmail.com। তো বন্ধুরা, লিখুন প্রাণের ঠাকুর এই বিষয়ে আপনার অনুভব মে মাসের বাকি দিনগুলোতে। এ বিষয়ে আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন রাজু দাস বৈরাগ্য। উনি লিখেছেন করিমপুর বাঁশবাড়িয়া নদিয়া থেকে। চলুন দেখি আমাদের নদিয়ার বন্ধু কী লিখছেন। যেদিকে তাকায় সেদিকেই শুধু রবি ঠাকুর, সেই ছোটবেলা থেকে আজ অবধি রবি ঠাকুর জীবনের সঙ্গে একেবারে জড়িয়ে রয়ে গেছেন। সেই কোন ছোটবেলায় মাটির নিকোনো উঠোনে দুলে দুলে পড়তাম, জল পড়ে পাতা নড়ে, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, কিংবা দিঘি ভরা জল করে টলটল, ইত্যাদি ইত্যাদি। প্রাথমিক স্কুলে বন্ধুদের সাথে গাইতাম আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, মমচিত্তে নীতি নিত্যে, কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই। তারপর প্রথম যৌবনে কোনো এক কৃষ্ণকলির কালো হরিণ চোখে চোখ রেখে মন থেকে বলেছিলাম, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। কৃষ্ণকলি শুধু মৃদু হেসেছিল। জীবনে মৃত্যু শক্তি জানতাম না। বাবা যেদিন সারা জীবনের মতো পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন, সেদিনও সেই রবি ঠাকুরের গান মাথার উপর সান্ত্বনার পরশ বুলিয়েছেন। আছে দুঃখ আছে মৃত্যু, জীবনও দখনও দাগে, তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। এখন যখন বিকেলের পরন্ত বেলায় কোনো এক টলটলে স্বচ্ছ নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতে দেখতে নিজের অজান্তেই টুকরো টুকরো নদীর জলে ঢিল ছুটতে ছুটতে, কখন যেন নিজের অজান্তেই মনের অন্তরাল থেকে কে যেন গুনগুনিয়ে গেয়ে ওঠে, দূরে কোথাও দূরে দূরে আমার মন বেড়াই গো ঘুরে ঘুরে, কোনো এক নাম না জানা এক ঝাঁক পাখির দল মাথার অনেক উপর দিয়ে কিচিরমিচির করতে করতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যায়। তখন আমিও যেন মনে মনে ছোট্ট অমর হয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আমার, আচ্ছা ও পাখির দল, তোমরাও কি ওই পাঁচমোর পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে তোমাদের বাসা, যেখানে লাল শাড়ি পরা মেয়েরা সব জল নিতে আসে? আবারও মনে মনে মুচকি হেসে বলি, তাই তো, যেদিকে তাকায় সবখানেই শুধুই রবি ঠাকুর, তার পায়ে পাতা যে সবখানেতেই পাতা, কোথায় রাখব প্রণাম? তিনি যে আমাদের আত্মার শান্তি, প্রাণের আরাম, আমার আপনার আমাদের সবার রবি ঠাকুর। এ বলেই শেষ করেছেন রাজু দাস বৈরাগ্য, লিখেছেন করিমপুর বাঁশবাড়িয়া নদিয়া থেকে। বন্ধুরা, পরের চিঠিতে যাব, তবে তার আগে শুনব একখানি রবীন্দ্রসঙ্গীত।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএমএ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: গান এবং বিজ্ঞাপনের পরে আবারও চিঠিতে, আজকের দ্বিতীয় তথা শেষ চিঠি পাঠিয়েছেন ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, রাজবাড়ী কান্দি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। চলুন দেখি আমাদের জেলার বন্ধু কি লিখছেন। প্রিয়, আজ সন্ধ্যায় বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল। সঠিক সময়ে সঠিক বিষয় নির্বাচন, খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাই। কবি দীনেশ দাসের কথা সত্যিই ভাববার, কারণ আমরা তো কোনো ঠাকুর স্থানে পা রাখি না, বাঙালির মননে রবি ঠাকুর সত্যিই ঠাকুর। তাঁর সম্বন্ধে আলোচনা আমাদের মানায় না। রবীন্দ্র মাসে রবি পুজো, এ যে গঙ্গা জলে গঙ্গা পুজো, তবু আলোচনা কিছু কথা বলতেই হয়। তিনি শুধু বিত্ত কৌলিন্যে নয়, চিত্ত কৌলিন্যেও আমাদের মধ্যে বিশেষ স্থান করে নিয়েছেন। সমস্ত দিক থেকে তাঁর চিন্তাভাবনা ছিল সবার ঊর্ধ্বে। প্রথমে বাড়ির চাপে পড়ে জমিদারি কাজে নিযুক্ত ছিলেন, প্রজাদের অভিভাবক হিসেবে। তখন প্রায়ই যেতে হতো শিলাইদহ, সাজাদপুরে। পদ্মা নদী ছিল তাঁর খুব প্রিয়, বোট ছিল তাঁর চলাচলের যান। বিভিন্ন নামের বোট থাকলেও পদ্মা বোটেই ছিল প্রিয়। ভাবতে অবাক লাগে, এত সব প্রাচুর্যের মধ্যেও তিনি কবি। তার প্রথম পরিচয়, তিনি একজন কবি, এতে খুব খুশি হতেন তিনি। বাল্যকাল থেকে কবিতা লেখা শুরু। আম সত্য দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিই তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিঃশব্দ, পিপিলিকা কাঁদি যাই পাতে। তার সুন্দর লেখনীগুলোকে সাতটি পর্যায়ে ভাগ করেছেন, যেমন অনুশীলন পর্ব, উন্মেষ পর্ব, বিকাশ পর্ব ইত্যাদি। তিনি যেন সরস্বতীর বর পুত্র। তার কলম থেকে নদীর স্রোতের মতো প্রবাহিত হয়ে থাকে গল্প, কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস ইত্যাদি। সঙ্গীত ও চিত্রশিল্পের কথা তো বলার নয়, সেই তিনি আজ সবার ঘরে ঘরে, সভা সমিতি অনুষ্ঠান মাতিয়ে তোলে তার গান। বিভিন্ন ভাষার মধ্যে বিচরণ ছিল তার। মানসিকতার পরিবর্তন সবার ঊর্ধ্বে, পরিবারের বাধা অতিক্রম করে বুদ্ধকে ঈশ্বর ভাবতেন। এমনকি বিশ্বভারতীতে বৌদ্ধ ধর্মের অনুশীলন তার বড় মনের পরিচয়। তিনি যেন ভারতাত্মার মূর্ত প্রতীক। তার প্রজ্ঞা ছিল ঋষির মতো, নিবিড় দেশাত্মবোধ, ঈশ্বরের চেতনা, স্পর্শকাতরতা তার কাব্য কবিতাকে ত্রিবেণী সঙ্গমে স্থাপন করেছেন। তিনি তো সকল দেশের, সকল কালের ও সকল মানুষের তীর্থভূমি। তার বিচরণ সর্বত্র, সেই তো আমাদের ভাবতে হয়, কোথায় রাখব আমাদের প্রণাম। প্রণাম জানাই বিশ্বকবিকে, শ্রদ্ধা সম্মান জানাই আজ সন্ধ্যায় অনুষ্ঠানকে, সেই সঙ্গে কর্মকর্তাদের। নমস্কার অন্তে ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, রাজবাড়ির নিকট কান্দি, পোস্ট কান্দি, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। ধন্যবাদ বন্ধু, ভবিষ্যতেও চিঠি পাব এই প্রত্যাশা রইল। বন্ধুরা, আজকে তো আর সময় নেই, যেতে হবে, তবে যেতে যেতে শুনে নেব এই গানখানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে চিঠি লিখবেন, এই প্রত্যাশায় এই গানটি শুনতে শুনতে বিদায় নিচ্ছি। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদেরই বন্ধু আমি কাউসার জামান।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদন, মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
3: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
4: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশন অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বণ্টনকে সমর্থন করুন।
3: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
2: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান, কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
1: শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
0: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
5: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসইর একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরিতে মাদ্রাজ এবং কানপুর আইআইটিকে সহায়তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে একজন পদ্মশ্রী পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
6: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
5: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনসাধারণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সবসময়ই আলোচনা ও কূটনৈতিক পথে সমস্যার সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও বলেন, ভারত সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
7: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
5: রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিভে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে কিভের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ আহত। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি বিলা সেকারভা অঞ্চলে আঘাত এনেছে। রাশিয়ায় অসামরিক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় চামন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় 10 যানবাহনের পাশাপাশি একটি ট্রেনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 109,000 বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে সেখানে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরির উদ্দেশ্যে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই আইআইটির বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট প্রক্রিয়াটির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং পোর্টাল ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। তথ্য

0: প্রযুক্তির পরিকাঠামোর পরীক্ষা করে যথাযথ লগ ইন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেটওয়েগুলির যাতে নির্ভুল ও যথাযথ থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো খবর নেই। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসের চার সদস্যের একটি মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 3 ঘন্টা ধরে চলে। আইনি স্তরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের কাছে দেওয়া হয়। এরপর ভোপালের ভদভদা শ্মশানে তিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তার পরিবার মেডিকেল টিমকে আরও ভালো করে একটি ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করে তদন্ত করার জন্য অনুরোধ করে। প্রথমে ময়নাতদন্তের সময় যে বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি, বিশেষ করে সেগুলি আবারও পরীক্ষা করার আবেদন জানান তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এই সংক্রান্ত ঘোষণা করেছিল। 2026-এ পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। এরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবলিয়া কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, চারু ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, উত্তরবঙ্গের সাহিত্যিক গম্ভীর সিং ইয়ঞ্জনে এবং সমাজসেবায় অশোক কুমার হালদার এবারে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। আসামের কবীন্দ্র পুরকায়স্থকেও জনসেবার জন্য মরণোত্তর সম্মানে এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশচন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তাঁর পুত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
1: আমার বাবা এবছর মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের কাছে যুগপৎ অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। বাংলার মূলধারার নাট্যচর্চার সমান্তরালে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে ওনার যে নিরলস নাট্য সাধনা, তার এই নাট্য সাধনাকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত আনন্দের খবর। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বাবার এই সম্মান প্রাপ্তির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
0: ভারতের আবহাওয়া দফতর IMT পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। IPL ক্রিকেটে আজ প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেলা 3:30। মুম্বাই টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেবে মুম্বাই 19 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে 173 রান করেছে। অন্য খেলায় আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে 7:30। KKR টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত আটটায় শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। সাড়ে আটটায় বাংলা ছায়াছবির গান, আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এই মাসের গান সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। রাত নটায় শিক্ষাঙ্গন থেকে লক্ষা উচ্চ বিদ্যালয় থেকে চয়নিকা ধারার রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। সাড়ে নটায় নজরুলগীতি শিল্পী শ্রেষ্ঠা সাহা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রজনীকান্তের গান শিল্পী সুশীল কুমার সরকার। রাত দশটায় রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। রাত এগারোটায় বেহালায় লঘু সঙ্গীতের সুর শোনাবেন অনুপম আচার্য এবং এগারোটা বেজে দশ মিনিটে বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা,
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে একত্রিশে মে ঠিক সকাল এগারোটায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত আটটায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে একত্রিশে মে রবিবার ঠিক সকাল এগারোটায়।

0: আকাশবাণী কলকাতা, একটু পরেই স্থানীয় সংবাদ।
1: মন কি বাত।
2: আমার যে ছু যা রাও যা রাউন্ড করা
3: জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
4: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
3: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
5: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: তিনটে কলেজেই
7: অত ভেব না,
6: ফিস তো দেখো।
8: কি খবর?
9: কি হলো কি?
7: ফিজ নিয়ে টেনশন।
8: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
10: আরবিআই একথা বলে,
11: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ধলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি। দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শম্ভুনাথ কুর্মীকে 1 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন। এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়াল 208-এ। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ রাজ্য সরকারের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 2026-এর পদ্ম পুরস্কার প্রদান করবেন। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস। ইডেনে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ধলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 1,09,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা, তার প্রাপ্ত ভোট 10,084। 7,700-এর বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর খান। একটি প্রতিবেদন।
12: প্রত্যাশিতভাবেই ধলতা বিধানসভার পুনর্নির্বাচনে বড় জয় পেল বিজেপি। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে হওয়া ভোট গণনা শুরু থেকে লিন নিতে শুরু করেন দেবাংশু, যা রাউন্ড গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত 1,09,021 ভোটে জয়ী হন তিনি। রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকে গণনা কেন্দ্রে দেখা যায়নি, ফলে প্রকাশ্যে আসতেই জল্পনা আরও জোরদার হয়। চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেয়েছেন 1,49,666 ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট 40,645। তৃতীয় স্থানে কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি পেয়েছেন 10,084 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন। এর ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা দাঁড়াল 208-এ। এই জয়ের জন্য ধলতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা।
13: ধলতাবাসীকে সবাইকে অভিনন্দন, এই জয় ধলতাবাসীর জয়, আশিমনগরে মা বোনেদের জয়, যারা রাস্তায় নেমেছিলেন। ধলতায় প্রবলেম রয়েছে, জলের সমস্যা রয়েছে, এসি জেটের সমস্যা রয়েছে, ধলতায় নদী বাঁধের নিয়ে সমস্যা রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেটা ধলতায় গণতন্ত্র ছিল না, আর সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, সেইটা ফিরে এসেছে।
0: বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ধলতা গড়ার জন্য তাঁর সরকার দায়বদ্ধ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, আগামী নির্বাচনে নোটার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, গণতন্ত্রের জয় হয়েছে, জয়ী হয়েছে ধলতার মা বোনেরা।
14: ধলতা কে মা বহন কা ভিক্টরি হ্যা, গণতন্ত্র কা ডেমোক্রেসি কা ভিক্টরি হ্যা। হামারে মাননীয় মুখ্যমন্ত্রী কা নেতৃত্ব মে জিস তরহ সে আজ ধলতা কে লোক রাস্তে মে উতর গয়ে, আজ 88% ভোট হুয়া, হাম স্যালুট করতে হ্যায় স্পেশালি মা বহন কো। ये उनका जीत है।
0: সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে, ফল তার ফলাফলেই তা স্পষ্ট।
6: তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লালঝান্ডার শক্তি তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে, ফল তার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, ফলতার মানুষের রায়ে তাঁরা মাথা পেতে নিয়েছেন। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত ডায়মন্ড হারবার মডেল, সন্ত্রাসের মডেল, ভোট চুরির মডেলের সমাপ্তি ঘটেছে।
9: লড়াই সংগ্রামে আমরা এটা দেখলাম যে যারা সরকারি দল ছিল 20 দিন আগেও, তারা মোটামুটি ল্যাজ গুটিয়ে পালালো। এই নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে, তথাকথিত ডায়মন্ড মডেল, সন্ত্রাসের মডেল, লুটে নেওয়ার মডেল, ভোট চুরির মডেল, এই সমস্ত মডেল আজকে পর্যবসিত হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে স্বৈরাচার শেষ কথা বলে না।
0: বিধানসভা ভোটে জনতার রায়ে নয়, পরিকল্পনা করেই তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। চৌঠা মে নির্বাচনের ফল প্রকাশের প্রায় 3 সপ্তাহ পর আজ সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস নেত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করেন। তাঁর দাবি, 220 থেকে 230 আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। ভবানীপুরেও তাঁকে জোর করে হারানো হয়েছে, ইভিএমে কারচুপি হয়েছে বলেও তাঁর অভিযোগ। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024 পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে, তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দি ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা সহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলা শাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন, তাদের অবিলম্বে চিহ্নিত করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই নীতি মেনে কাজ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সব দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরে বৈঠকে বসবেন। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনার জন্য এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণী এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে উপস্থিত থাকবেন হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিকরা। তৃণমূল কংগ্রেসের বারাসাত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, বারাসাতে দলের পরাজয়ের নৈতিক দায় নিয়ে জেলা সভাপতির পদ ছাড়ছেন তিনি। একই সঙ্গে ভুইভোর সংস্থার বদলে পুরনো নিষ্ঠাবান কর্মীদের নিয়ে কাজ করার জন্য দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবছর 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পাচ্ছেন। এ রাজ্যে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ 11 জন পদ্মশ্রী পাচ্ছেন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়াঞ্জানে, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলাবাদক কুমার বোস প্রমুখ। কালনার মসলিন শিল্পী জ্যোতিষ দেবনাথ জানিয়েছেন, পূর্বপুরুষদের কাছ থেকেই এই কাজ শিখেছেন তিনি।
15: আমি প্রথমে ভেবেছিলাম যে এটা বোধ হয় শিল্পটা বোধ হয় হারিয়ে যাবে, কিন্তু আমরা দেখছি কি যে নতুন যে প্রজন্ম যারা যারা এসব কাজের প্রতি তাদের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা একটা ট্রেনিং স্কুলের মাধ্যমে দেখলাম কি যে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে ওরা যে কাজের প্রতি যে আগ্রহ বা ওরা যে আনন্দটা পাচ্ছে বা ওদের ছেলে মেয়েকেও ওরা শেখাচ্ছে। তাই ভাবলাম যে না, এই শিল্পটা হারাবে না, যদি সবাই সহযোগিতা করে তাহলে এই শিল্পটা আবার একটা জায়গায় আসবে।
0: রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। 120,000-এর বেশি পরীক্ষার্থী 267টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। প্রথম পত্রে অঙ্ক ও দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অঙ্কের প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের তুলনায় অঙ্কের প্রশ্ন বড় করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ দলের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এই ছাত্রছাত্রীরা একদিন নিজেদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবে। তবে রাজ্যে এখনও বহু মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছায়নি, তাই সমাজের সব স্তরের মানুষকে স্বীকৃত করে তোলার জন্য এই ছাত্রছাত্রীদের দায়িত্ব নিতে হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে গড়মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। তাপমাত্রা বৃষ্টিপাতের ফলে কিছুটা কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতা টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর।
16: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই জয়া ভারতী। विदेश मंत्री डॉक्टर सुब्रमण्यम जयशंकर और अमेरिका के विदेश मंत्री मार्को रूबियो ने आज नई दिल्ली में कई मुद्दों पर चर्चा की। दोनों नेताओं ने भारत अमेरिका रणनीतिक भागीदारी को और मजबूत करने की प्रतिबद्धता दोहराई और व्यापक ऊर्जा गतिशीलता तथा क्षेत्रीय सुरक्षा समेत कई क्षेत्रों में सहयोग का उल्लेख किया। डॉक्टर जयशंकर ने प्रतिनिधिमंडल स्तर की बातचीत के बाद संवाददाता सम्मेलन में कहा कि दोनों देशों के बीच व्यापार समझौते को जल्द से जल्द अंतिम रूप दिया जाना चाहिए।
17: हमने हाल ही में ऊर्जा क्षेत्र में विस्तार का स्वागत किया है। भारत की ऊर्जा सुरक्षा के लिए आपूर्ति विविध माध्यम में उपलब्ध है। हमने परमाणु ऊर्जा सहयोग पर भी बातचीत की है। शांति अधिनियम के पारित होने से हमारे सामने नई संभावनाएं खुली हैं।
16: ईरान संघर्ष पर डॉक्टर जयशंकर ने कहा कि भारत उन गिने चुने देशों में शामिल है जिनके अमेरिका, इसराइल, ईरान और अन्य खाड़ी देशों के साथ मजबूत रिश्ते हैं। उन्होंने कहा कि भारत के सामने मुख्य चुनौती अपने राष्ट्रहित और इन देशों के साथ संबंधों का संतुलन बनाए रखना है। उन्होंने कहा कि भारत क्षेत्र में शांति और स्थिरता तथा भारतीय समुदाय के कल्याण के साथ साथ ईंधन की कम कीमतें चाहता है। अमेरिका के विदेश मंत्री मार्को रूबियो ने भागीदारी के रणनीतिक आयामों का ले किया और भारत को अमेरिका का सबसे महत्वपूर्ण भागीदार बताया। बाद में राष्ट्रीय सुरक्षा सलाहकार अजीत डोभाल ने नई दिल्ली में अमेरिका के विदेश मंत्री से मुलाकात की। विदेश मंत्रालय ने बताया कि दोनों पक्षों के बीच मुख्य रूप से रक्षा, सुरक्षा और रणनीतिक प्रौद्योगिकी सहयोग पर चर्चा हुई। अमरीका के विदेश मंत्री क्वाड विदेश मंत्रियों की बैठक में भाग लेने के लिए 4 दिन की भारत यात्रा पर है। बैठक 26 मई को होगी। इसमें ऑस्ट्रेलिया के विदेश मंत्री पेनी वोंग और जापान के विदेश मंत्री तोशिमित्सु मोतेगी भाग लेंगे। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड CBSE को त्रुटि रहित पुनर्मूल्यांकन प्रक्रिया सुनिश्चित करने में सहायता के लिए भारतीय प्रौद्योगिकी संस्थान IIT मद्रास और IIT कानपुर के प्रोफेसरों और तकनीकी विशेषज्ञों का एक दल तैनात करने का निर्देश दिया है। यह निर्णय CBSE के परीक्षा परिणाम सेवा पोर्टल के संबंध में विद्यार्थियों और अभिभावकों की चिंताओं और समस्याओं को ध्यान में रखते हुए लिया गया है। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने आज वित्त और कॉरपोरेट कार्यालय मंत्री निर्मला सीतारामन के साथ मुलाकात की और केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड CBSE परिणाम और पुनर्मूल्यांकन प्रक्रिया के दौरान तकनीकी और भुगतान से संबंधित चुनौतियों के बारे में बातचीत की। शिक्षा मंत्रालय ने कहा है कि विचार विमर्श के दौरान यह तय किया गया कि भारतीय स्टेट बैंक, बड़ौदा बैंक, कैनरा बैंक और इंडियन बैंक CBSE की भुगतान प्रणाली को सुदृढ़ करने में मदद करेंगे। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी के उम्मीदवार देवांशु पांडा ने फलता विधानसभा सीट जीत ली है। श्री पांडा ने अपने निकटतम प्रतिद्वंदी मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के उम्मीदवार शंभुनाथ कुर्मी को 1,09,000 से अधिक वोटों से हराया। श्री कुर्मी को 40,600 से अधिक वोट मिले हैं। तीसरे स्थान पर कांग्रेस के अब्दुल रज्जाक और चौथे स्थान पर तृणमूल कांग्रेस के जहांगीर खान रहे। फलता सीट को तृणमूल कांग्रेस का गढ़ माना जाता था। दिल्ली के अखिल भारतीय आयुर्विज्ञान संस्थान एम्स की 4 सदस्यों की मेडिकल टीम ने आज भोपाल में पूर्व मॉडल और अभिनेत्री त्विशा शर्मा का दूसरा पोस्टमार्टम करवाया। यह पोस्टमार्टम कड़ी सुरक्षा के बीच लगभग 3 घंटे तक चला। कानूनी औपचारिकताएं पूरी होने के बाद शव परिवार को सौंप दिया गया और भोपाल के भदभदा शमशान घाट पर उनका अंतिम संस्कार किया गया। राष्ट्रपति द्रौपदी मुर्मू कल नागरिक अलंकरण समारोह में वर्ष 2026 के लिए पद्म पुरस्कार प्रदान करेंगी। इस अवसर पर आकाशवाणी अपनी श्रृंखला पीपल्स पद्म ऑन आकाशवाणी के तहत 16 कार्यक्रम प्रस्तुत कर रहा है। श्रोता इसे सुनने के लिए कल सवेरे 9:10 से आकाशवाणी के FM गोल्ड चैनल पर जुड़ सकते हैं। इन्हें न्यूज ऑन AIR ऐप और न्यूज ऑन AIR ऑफिशियल यूट्यूब चैनल पर भी सुना जा सकता है। और IPL क्रिकेट में राजस्थान रॉयल्स ने प्लेऑफ में जगह बना ली है। मुंबई में आज हुए मुकाबले में राजस्थान ने मुंबई इंडियंस को 30 रन से हराया। इस बीच कोलकाता नाइट राइडर्स और दिल्ली कैपिटल्स के बीच मुकाबला जारी है। ताज़ा समाचार मिलने तक दिल्ली कैपिटल्स ने 6 ओवर में 1 विकेट पर 53 रन बना लिए हैं। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
18: This is Akashwani. The news read by Abhineet Shukla. External Affairs Minister Dr. S. Jaishankar and U.S. Secretary of State Marco Rubio held wide-ranging

0: লিখন সুস্থ মনের ঠিকানা নিবেদনের মনোবীক্ষণ রানীবাগান বহরমপুর
1: নমস্কার শ্রোতা বন্ধুরা শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু

0: ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন প্রতিদিন। মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ুর অসুখ, যৌন রোগ ও বিভিন্ন অন্য রোগের চিকিৎসাতে মনোবীক্ষণে এখন সব বিষয়ে ডাক্তারবাবুরাই প্রতিদিন বসছেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। মনোবীক্ষণ প্যাথোলজি এতদ অঞ্চলের এই জেলার মধ্যে একটি বৃহৎ প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, যা এখন এনএবিএল স্বীকৃতই শুধু নয়, তা এইমস নিউ দিল্লি এবং সিএমসি ভেলোর দ্বারাও মান্যতা প্রাপ্ত। এছাড়াও মনোবীক্ষণে প্রতিদিন সিটি স্ক্যান, ইউএসজি, এক্স রে ইত্যাদি সমস্ত রকম পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রতিদিন আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ।
1: মনোবীক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
0: যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আপনাদের কাছে এসেছি সেই রোগটি নিয়ে ইদানিং হয়তো অনেকেই শুনছেন, অনেকেই হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকবেন, কিন্তু সেই অসুখটা নিয়ে এখনো হয়তো অনেকের মধ্যে সেরকম সম্যক ধারণা নেই। অসুখটার নাম বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার অসুখ নিয়ে অনেক কথা হয়। বাইপোলার অসুখের বাংলা মানে যদি করা যায় তাহলে বলা যেতে পারে দ্বিমেরু অসুখ, বা দুটো মেরু যা আছে যে অসুখে। দুটো মেরু মানে একটা মেরুতে রোগীর খুব বেশি রকম এনার্জি বেড়ে যায়, উৎসাহ, উদ্দীপনা, বড় বড় কথা, বড় বড় ভাব, বড় বড় চিন্তা ভাবনা, প্ল্যান, খরচ করার প্রবণতা, পয়সা ওড়ানো, ডিম্যান্ড, এই সমস্ত কিছু খুব রকমভাবে বেড়ে যায়। আর অন্য মেরুতে ঠিক উল্টো উল্টো জিনিসগুলো হয়, অর্থাৎ ভীষণ রকমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ভীষণ কোনো কিছু ভালো লাগে না, কোনো রকম জিনিসে কোনো উৎসাহ উদ্দীপনা থাকে না, কথা বলতে ভাল লাগে না, খেতে ভাল লাগে না, ঘুম হয় না, শরীরে কোনো কিছু করবার এনার্জি থাকে না, এক কথায় সম্পূর্ণ রকমভাবে মানুষটি ভীষণ রকমভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। সুতরাং এক কথায় বলতে গেলে বাইপোলার ডিসঅর্ডার বা দ্বিমেরু অসুখের এক মেরুতে অত্যধিক এনার্জি, এক মেরুতে ভীষণ কম এনার্জি, এই নিয়েই এই অসুখ। এই অদ্ভুত অসুখ আগে ধারণা করা হতো খুব কম মানুষের মধ্যেই হয়, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত জানা যাচ্ছে যে আসলে বাইপোলার রোগে প্রচুর প্রচুর মানুষ ভুগছেন যারা সঠিক ডায়াগনোসিস হয়তো তাদের কোনোদিনও হয়ে উঠছে না। এই যে সঠিক ডায়াগনোসিস না হয়ে ওঠা, তার একটা বড় কারণ হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারে যারা ভোগেন, তার বিশেষ করে যারা উত্তেজিত দশায় ভোগেন, তারা অনেক সময় নিজেরা বুঝতে পারেন না যে তারা অসুস্থ। এই উত্তেজিত দশার আবার দুটো স্টেজ হয়, একটাকে ম্যানিয়া এবং একটাকে হাইপোম্যানিয়া বলে। ম্যানিয়া দশায় মানুষটি অত্যধিক বেশি উত্তেজিত, অত্যধিক বেশি রাগ, ভাঙচুর, মারপিট, ছুটে যাওয়া বা পালিয়ে যাওয়া, আত্মহত্যা করতে চাওয়া, লাফিয়ে পড়া, এই সমস্ত পড়লেও হাইপোম্যানিক দশাটিতে সেই লেভেলের উত্তেজনা হয় না, বরঞ্চ উত্তেজনাটা অনেকটা কম এবং দেখতে শুনতে অনেকটা স্বাভাবিকের মতন হয়। সেইখানটাতেই এই হাইপোম্যানিক দশাটা ডায়াগনোসিস করা অনেক সময় প্রবলেম হয়ে পড়ে। হাইপোম্যানিক দশাতে যেটা হয়, একটি মানুষ হঠাৎ করে দেখা গেল তিনি খুব বড় বড় কথা বলতে থাকলেন, একটি মানুষ হয়তো খুব বেশি কথা বলতে লাগছেন, বড় বড় কথা বলতে লাগছেন, বড় বড় ভাব, বড় বড় প্ল্যান, অনেক বেশি খরচ খরচা করছেন, অনেক রিস্ক নিচ্ছেন, এই রকম হয়ে পড়েন। মানুষজনের সাথে ভীষণ সুন্দর, ভীষণ মানে হাসি খুশি, হঠাৎই যেন সেই মানুষটির মধ্যে একটা ভীষণ রকম মানে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার একটা বন্যা বয়ে যাচ্ছে, এরকম একটা একটা দৃশ্য পরিলক্ষিত হয়। এখন এরকম কোনো মানুষ যিনি হঠাৎ খুব বেশি হাসি খুশি হয়ে গেছেন, খুব তার মধ্যে উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনা সমস্ত কিছু রয়েছে, যিনি খুব ভালো ভালো কথা বলছেন, বড় বড় কথা বলছেন, কোনো প্ল্যানের কথা বলছেন, অনেক আশা বা উদ্দীপনার কথা বলছেন, সেরকম মানুষের সাথে কথা বলতে আমাদের সাধারণত সবার ভালোই লাগে। সুতরাং এইরকম একটা মানুষ যে আদতে আসলে তিনি একটা অসুখের শিকার, এটা অনেক সময় আমাদের মাথায় সেভাবে আসে না। কিন্তু যে মানুষটা এরকম ছিলেন না কখনো, তিনি হঠাৎ করে যদি এরকম হয়ে যান, তখনই কিন্তু আমাদের মাথায় প্রথম সন্দেহ আসা উচিত যে মানুষটি বাইপোলার রোগের শিকার নন তো। মজার কথা, যারা বাইপোলার রোগে ভোগেন তাদের জীবনে এই রকম উৎসাহ উদ্দীপনার দশা খুব বেশি যে আসে তা নয়, বেশিরভাগ সময়টাতেই এদের উল্টো জিনিসটা হয়, অর্থাৎ খুব বেশি রকম অবসাদ, মন ভালো না লাগা, মন খারাপ লাগা, কোনো কিছু ভালো না লাগা, সবসময় ঘুম

0: কোনো সব সময় দুর্বলতা, কিছু কোনো কিছুতে উৎসাহ না পাওয়া, ইচ্ছা না করা, এই জিনিসটা খুব বেশি মাত্রায় দেখা যায়। মুশকিল হচ্ছে যে অনেক মানুষের মধ্যে এই যে বাইপোলার অসুখ এতটা ক্লিয়ার কাট দুটো দশা নিয়ে আসে না, বরঞ্চ তাদের মধ্যে অন্য অন্য সিমটম নিয়ে আসে, যেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না বা বুঝতে আমাদের কষ্ট হয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই বাইপোলার অসুখের প্রবণতা যদি প্রবণতা খুবই কমন, এবং বাচ্চাদের ক্ষেত্রে এই বাইপোলার ডিসঅর্ডার এরকম ক্লাসিক সিমটম নিয়ে খুব কমই আসে। বাচ্চাদের ক্ষেত্রে বরঞ্চ যেটা দেখা যায় যে তাদের মধ্যে পড়াশোনার অনীহা, সারাদিন ঘুমোনো, রাত্রিবেলা ঘুমোতে দেরি হচ্ছে, বা রাত্রিবেলা ঘুমোতে রাত্রি শুয়ে পড়লো, সকালবেলা উঠতে ভীষণ দেরি, উঠে ভীষণ লেথার্জি, সারাদিন ধরে সে মোবাইল ফোন দেখছে, ভীষণ রকমভাবে স্মার্টফোনের প্রতি নেশা, কোনো কিছু বললেও ভীষণ বিরক্ত হয়ে যাওয়া, খুব রাগ হয়ে যাওয়া, রেগে গিয়ে মার ভাঙচুর করা, রেগে গিয়ে হাত কাটা, দরজা বন্ধ করে নেওয়া, সুইসাইডের ধমকি দেওয়া, এই সমস্ত লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু বাচ্চাদের বাইপোলার ডিসঅর্ডার বা চাইল্ডহুড বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ, যেটা আমরা অনেক সময় হয়তো ছোটবেলার অবাধ্যতা, বকাটেপনা, দুষ্টুমি, মাদ্রামু এই সমস্ত বলে আমরা সেটাকে হয়তো শুরুতে অবহেলা করতে পারি বা উপেক্ষা করতে পারি। অনেক ক্ষেত্রে আবার সত্যি সত্যি হয়তো খুব বাচ্চাটির মধ্যে দুরন্তপনা রয়েছে বা বাচ্চাটি একটু অবাধ্য হয়ে গিয়েছে শাসনের অভাবে, সেক্ষেত্রে এটাও মনে হতে পারে যে বাচ্চাটি মানসিক অসুস্থতার শিকার হয়ে পড়েছে, যেটা হয়তো সেক্ষেত্রে নয়। এক কথায় বলতে গেলে বাচ্চাদের ক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডারের প্রাদুর্ভাবটা বেশি হলেও বাচ্চারা সেই যে সমস্যাটি সৃষ্টি করছে সেটা বাইপোলার ডিসঅর্ডারের জন্য না তার অবাধ্যতার জন্য, এই ডিফারেন্সিয়েশন করাটা খুব কঠিন হয়ে পড়ে অনেক অভিজ্ঞ ডাক্তারবাবুর ক্ষেত্রেও।
1: মনোবিজ্ঞানে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
0: মোদ্দা কথায় বাইপোলার ডিসঅর্ডার অসুখটা কিন্তু খুব কমন অসুখ, এবং কতগুলো জিনিস বাইপোলার ডিসঅর্ডারে হয় সেটা হচ্ছে যে দেখা গেছে যে যত দিন যায় তত এই অসুখে ব্রেনের ড্যামেজ হতে থাকে ভেতরে ভেতরে, এবং বাইপোলার ডিসঅর্ডারে যারা ভোগেন 60 বছর বয়সের পর গিয়ে তাদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা খুব বেশি থাকে। বাইপোলার ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে মাথা ব্যথার সমস্যা খুব বেশি থাকে, প্রচুর মানুষজন বাইপোলার ডিসঅর্ডারের সাথে সাথে মাইগ্রেন অসুখে ভোগেন। সেই জন্য আমরা অনেক সময় পাই যে তিনি হয়তো নিউরোলজিস্টের কাছে চিকিৎসা করছেন দীর্ঘদিন মাথা ব্যথার জন্য, মাইগ্রেন বলে ডায়াগনোসিস হয়েছে, তিনি আমাদের কাছে যখন এসেছেন তখন জিজ্ঞাসা করাতে জানা যাচ্ছে যে নিউরোলজিস্টের ওষুধপত্র খেয়ে মাইগ্রেনটা খুব মানে কিছুটা কম হলেও পুরোপুরি সারেনি। পুরোপুরি কেন সারেনি, দেখা যাচ্ছে সেই মানুষটির মধ্যে অনেক লক্ষণ রয়েছে যেটা মাইগ্রেন দিয়ে এক্সপ্লেন করা সম্ভব নয়, বরঞ্চ তার মধ্যে কিছু কিছু লক্ষণ রয়েছে বা অনেক লক্ষণ রয়েছে যেগুলো এই বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ। যেমন কথায় কথায় তিনি হয়তো প্রচণ্ড রেগে যান, খুব বেশি উত্তেজিত হয়ে যান, খুব বেশি সেন্টিমেন্টাল, খুব বেশি কথায় দোষ ধরেন, খুব বেশি পুরনো কথা মনে করে রাখেন, খুব কথাতে তার খুব টেনশন হয়ে যায়, এবং টেনশন হলে হয়তো অনেক সময় তিনি অজ্ঞান হয়ে যান, অজ্ঞান হলে হয়তো দীর্ঘক্ষণ তিনি দাঁত মুখ খিচিয়ে পড়ে থাকেন, দাঁতে দাঁত লেগে যায়। এই জিনিসগুলো মহিলাদের মধ্যে খুব বেশি মাত্রায় পাওয়া গেল, পুরুষদের মধ্যেও যে একেবারে পাওয়া যায় না বিশেষ করে অল্প বয়সে তা কিন্তু নয়। মোদ্দা কথায় বাইপোলার ডিসঅর্ডার, মাইগ্রেন, এরকম দাঁতে দাঁত লেগে যাওয়া যেগুলোকে আগে হিস্টেরিয়া বলা হতো, সেই হিস্টেরিয়া, এই সমস্ত অসুখগুলো একটার একটার সাথে অনেক সময় মিলেমিশে একটা জগা খিচুড়ি পাকিয়ে থাকে, এবং তার ফলে সেটা সঠিক চিকিৎসা করাটা খুব সমস্যা হয়ে যায়। বাইপোলার ডিসঅর্ডারের সাথে মাথা ব্যথার সম্পর্ক, বাইপোলার ডিসঅর্ডারের সাথে হিস্টেরিয়ার সম্পর্ক, বাইপোলার ডিসঅর্ডারের সাথে ঘুমের সমস্যার সম্পর্ক, বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে নেশার সম্পর্ক খুব ঘনিষ্ঠ, একেবারে ছোটো ছোটো মাসুত ভাই মতন। সেই জন্য প্রচুর মানুষ আমরা পাই যারা অ্যাকচুয়ালি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন কিন্তু তারা হয়তো সঠিকভাবে ব্রেনের ডাক্তারবাবুর কাছে না গিয়ে তারা হয়তো অন্য অন্য বিষয়ের বিভিন্ন ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা করছেন দীর্ঘদিন ধরে, এবং তার ফলে আংশিক সুস্থ হচ্ছেন, পুরোপুরি সুস্থতা হয়তো পাচ্ছেন না। এটাও বলা ভালো যে বাইপোলার ডিসঅর্ডার একটা ক্রনিক রোগ, এবং ক্রনিক রোগ হিসাবে এর চিকিৎসা সারা জীবন ধরেই চলে, ওষুধপত্র শুরু করলে আর থামানো যায় না ব্যাপারটা একদমই তা নয়, বরঞ্চ বাইপোলার ডিসঅর্ডার ব্রেনের যে সমস্যার জন্য হয় সেই সমস্যাটা কিওর সম্ভব নয়, ওষুধ খেয়ে সেটাকে কন্ট্রোলে রাখা যেতে পারে মাত্র, সেই জন্যই ওষুধটা কন্টিনিউয়াসলি তাকে খেয়ে যেতে হয় আপাতত সুস্থ থাকলেও, কারণ সুস্থতা থাকা সত্ত্বেও যদি কেউ ওষুধ না খান তাহলে যে কোনো মুহূর্তে বাইপোলার ডিসঅর্ডারের রিল্যাপস হতে পারে। এবং সাধারণত দেখা যায় যে রিল্যাপস হলে পরে অসুখের তীব্রতা শুরুতে অসুখের তীব্রতা যা ছিল তার থেকে অনেক বেশিই হয়। বাইপোলার ডিসঅর্ডার একটা লাইফলং অসুখ। বিদেশে এই অসুখ নিয়ে প্রচুর গবেষণা চলছে এবং গবেষণায় এটা জানা যাচ্ছে যে প্রচুর মানুষ বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, কিন্তু আমরা এখনও ভালো বুঝি না, এই অসুখ সম্বন্ধে অনেক কিছুই অজানা। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, বাইপোলার ডিসঅর্ডারে ভীষণ মন খারাপ হয়ে যায়, ভীষণ অবসাদগ্রস্ত হয়ে যান মানুষ, সুইসাইড বা আত্মহত্যার সম্ভাবনা ভীষণ রকমভাবে বেড়ে যায়। দেখা গেছে যে ম্যাক্সিমাম মানুষ যারা আত্মহত্যা করে মারা যান তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ এই বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত রোগী। এবং এটাও দেখা যায় যে বাইপোলার ডিসঅর্ডারে যে যারা ভোগেন তাদের মধ্যে একটা কোনো কিছু ভালো লাগে না, মাথা কাজ করে না, মনে থাকে না, ইচ্ছা করে না, এই জিনিসগুলো এত বেশি মাত্রায় আসতে থাকে যে পরের দিকে তাদের অনেকেই হয়তো ব্রেনের দিক থেকে অনেকটাই পঙ্গু হয়ে যান, অনেকে ডেমেনশিয়াতে ভোগেন। এক কথায় একটা ক্রনিক অসুখ যেটার সত্যি কথা বলতে খুব ভালোভাবে যদি প্রথম থেকে ট্রিটমেন্ট করে কন্ট্রোলে না রাখা যায় তার থেকে নানান রকম হ্যান্ডিক্যাপ পরের দিকে আসতে পারে। সুতরাং আপনাদের মধ্যে কারোর যদি এই সমস্যাগুলো থাকে, অর্থাৎ কথায় কথায় রেগে যান, কথায় কথায় উত্তেজিত হয়ে যান, খুব বেশি কথা বলেন, খুব বেশি প্ল্যান করেন, খুব বেশি পয়সা ওড়ান, খুব বেশি পয়সা খরচা করছেন, প্রচুর নেশা করছেন, ভীষণ স্মার্টফোনে অ্যাডিক্টেড, ভীষণ বেশি বাজে কথা বলেন, বড় কথা বলেন, বা উল্টো অর্থাৎ একদমই কোনো কিছু ভাল লাগে না, কোনো কিছু ইচ্ছে করে না, কাজে ইচ্ছা করে না, মন ভাল লাগে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, শরীরে জোর পান না, প্রচন্ড মাথা ব্যথায় ভোগেন, ঘুমের সমস্যায় ভোগেন, অথচ ভালো চিকিৎসা করেও সেরকম সুরাহা হচ্ছে না, তাহলে ইমিডিয়েটলি তাকে মনোবীক্ষণে নিয়ে আসুন। কারণ মনোবীক্ষণে আমরা প্রচুর এরকম বাইপোলার রোগ দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে করতে বলতে পারেন আমাদের মনোবীক্ষণে বাইপোলার ডিসঅর্ডার সম্বন্ধে একটা বিরাট অভিজ্ঞতার একটা সোনার খনি আমরা সংগ্রহ করতে পেরেছি। প্রচুর মানুষ আমাদের কাছে আসেন এবং তারা সুস্থ হয়ে ফিরে যান। আমাদের খুব খারাপ লাগে যখন আমরা দেখি যে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন অথচ দীর্ঘদিন ধরে তার সঠিক চিকিৎসা হয়নি। অনেক সময় হয়তো যিনি দেখছেন তিনি সেভাবে বুঝতে পারেননি, তাই চিকিৎসা সঠিক শুরু হতে অনেকটাই হয়তো দেরি হয়ে গেছে। তাই দেরি না করে এই অসুখে যারা যারা ভুগছেন, যদি আপনার মনে হয় যে এরকম অসুখে আমার পরিচিত কেউ হয়তো ভুগতে পারেন, তাহলে পরে অ্যাটলিস্ট তার ইনিশিয়াল স্ক্রিনিংয়ের জন্য হলেও ইমিডিয়েটলি তাকে মনোবীক্ষণে নিয়ে আসুন। আমরা আছি প্রতিদিন আপনাদের জন্য, আপনাদের সঙ্গে, আপনাদের পাশে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কিছুদিন আগেই পালিত হয়ে গেল বাইপোলার ডিসঅর্ডার দিবস। এই অসুখ যাতে আমাদের কাউকে আর শিকার না বানায় বা বানালেও আমরা যাতে তার নাকপাশ থেকে মুক্ত হতে পারি, এই আশা রেখে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ। নমস্কার, শুভরাত্রি।
1: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরও বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আরও একটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
3: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
4: নমস্কার পতাকা বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি তৌফিক, আবারও চলে এসেছি আপনাদের পছন্দের গান শোনাতে, আপনাদের সাথে অনেক অনেক আড্ডা দিতে। আজকের অনুষ্ঠানের প্রথম নিবেদন এই মায়াবী চাঁদের রাতে। গানটি শুনতে চেয়েছেন শ্রোতা বন্ধু রোহন ইসলামপুর থেকে।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন চতুষ্কোণ সিনেমার গান বোবা টানেল। গানটি শুনতে চেয়েছে শ্রোতা বন্ধু সুরজিৎ বহরমপুর থেকে।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 03339873987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন নাম না জানা পাখি। গানটি শুনতে চেয়েছে রঘুনাথগঞ্জ থেকে শ্রোতা বন্ধু মেঘনা।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, গল্প হলেও সত্যি সিনেমার একটি খুব জনপ্রিয় গান, আমরা যখন তখন এই গানটা শুনতে পারি, যখন তখন গানটা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। এই ভালো এই খারাপ গানটি শুনতে চেয়েছে শ্রোতা বন্ধু অরুণ তারাপীঠ থেকে।

0: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
1: সম্পাদনা সুখময় ব্যানার্জি।
2: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গানে যাব, তবে তার আগে বিজ্ঞাপন।
3: দশ লাখের লটারি জিতেছি আমি।
4: দিদি,
5: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
4: তাহলে সঠিক নম্বর
5: ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
4: দিদি তুমি বাঁচালে,
5: কাজ থেকে নয়।
4: হ্যাঁ করছি। RBI এই কথা বলে,
6: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
2: বাংলা আধুনিক গান, শিল্পী তালাত মেহমুদ।

এই একটি গানখানি সঙ্গে সঙ্গেই শেষ হল বাংলা আধুনিক গান এর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: সকল যুবা বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুব জগৎ অনুষ্ঠান।
1: বন্ধুরা, আগামী 26 তারিখ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।
0: তাকে স্মরণ করেই আজকের সারা অনুষ্ঠানে আমরা নজরুল গীতি শুনব। বাঙালির প্রিয় কবি, লেখক এবং সঙ্গীতজ্ঞ কবি নজরুলের জন্ম হয়েছিল বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 সালে। গ্রামের নাট্যদল লেটো দলের সাথে কাজ করার সময় তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্পর্কে আকৃষ্ট হন। 1917 সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ব্রিটিশদের সমালোচনা করে তার বিখ্যাত কাব্য দ্য ধূমকেতু বিদ্রোহীর মাধ্যমে বিপ্লবের ডাক দেন। নজরুলের লেখায় আমরা খুঁজে পাই স্বাধীনতা, মানবতা, প্রেম এবং বিপ্লবের মতন বিষয়গুলো। তার লেখা ছোট গল্প, উপন্যাস এবং প্রবন্ধ তো রয়েছে, তার সাথে তার গান এবং কবিতার জন্য তার পরিচিতি ছিল সুদূর। তিনি 4000-এরও বেশি গান লিখেছেন এবং সুর করেছেন। তার এই গান নজরুল গীতি নামে পরিচিত। তাকে নিয়ে কথা বলা কিন্তু শেষ হবে না। আজ আমরা আজকের আসরে কবি নজরুল ইসলামকে স্মরণ করে শুধুই নজরুল গীতি শুনব। প্রথমে আমরা নজরুল গীতি শুনব ঐশী ভট্টাচার্যের কাছ থেকে।

এতক্ষণ ঐশিহী ভট্টাচার্য আমাদের শোনালো নজরুল গীতি। বন্ধুরা, ভারতীয় নবজাগরণের আপোষহীন যৌবন দীপ্ত ধারার শেষ সার্থক প্রতিনিধি ছিলেন নজরুল। আমরা সকলেই জানি ছোটবেলায় নজরুলের নাম ছিল দুখু মিয়া। পিতার অকাল মৃত্যু এবং দারিদ্র্যের জন্য তার ছাত্রজীবন বারবার ব্যাহত হয়, অথচ তিনি ছিলেন মেধাবী ছাত্র। ঠিক এই সময়ে তাকে সংসার চালানোর দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়, কখনো গান বেঁধে, কখনো বা রুটির দোকানে কারিগরের কাজ করে। দুঃসহ দারিদ্র্যই তার শিক্ষালাভের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। তিনি অল্প বয়স থেকেই জাতপাতের প্রভেদ ভুলে এক মহামিলনের স্বপ্ন দেখেছিলেন। প্রথম মহাযুদ্ধের সময় নজরুল ব্রিটিশ সৈন্যদলের বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষে ফিরে তিনি সম্পূর্ণ সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেন। শোনা যায় তিনি সব সমেত 3000-এরও বেশি সঙ্গীত রচনা করেছেন। তার বিখ্যাত বিদ্রোহী কবিতা আমরা সকলেই জানি। 1921 সালে বিদ্রোহী কবিতা প্রকাশ হওয়ার পর চারিদিকে সাড়া পড়ে যায় নজরুলকে নিয়ে এবং তিনি শক্তিমান কবি হিসেবে স্বীকৃতি লাভ করেন। বাংলা গানের জগতেও তিনি একটা আলাদা ধারা তৈরি করতে পেরেছেন। রবীন্দ্রসঙ্গীতের মতন তার গান নজরুল গীতি নামে সুপরিচিত। আমরা এখন শুনব তার রচিত গান। আমাদের সঙ্গে রয়েছে আরও একজন শিল্পী, গান শোনাবে, শুনব নজরুল গীতি, শিল্পী বিদিশা রায়।

এতক্ষণ আমরা নজরুলগীতি শুনলাম তামান্না পারভিনের কাছ থেকে। আজকে যুব জগতে এই পর্যন্ত, আর এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দেবী।

শুনলেন অনুষ্ঠান যুবজগৎ, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে আজকের প্রথম গানটি শুনবেন আলাগ আলাগ ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন কিশোর কুমার।

চিত্রগীতের আসরের শেষ গান গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক, ছবি সাজন।

এই গানটি সঙ্গে সঙ্গে শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আগামীকাল অর্থাৎ 25 মে সোমবারের অনুষ্ঠান সূচি। আগামীকাল অধিবেশন শুরু হবে 5:50। শুরুতেই 6:20 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, 7:45 বাংলা ছায়াছবির গান শুভ সকাল অনুষ্ঠানটি শুনবেন 8:00, বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, দিনান্তিকা শুনবেন 3:10, 4:58 আকাশবাণী দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে শুনবেন মাননীয় রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মুর পদ্ম সম্মান প্রদানের সরাসরি সম্প্রচার। 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান।

7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:30 বাংলা আধুনিক গান, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, বাংলা ছায়াছবির গান শুনবেন রাত 10:10, 10:30 লোকগীতির অনুষ্ঠান মাটির সুর, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ 25 মে সোমবারের অনুষ্ঠান সূচি। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল, বৃষ্টিপাত হয়নি। পরবর্তী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 7 দিনের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, জেলার কোনো কোনো জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চাষী ভাইদের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:00। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। জয় হিন্দ।